0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আকাশবাণী শিলচর, আজ সোমবার, চৌঠা জ্যৈষ্ঠ ১৯৪৮ শকাব্দ, দশই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মে ২০২৬ খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৩৬২.৩২ মিটারে অর্থাৎ ৮২৮ কিলোহার্টজে এবং এফএম ১০২.৩ মেগা হার্জে।

0: কে সমাজ, শিক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্পের উন্নয়ন এবং কোটি কোটি দরিদ্র পীড়িত মূঢ় মুখ রুগ্ন মূর্খ দেশবাসীর অন্তরে রাজনৈতিক চেতনা জাগ্রত করবার কার্যে আত্মোৎসর্গ করতে হবে। যে কাজই আমরা করি না কেন, গুরুত্ব দিয়ে করতে হবে, নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং ভালো করে করতে হবে। কখনো কোনো কাজকে অর্ধসমাপ্ত বা অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সর্বোত্তম প্রয়াস তুলে ধরতে না পারছ, ততক্ষণ পর্যন্ত আত্মতুষ্টিতে ভোগ না। শৃঙ্খলা এবং সহনশীলতার অভ্যাস অনুশীলন করো। তোমার মতকে তুমি শ্রদ্ধা করতেই পারো, একই সঙ্গে বিরোধী মতবাদকেও শ্রদ্ধা করতে শেখো। তুমি পাশ্চাত্য শিক্ষায় আকণ্ঠ নিমজ্জিত থাকতেই পারো, সেখান থেকে তুমি তোমার নিজের এবং জাতির হিতের জন্য শ্রেষ্ঠ সারবত্তা গ্রহণ করতেই পারো, কিন্তু তা কখনোই নিজের সভ্যতা এবং সংস্কৃতির মৌলিকতা বিসর্জন দিয়ে নয়। স্বাধীনতার অর্থ শুধুমাত্র বন্ধন মুক্তিতে নয়, বরং একই সঙ্গে সুযোগ সুবিধার উপস্থিতিতেও। মুক্তি শুধু সরল একমাত্রিক ধারণা নয়, তার চারটি বৈশিষ্ট্য রয়েছে, জাতীয়, রাজনৈতিক, ব্যক্তিগত এবং অর্থনৈতিক। সেই মানুষই মুক্ত মানুষ যে একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করে, গণতান্ত্রিক রাষ্ট্রে যার বসবাস, যে সমাজে বৈষম্যহীন বিচার ব্যবস্থা এবং ন্যূনতম নিষেধ রয়েছে, এবং যেখানে সেই অর্থনৈতিক ব্যবস্থা আছে যাতে একজন নাগরিক সুরক্ষিত জীবনধারা, সুনিশ্চিত সুবিধাগুলি এবং একই সঙ্গে আপন মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। রাজনৈতিক এবং সামাজিক ন্যায়ের জন্য কোন দেশের বিভাজন এবং কোন সমুন্নত শ্রেণীর অসম্মান বা ধ্বংস কাম্য নয়। যা প্রয়োজন তা হল সবার জন্য প্রাপ্য সুযোগ সুবিধার সমানাধিকার, আত্মোন্নতিকরণের সম্পূর্ণ স্বাধীনতা।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী শৈলেন দাশ।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারের শিল্পী আব্দুল লতিফ।

কৃষক বন্ধুরা, মুখী কচু কন্দ জাতীয় ফসল, যত্ন নিয়ে এই চাষ করলে ফলন পাওয়া যায় যথেষ্ট ভালো। এই ফসল কন্দ জাতীয় হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফসল তুলতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। বাজারে চাহিদা বুঝে ইচ্ছে মতো তোলা যায়। গ্রামগঞ্জ, শহর, নগর সর্বত্রই এই ফসলের ব্যাপক চাহিদা থাকায় বাজার দর থাকে সবসময় ভালো। তাই অন্যান্য ফসলের তুলনায় এই অর্থকরী ফসল চাষে বর্তমানে বেশ লাভের মুখ দেখা সম্ভব। এই ধরনের ফসলে বীজের আকৃতির উপর বীজের পরিমাণ নির্ভর করে। কন্দ যদি ছোট হয় তাহলে বিঘা প্রতি 80 থেকে 100 কেজি বীজ লাগবে। কন্দ বড় হলে বীজের পরিমাণ একটু বেশি লেগে যাবে। এই ফসলের কন্দ পচা রোগ ঠেকাতে বীজ লাগানোর আগে বীজ শোধন করা খুব জরুরি। প্রতি লিটার জলের সঙ্গে 1 গ্রাম বভিষ্টিন মিশিয়ে কোনো পাত্রে রেখে তার মধ্যে কন্দ কিছুক্ষণ ভিজিয়ে ছায়া জায়গায় শুকিয়ে নিতে হবে। কৃষক বন্ধুরা, জল নিকাশি ব্যবস্থা ভালো আছে এমন উঁচু বা মাঝারি উঁচু জমিতে এই চাষ করতে হবে। বেলে কিংবা বেলে দোআঁশ মাটিতে এই ফসল ভালো ফলন দেয়। আলুর মতোই এই ফসল মাটির নিচে হয়, তাই জমির মাটি ঝুরঝুরে করে নেওয়া প্রয়োজন। 3 থেকে 4 বার গভীর করে মাটিতে চাষ দিতে হবে। মাটিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দিয়ে তবেই জমি চাষ দেওয়া উচিত। বিঘা প্রতি 2 থেকে 3 টন জৈব বা কম্পোস্ট সার লাগবে। জীবাণু সার এজোফস জৈব সারের সঙ্গে মিশিয়ে দিন দুয়েক ছায়া জায়গায় রেখে বিকেলের দিকে জমিতে ছড়িয়ে দিতে পারলে ফলন ভালো হবার সম্ভাবনা থাকে। জীবাণু সার দেওয়ার 1 সপ্তাহ পরে রাসায়নিক সার দিতে হবে, তারপর বীজ লাগাতে হবে। মুখী কচুর কন্দ লাগাতে হবে 2 ফুট বাই 2 ফুট দূরত্বে। জমির মাটি সমান করে নিয়ে জমিতে সরু দড়ি অথবা সুতো ফেলে সারিবদ্ধভাবে 4 থেকে 5 সেন্টিমিটার গভীর নালা কাটতে হবে লাঙলের ফোলা অথবা অন্য কোনো যন্ত্র দিয়ে। তারপর ওই দূরত্বে শাবল বা মেয়নি দিয়ে গর্ত করে সেখানে একটি করে কন্দ রেখে গর্তের কিংবা নালার উপর হালকা করে মাটি দিয়ে ঢেকে দেওয়া দরকার। চারা বের হয়ে যাওয়ার পর মেয়নি নিয়ে ক্ষেতের আগাছা পরিষ্কার করা উচিত। জমিতে খুব বেশি আগাছা জন্মালে কোদাল দিয়ে হালকা করে কুপিয়ে দিলে আগাছা নষ্ট হয়ে যাবে। কৃষক বন্ধুরা, চারার বয়স মাসখানেক হয়ে গেলে চাপান সার দিয়ে গাছের গোড়ায় মাটি ধরানো প্রয়োজন। জমিতে রস না থাকলে মাটির অবস্থা বুঝে মাঝে মধ্যে সেচের যেমন প্রয়োজন হবে, তেমনি আগাছা জন্মালে সেগুলিও পরিষ্কার করে দিতে হবে। এই ফসলের অন্যতম রোগ হল কাণ্ড পচা, পাতা ধসা প্রভৃতি। এই রোগ হল ছত্রাক ঘটিত। ম্যানকোজেব জাতীয় ওষুধ প্রতি লিটার জলের সঙ্গে 2.5 গ্রাম মিশিয়ে গাছে ভালো করে ছিটিয়ে দিলে উপকার পাওয়া সম্ভব। অনেক সময় গাছে ব্যাপকভাবে জার পোকার আক্রমণ দেখা যায়। এই পোকারা গাছের পাতার এবং ডাঁটার রস খেয়ে গাছকে খুব দুর্বল করে দেয়। এই পোকাদের উপদ্রব ঠেকাতে প্রতি লিটার জলের সঙ্গে 2 মিলিলিটার রোগার অথবা মেটারেস্টক্স মিশিয়ে স্প্রে করতে হবে। সতর্কতার সঙ্গে চাষ করলে রোগ প্রতিরোধ অনেকটাই করা সম্ভব। কৃষক বন্ধুরা, আপনারা প্রয়োজনে অবশ্যই উপযুক্ত সার ও কীটনাশক প্রয়োগ করুন, তাহলে খুব ভালো ফসল পাওয়া কিন্তু সম্ভব। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলা যেতে পারে।

শুনলেন অনুষ্ঠান খেতে খামারে আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায়।

0: बदली स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05 দেশবন্দনা সকাল 7:20 সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী উজ্জ্বল নন্দী। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন প্রদ্যুম্ন শর্মার কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রেবা ভৌমিক ও মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী পরেশচন্দ্র দাস। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিশ। দুপুর 2:00 ভজনের শিল্পী তমালি দাস, অতুল প্রসাদের গানের শিল্পী শৈবাল মজুমদার দুপুর 2:30। অনিন্দিতা চক্রবর্তীর পরিবেশনায় নজরুল গীতি শুনবেন দুপুর 2:45। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। দিমাসা অনুষ্ঠান শুনবেন যথারীতি বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। এতে বিভিন্ন ধরনের গয়না তৈরি এ নিয়ে রবিরানী সূত্রধর, ময়ূরী দেবনাথ, আয়ুশ্রী মালাকার, সুনীতি দাস ও রিন্টি দেবরায়ের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 8:00 বিভিন্ন শিল্পের কণ্ঠে শুনবেন বাংলা গান। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: পরেশচন্দ্র দাসের পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতে, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা হ্যায় আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে শুনবেন প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

হওয়ার পেছনেও বিশেষ কারণ ছিল। বাংলায় যেভাবে জাতীয়তাবাদী ও আন্দোলনকারীর সংখ্যা বাড়ছিল তাতে ব্রিটিশ সরকার নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়ে। বাংলায় গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে ব্রিটিশ সিদ্ধান্ত নেয় কলকাতার পরিবর্তে দিল্লিতেই থাকবেন ভাইসরয়। সে অনুযায়ী ১৯১২ সালের ২৩ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ যখন দিল্লি প্রবেশ করলেন তখন তার আশাকে কেন্দ্র করে এক বিশাল আয়োজন করে ব্রিটিশ সরকার। দেশের আন্দোলনমুখী দামাল ছেলেরা এই সিদ্ধান্ত মোটেই মেনে নেয়নি, ফলে প্রথম দিনে তারা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেছিল। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু ও তার সঙ্গীরা তৈরি হয়ে গেলেন ভাইসরয়কে নিয়ে বেরোনো শোভাযাত্রায় তারা বোমা নিক্ষেপ করবেন। বীর সাভারকর ও সাহসী এই সাহসী ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে, মাতৃভূমির বুকের ওপর জাতির অপমানের চাদর বিছিয়ে তাতে নেচে যাচ্ছে নৃত্যশিল্পীরা, জাতির জন্য এই মিছিল শেষ যাত্রারই নামান্তর। চাঁদনি চকে যখন ফুল ছড়িয়ে নারকেল ভেঙে ভাইসরয়কে স্বাগত জানানো শুরু হয়েছে তখনই অপমানিতরা ভাইসরয়কে লক্ষ্য করে বোমা ছুঁড়লেন। বোমার আঘাতে মারা পড়ল হাতি, ভাইসরয়ের এক সঙ্গীও। লর্ড হার্ডিঞ্জ রক্তের স্নান করলেন। অন্তত পাঁচ মিনিট সবাই ভেবেছিলেন হার্ডিঞ্জ মারা গেছেন। শোভাযাত্রা সত্যি সত্যি পরিণত হল শেষ যাত্রায়। ঘটনার পরপরই কেন্দ্রীয় গোয়েন্দা দল ও স্কটল্যান্ড ইয়ার্ড পিপল উন্মত্ত হয়ে তল্লাশি শুরু করে, কিন্তু ব্রিটিশ সরকার এর কোনো ক্লু বের করতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে বোরখায় থাকা এক মুসলিম তরুণীকে পাওয়া যায়। পুলিশ ভেবেছিল সম্ভবত সেই উপর থেকে শোভাযাত্রা লক্ষ্য করে কিছু ছুঁড়ে ফেলেছে। এ ঘটনার পরই শুরু হল গদর সম্মেলন। ১৯১৪ সালে আমেরিকা, কানাডা ও পূর্ব এশিয়া থেকে ভারতে এলো প্রচুর বিপ্লবী। প্রায় ৪,০০০এরও মতো বিপ্লবী প্রচুর অস্ত্রশস্ত্র ও অর্থ নিয়ে এদেশে এলেও দলটিতে নেতার অভাব দেখা দেয়। লর্ড হার্ডিঞ্জের ওপর হামলার ঘটনা শুনে তাদের চোখ পড়ে রাসবিহারী বসুর দিকে। ক্রমে তিনি জড়িয়ে পড়েন এ আন্দোলনে। ১৯১৫ সালের জানুয়ারিতে এক জনসভায় রাসবিহারী প্রথমবারের মতো আন্দোলনের কথা ঘোষণা করেন, ফলস্বরূপ ব্রিটিশ সরকারের চোখ পড়ে তার দিকে। তিনি ব্রিটিশ গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যান জাপানে। ১৯১৫ থেকে ১৯১৮ সালের মধ্যে তিনি ১৭ বার ঠিকানা বদল করেন। জাপানে থাকার সময় এক জাপানি মহিলাকে বিয়ে করার জন্য সেদেশের সরকার তাঁকে নাগরিকত্ব দেয়। এরপর সেখান থেকে তিনি শুরু করেন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম। ১৯৪২ সালে টোকিওতে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে আজাদ হিন্দ ফৌজ গঠনের সংকল্প নেন, সিদ্ধান্ত নেন ফৌজের সর্বাধিনায়ক হবেন সুভাষচন্দ্র বসু। এরপর যদিও তিনি দেশের জন্য বিভিন্ন পন্থায় আন্দোলন চালিয়ে গেছেন কিন্তু থেকে গিয়েছেন জাপানেই। জাপানি ভাষা শিখে বেশ কয়েকটি বইও লেখেন। তাঁর এই রচনাগুলোতে ভারতের স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য ও চিন্তাধারা প্রতিফলিত হয়েছে। আজ এই স্বাধীনতা সেনানীর জন্মদিন ১৮৮৬ সালের ২৫ মে বেঙ্গল প্রদেশের বর্ধমানের সুবলদহা গ্রামে তার জন্ম। কিন্তু জীবনের শেষ দিনগুলো তাকে কাটাতে হয়েছে জন্মভূমি ছেড়ে বাইরে। ১৯৪৫ সালে টোকিওতে মারা যাওয়ার পর জাপান সরকার তাকে একজন বিদেশি হিসেবে সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই বিপ্লবের চিতাভস্মটুকুও দেশের মাটিতে নিয়ে আসা হয়নি। এ লজ্জাকে আমরা ঠেকে রাখতে পেরেছি?

0: গানখানি শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। গল্প পাঠের আসরে আজ শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: মোহিনীকে বাড়ি থেকে বের করে দিয়ে বউ ভেবেছিল ঘুমিয়ে নেবে একটুখানি, কিন্তু পোড়া চোখে তার ঘুম আসবে কেন? ঠাকুরজিকে না হয়ে বলাই হয়েছিল গঙ্গার ঘাটে যেও না, সমস্ত বিধবা মেয়ে পাঁচজনই পাঁচ কথা বলবে, তোর কে, তুই তো করেই খালাস, কিন্তু মুখটা কার পড়বে? পাশের বস্তি থেকে মুখ বাড়িয়ে ক্ষান্ত পেশি বললে, কি হলো গো মেয়ে, চেঁচাচ্ছ কেন? বউ কাছে গিয়ে দাঁড়ালো। চেঁচাচ্ছে কি সাধে মা? ঠাকুরজিকে বলেছিলাম বিধবা সমস্ত মেয়ে গঙ্গার ঘাটে অত ঘন ঘন যেও না। তাকে করলে জানো, বসেদের বাড়িতে ঢিয়ের চাকরি নিলে, এসেছিল নতুন কাপড় পরে পাঞ্চি বুথে চিবোতে, বলতে এসেছিল আমাকে, বলতে এসেছিল গত রাছে কেটে খাবো। তা তোর যা খুশি তাই কর, কিন্তু চোখের বাইরে চলে গেলি না কেন? এই চারখানা বাড়ির পর সামনের গলি, ডাকলে সাড়া পাওয়া যায়, ওই বাড়িতে কাজ করা তোর উচিত। এই তুমি বলো তো পিসি। তা সত্যি, পিসি বললে, তোর সমস্ত বয়স, মতিবসির বাড়িতে তোর চাকরি তো হবেই, দেখো আবার কিছু কেলেঙ্কারি না হয়। উমা, সে কি গো, মতিবস তো বুড়ো, বুড়োদেরই তো ওই রোগ বেশি হয় বউ। বউ বললে, তাহলে দেখো পিসি, দাদার মুখটি পুড়িয়ে দেবে বলে ইচ্ছে করে ওই কাজটিও নিলে। পিসি বললে, তা পাড়ার মেয়ে এমন নয় যে তুই কিছু জানিস নি, এ কাজ করাও উচিত হয়নি। বউ বললে, শেষ পর্যন্ত লোকে কিন্তু দোষ দেবে আমাকেই, বলবে আমি ওকে খেতে দিইনি। পিসি বললে, আমার কাছে বলতে এলে আমি কিন্তু দশ কথা শুনিয়ে দেব। বউ বললে, তাই দিও পিসি। এদিকে যখন এই ওদিকে তখন মোহিনী বাড়ি ঠুকতেই কিন্নিমা বললেন, বলি অলবাবের মেয়ে শোনো। মোহিনী ভয়ে ভয়ে কিন্নিমার কাছে গিয়ে দাঁড়াল। গিন্নি বললেন, বলি দাশুর এটো থালাটা যে পড়ে রইল, ওটা কি আমি তুলব? মোহিনী বললে, দাশুর নিজে তুলবে ভেবেছিলাম। গিন্নিমা বললেন, না ও নিজে তুলবে না, বাড়ির চাকরও ভালো বংশের ছেলে, নিহাত পেটের দায়ে এসেছে চাকরের কাজ করতে, ওর এটো বাসন তোমাকে মাজতে হবে, তা যদি না পারো বাছা তাহলে এই বাড়িতে কাজ করা তোমার চলবে না। মোহিনী কি একটা কথা যেন বলতে যাচ্ছিল, কিন্তু গিন্নিমা যে কথা বললেন তার উপর আর কথা বলা চলে না। দাশুর এটু থালা মোহিনী ইচ্ছে করেই তোলেনি, দাশুকে সে অনেকদিন ধরেই চেনে, স্বভাব চরিত্র তার অতি জঘন্য, একই পাড়ায় থাকে, পথেঘাটে তার সঙ্গে কতবার দেখা হয়েছে, প্রথম প্রথম কেমন যেন বিশ্রীভাবে আড় চোখে ছোড়াটা তার দিকে চেয়ে থাকত। সে চাউনির অর্থ যুবতী বিধবার বুঝতে বেশি দেরি হতো না। আমার মুখ পোড়া চাইছি দেখ, বলে সরে যেত মোহিনী। তারপর মোহিনীর বেশ মনে আছে সেদিন শনিবার সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে শনি ঠাকুরের মন্দিরে বেজায় ভিড়। মোহিনী এক পয়সার বাতাসে কিনে দিতে গিয়েছিল ঠাকুরকে, বুড়ি প্রসাদী ঠাকুরন তাকে বলেছিল বড় ঠাকুরের দৃষ্টির জন্যই তোর এই দুর্দশা মোহিনী, শনিবার সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে পুজো হয়, ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরকে ঠান্ডা করিস, তাহলেই দেখবি তোর খাওয়া পরার দুঃখ ঘুচে যাবে। ঠাকুর

0: বড় জাগ্রত দেবতা। মোহিনী তাই এক পয়সার বাতাসে নিয়ে প্রতি শনিবার যেত ঠাকুরের মন্দিরে। মন্দির না চাই, গঙ্গার ঠিক ওপরেই লাল রঙের পুরনো একটা বাড়ির দেয়ালের গায়ে কাঠের পাটাতন দিয়ে খানিকটা জায়গা ঘরের মতো করে নেওয়া হয়েছে।
1: চলুন শ্রোতাবন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার আগামী 2 আগস্ট থেকে রাজ্যে জনগণনার প্রক্রিয়া শুরু হচ্ছে, এ নিয়ে আজ প্রথম পৃষ্ঠার একেবারে উপরে বার্তালিপি খবর ছেপেছে। তবে এর ঠিক নিচে লিড খবরে বার্তালিপির হেডলাইন, মৌলবাদী মগজথোলাই রুখতে রাজ্যে নয়া সেল, ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার। যুবসংঘ প্রথম পৃষ্ঠায় বড় শিরোনাম দিয়ে লিখেছে, জঙ্গি কার্যকলাপ রুখতে অসমে সন্ত্রাস বিরোধী সেল। এ খবরের সঙ্গে পৃথক শিরোনাম দিয়ে যুবসংঘ আরও জানাচ্ছে, তিনসুকিয়ায় আন্তর্জাতিক টেরর ফান্ডিং নেটওয়ার্কের হদেশ। সাময়িক প্রসঙ্গ, মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে মূল শিরোনামে দিয়েছে, কাউন্টার রেডিকালাইজেশন সেল হচ্ছে অসমে। এর পাশে অন্য খবরে সাময়িক জানাচ্ছে, বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ লিড খবরে গতি জানাচ্ছে, বালুচিস্তানে রেললাইনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, 30 জনের মৃত্যু। এর নিচে মার্কিন বিদেশ সচিবের মন্তব্য নিয়ে আলাদাভাবে খবর রয়েছে, সাময়িক বক্স করে দিয়েছে, এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন অসম কন্যা রূপামণি, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। এদিকে নতুন দিল্লিতে নির্মাণ অসম ভবনের কাজের অগ্রগতি গতকাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে ছবি সহ খবর দিয়েছে পত্রিকাগুলো। বার্তালিপি আরেকটি গুরুত্বপূর্ণ খবরও জানাচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গার জন্য বঙ্গে এবার হোল্ডিং সেন্টার। গতি অবশ্য লিখেছে, অনুপ্রবেশকারীদের জন্য জেলায় তৈরি হবে বিশেষ হোল্ডিং সেন্টার। যুবসংঘ আজ জানাচ্ছে, পাথারকান্দির দুর্গম অরণ্যে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার, দেশলাইয়ের সংস্পর্শে জ্বলছে আগুন। যুবসংঘ আরো জানাচ্ছে, সংসদ রত্ন পুরস্কারের জন্য 12 সাংসদকে নির্বাচন করা হয়েছে। জনগণনা সংক্রান্ত খবরে সাময়িক জানালো, অসমে 85,000 কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া কংগ্রেসের বিধান পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে জট অব্যাহত বলে লিখেছে যুবসংঘ। সাময়িক অন্য খবরে লিখেছে, জেনজিকে উস্কে সরকার বদলের ছক, আরশুলার আড়ালে ডিপটেস্টের সিঁদুরে মেঘ ভারতে। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম, এবারে চোখ রাখছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। দৈনিক যুবসংঘের সম্পাদকীয় শিরোনাম, এগোনোর লড়াই। সাময়িক লিখেছে, মোদীর স্বপ্নের ডাক, 2047-এর ভারত কি শুধু স্বপ্নেই। গতি লিখেছে, সন্ত্রাসের কারণে আজ পাকিস্তান রক্তাক্ত। সবশেষে বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, বিনিয়োগ চাই। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:35। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে 5 দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে

0: ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপামে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণে সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন যে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরো অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: And President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরো বলেন, ঠিক এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরো উন্নয়নের লক্ষ্যে এটির রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোন চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ দুজনকে পদ্মবিভূষণ, ছজনকে পদ্মভূষণ এবং আটান্ন জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000 বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোন অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতা ইডেন উদ্যানে গতকাল আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার 2026 প্রদান করবেন। সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এবছর সরকার 131 জনকে পদ্ম পুরস্কার প্রদান করছে। এর মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 15 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। আসামের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশে জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। জনসাধারণ 1800 11 7800 নম্বরে ফোন করে নিজেদের মতামত বা পরামর্শ পাঠাতে পারবে।

0: জনসাধারণ 1922 নম্বরে মিসড কল দিয়ে পাওয়া লিঙ্কের মাধ্যমেও নিজেদের মতামত প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারবেন। এছাড়া জনসাধারণ নমো অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও আগামী 29 মে এর মধ্যে পরামর্শ পাঠাতে পারবেন। এ অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য সম্প্রচার মন্ত্রক, আকাশবাণী এবং দূরদর্শন ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান শোনা যাবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে গৃহ নির্মাণ এবং নগর উন্নয়ন নিগম লিমিটেডের অধ্যক্ষ সঞ্জয় কুলশ্রেষ্ঠের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে বর্তমানে চলতে থাকা কয়েকটি প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে আসামের পরিকাঠামো, জনসেবা ও সামগ্রিক বিকাশের ক্ষেত্রে নতুন গতি আসবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এর আগে মুখ্যমন্ত্রী সকালে দিল্লির এসপি মার্গে নির্মীয়মান আসাম ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এদিকে গত শনিবার মুখ্যমন্ত্রী ড শর্মা নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিকাশ ও উন্নয়নের আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। আসাম বিধানসভায় আজ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হবে এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই আলোচনায় উত্তর দেবেন। সরকার আগামীকাল বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল পেশ করবে এবং বিলটি নিয়ে আলোচনায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ষোড়শ আসাম বিধানসভার অধিবেশন আরও একদিন বাড়ানো হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের পৌরোহিত্যে আয়োজিত কার্য উপদেষ্টা সমিতির বৈঠকে শাসক বিরোধী উভয়পক্ষের বিধায়কদের সম্মতিতে বিধানসভার কাজকর্ম একদিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন অধিবেশন আগামী 27 মে শেষ হবে। শ্রীভূমি জেলায় ঈদ উজ আজহা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে জেলায় 24 ঘণ্টা কর্মক্ষম থাকা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার টেলিফোন নম্বর হচ্ছে 8099662275। সম্প্রতি অতিরিক্ত আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় কুরবানি প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কুরবানির বর্জ্য ভালোভাবে মাটিতে পুঁতে ফেলতে এবং কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানানো হয়। এছাড়া কুরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতেও অনুরোধ করা হয়েছে। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে আগামী 1 জুন শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে জেলাভিত্তিক রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে থাকবে রবীন্দ্রসঙ্গীত এবং দ্বিতীয় বিভাগে থাকবে রবীন্দ্র নৃত্য। উভয় বিভাগের জন্য 3টি বয়সভিত্তিক গ্রুপ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নবীন প্রজন্মের মধ্যে রবীন্দ্র সংস্কৃতির চর্চা ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্ত বিভাগের শিলচর সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়াবাড়ি থেকে লুটেরতল পর্যন্ত সড়কে থাকা একটি সেতুতে ভাঙন দেখা দেওয়ায় এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়। শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভাইরাল হেপাটাইটিস এ ও ই সহ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো জলবাহিত রোগের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পানীয় জলের উৎস দূষিত হওয়া এবং পয় নিষ্কাশন ব্যবস্থার অবনতির কারণে সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যায়। এক্ষেত্রে জনসাধারণকে নিরাপদ পানীয় জল ব্যবহার, খাদ্য নিরাপত্তা বজায় রাখা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকসেন্ডেল এট দ্য রেট এআইএন নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী শিলচর আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে। আধুনিক গান শুনবেন উজ্জ্বল নন্দীর কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন গিরীশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন প্রদ্যুম্ন শর্মার কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রেবা ভৌমিক ও মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী পরেশচন্দ্র দাস। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 1:00 আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। তমালি দাস ভজনের শিল্পী দুপুর দুটো তিরিশ মিনিটে অতুল প্রসাদের গানের শিল্পী শৈবাল মজুমদার। দুপুর 2:45 নজরুল গীতির শিল্পী অনিন্দিতা চক্রবর্তী। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। যুববন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। এতে বিভিন্ন ধরনের গয়না তৈরি, এ নিয়ে রুবি রানী সূত্রধর, ময়ূরী দেবনাথ, আয়ুশ্রী মালাকার, সুনীতি দাস ও রিন্টি দেবরায়ের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন বাংলা গান রাত 8:00। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। আপনাদের আবারও জানিয়ে দিলাম আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ, এরপর শিলং কেন্দ্র থেকে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: আসি।
1: উজ্জ্বল নন্দীর কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দুটি মন ছবি থেকে, গিয়েছেন মান্না দে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে অনিন্দিতা ছবি থেকে।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
1: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: গত মঙ্গলবার ছিল 19শে মে। 1961-এর 19শে মের দিনে মাতৃভাষার জন্য আত্মবলিদান দেওয়া একাদশ ভাষা শহীদের স্মৃতিতে 65তম স্মরণানুষ্ঠান শহীদ তর্পণ। এদিন ভোর থেকে শিলচর রেলওয়ে স্টেশন, শিলচর শ্মশানঘাট, গান্ধীবাগ সহ নানা জায়গায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন সকালে শিলচর শ্মশানঘাটে ভাষা শহীদ স্মৃতিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায় বলেন,
1: সামগ্রিকভাবে প্রায় 2 কোটি লোক আছেন যারা বাংলাকে বোঝেন এবং তাদের জন্য মর্যাদার জন্য

যে 61-তে যে আন্দোলন হয়েছিল বাংলা ভাষা রক্ষার জন্য, ভাষার উপর ভাষা চাপানো হয়েছিল, তার প্রতিবাদ হয়েছিল বরাক উপত্যকায়, তৎকালীন করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয়েছিল। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রজন্ম এখানে আছে, যারা 61 সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে না, তাদের পরবর্তী প্রজন্মে এটা শিক্ষা দেওয়া উচিত। এবং সব থেকে বড় তাদের যে প্রণাম নিবেদন করা হবে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে, যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষায় তাদেরকে শিক্ষা দিতে পারি। অন্যান্য ভাষা শেখাও দরকার, কিন্তু বাংলা ভাষা

0: যে পুরো ভারতবর্ষের ন্যাশনাল এডুকেশন পলিসি 2022-2020 এনেছে, তার মধ্যে মাতৃভাষাকে সব থেকে বেশি ঐতিহ্য দিয়ে মর্যাদা দিয়ে এই নীতিগুলোকে নির্ধারণ করা হয়েছে। এবং নরেন্দ্র মোদীজির সরকার এবং আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারও ঠিক তদারূপভাবে থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি এনইপি 2020-কে আমরা অগ্রাধিকার দিয়ে যাতে আমাদের এই অঞ্চলের লোকরা তাদের ছেলেমেয়েদেরকে মাতৃভাষা শেখাতে পারে, স্কুলে তাদেরকে বর্ণের সঙ্গে পরিচয় করাতে পারে, লেখা লিখিত প্রচলিত ভাষা যেটা আছে সেটাকে শেখাতে পারে, তার দিকে আমরা খুব বেশি ওয়েটেজ দিয়ে থাকি।
1: কাটিগড়ার বিধায়ক কমলক্ষ দে পুরগাস্থ বললেন,
2: ১৯ আমাদের চেতনা, ১৯ আমাদের ঐতিহ্য, এই শহীদের এই পূর্ণ উদিতে দাঁড়িয়ে আমি শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। এই জন্য বলছি যে ভারতবর্ষের ইতিহাসে এটা বিরল, একসঙ্গে ১১টা তরতাজা পান ভাষার জন্য শহীদ হওয়া এর আগে কখনো পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি, ভাষার জন্য একসঙ্গে ১১টা প্রাণ এরকম শহীদ হয়েছে। তাই আজকের দিন ওদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে। তাই বলছি যে আজকের দিন ঐতিহাসিক দিন, যেভাবে ঐতিহাসিক দিন, সময়ের গৌরব উজ্জ্বল উজ্জ্বল দিন আজকের দিন, সময়ের আজকের দিন পবিত্র দিন, আজকের দিন চেতনার দিন, আজকের দিন দুঃখময় দিন। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করলাম। এবং ভারতবর্ষের ইতিহাসে এই যে ভাষা আন্দোলন, বরাকের ১৯ মে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেটা শুধু বরাক ভূমিতে শুধু হয়নি, সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। অর্থাৎ আমরা যারা ভাষাগত গণতান্ত্রিক ভাষাগত আন্দোলন যেগুলো হয়েছিল, সেই আন্দোলন মানুষ একটা স্পৃহা পেয়েছিল, একটা উৎসাহ পেয়েছিল, এবং নিজের অধিকার আদায়ের জন্য সেইভাবে যে অধিকার আদায় করা যায়, যে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে অধিকার আদায় হয় সেটা কিন্তু বরাকবাসী কিন্তু দেখিয়েছে। সেই সময় যারা শহীদ হয়েছেন ওদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।
3: ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবির ক্ষেত্রে আপনার কতটুকু সমর্থন?
2: আমি আগে বলছি, এখনো বলছি, প্রত্যেকে ইয়ে করছে যে আজকের দিনে ৬১-এর পর প্রত্যেকটা ১৯ মেতে ভাষা আন্দোলন হয়, স্মরণ করা হয়, ভাষা শহীদ দিবস স্মরণ করা হয়। এবং সেই মর্মে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, ভাষা শহীদ স্মরণ সমিতির সঙ্গে মিটিং করেছেন, পজিটিভ ওয়েতে কি করা যায়, গঠনমূলকভাবে কি করা যায়, কি করলে আমাদের দাবি দাবাগুলো আদায় করা যায়, মুখ্যমন্ত্রী সেই কথাগুলো আমরা বলে গিয়েছি। সামনের দিন বিধায়ক হিসাবে আমার স্বতঃস্ফূর্ততা, আমার সাহায্য এবং বিধানসভায় আমার যে ভূমিকা আছে সেই ভূমিকায় ১ ইঞ্চিও কম হবে না। সেই ভূমিকায় কিন্তু আমি পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে সেই কথাগুলো বিধানসভায় আমি উত্থাপন করবো। একদম
1: মহান উনিশের আবেগ এবং উৎসাহ উদ্দীপনায় সামিল হওয়ার জন্য কলকাতা থেকে এসেছিলেন তমাল সেনগুপ্ত এবং মহুয়া ভট্টাচার্য। শিলচর শ্মশানঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আকাশবাণীকে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন,
4: সত্যি কথা বলতে ২১শে ফেব্রুয়ারি একটা আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠান সবাই জানি, আমার এটা আমার কাছে বেশ লজ্জার যে আমি ভারতীয় হয়েও ১৯শে মে এমন একটা ত্যাগের লড়াইয়ের ইতিহাস আছে, সেই বাংলা ভাষাকে নিয়ে ভারতেরই শিলচরের মতো একটি প্রত্যন্ত জায়গায় এখানে ১১ জন শহীদ হয়েছিলেন এবং পৃথিবীর প্রথম মহিলা শহীদ শ্রীমতী কমলা ভট্টাচার্য, সেটা জানলাম ৪-৫ বছর আগে। তারপরে আমার একটা উৎসাহ তৈরি হলো, আমি একটু দেখাশোনা করে এলাম এবং যেই আশা নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি পেলাম। এবং আপামর শিলচরবাসীর যে আবেগ, সে তাতে আমি সত্যি আপ্লুত। আর যে কোনো আন্দোলন এরকম স্বতঃস্ফূর্ত হলে তা ফলপ্রসূ হবেই, এবং ওনারা অনেক কিছুই দাবি দাওয়া আদায় করেছেন। আমি কালকে সন্ধ্যাবেলা অনুষ্ঠানে শুনলাম, আজ সকালেও শুনলাম, রেলওয়ে স্টেশনের নাম বা যা শুনেছিলাম, এবং এর জন্য আমার ব্যক্তিগতভাবে শিলচরবাসীর কাছে আমার প্রণাম। আপনারা যে লড়াই করেছেন, আমরা কলকাতার মানুষ, আমরাও আপনাদের সঙ্গে সবসময় আছি, আমরা একই দেশের মানুষ, পাশাপাশি রাজ্যের মানুষ, সবাই ভালো থাকবেন, নমস্কার।
5: আমিও ১৯শে মের খবর মানে ১ বছর আগেই জানতে পারি, তার আগে আমিও জানতাম না। ২১শে ফেব্রুয়ারির কথা তো মানে ছোট থেকেই জানি আমরা, কিন্তু আজকে এখানে আমি এই

0: ইস্টে এদিকে আমি আসিনি, প্রথমে আসলাম, এবং এটাই ভালো লাগছে যে আমি 19 মেতেই প্রথম এসে আর কি অংশগ্রহণ করতে পারলাম মহামিছিলে, এবং মানে নিজেকে একজন বাঙালি হিসেবে খুব মানে গর্বিতও মনে হচ্ছে, এবং মানে একটা বেশ শিহরণও যাচ্ছে এই 11 জন শহীদ হয়েছেন এটা জানতে পেরে। এবং আমরা আমি চাই যে আমিও যেন ভালো কিছু করার মানে অনুপ্রেরণা পাই ওনাদের এই আত্মবলিদানের মধ্যে দিয়ে। আর আমাদের বাংলা ভাষা তো আমাদের সত্যিই গর্বের ভাষা আর কি, গর্বিত আমরা বাংলা ভাষার জন্য, আমরা যেন এর মর্যাদা রাখতে পারি।
1: মঙ্গলবার 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন শহীদ স্মারক স্থলে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সম্মেলনের শহর আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র বলেন,
2: বিভিন্ন ভাবে আমরা আজকে আগ্রাসনের শিকার হচ্ছি, বিশেষ করে আমরা যেহেতু আমি একজন শিক্ষিকা, শিক্ষার সঙ্গে জড়িত একটি স্কুলের সঙ্গে, এবং আশ্চর্যের বিষয় যে গত 3-4 বছরে আমাদের নতুন প্রজন্মের মুখ থেকে হারিয়ে গেছে বাংলা ভাষা, হারিয়ে গেছে তাদের মাতৃভাষা। আজকের ছাত্ররা বা আজকের প্রজন্ম, আমরা আজকের প্রজন্মকে আমরা মানে প্রজন্মের বিরুদ্ধে আমরা সবসময় অভিযোগ জানাই যে আজকের প্রজন্মেরা বাংলা ভাষায় কথা বলছে না, আজকের প্রজন্মের ওদের কোনো শ্রদ্ধা নেই, কোনো আবেগ নেই, এটাও সত্যি। কিন্তু পাশাপাশি আরও বেশি সত্যি যে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, যারা বিভিন্ন মাতৃভাষার সঙ্গে জড়িত যেসব মানে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে আছি, আমরা তৃণমূল স্তরে বাংলা ভাষাকে বা মাতৃভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি করছে, আমরা আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের কার্যসূচি যখন আমরা বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা ছড়িয়ে দিয়েছি, অনেকে অনেকভাবে অভিযোগ জানিয়েছেন, অনেকে মনের দুঃখ উজাড় করে বলেছেন যে এই যে প্রতিষ্ঠান বা যারা আমরা বাংলা ভাষা রক্ষার জন্য বছরে একটি দিন বলতে গেলে আমরা সবাই আসছি, সবাই কথা বলছি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই বাংলা ভাষাকে যারা বাঁচিয়ে রাখছে, যারা দিন আনে দিন খাই, যারা চাষে কৃষকেরা যারা চাষে কাজ করছে বা বলতে গেলে তৃণমূল স্তরে যে যারা আছে ওরাই মানে আমাদের থেকেও ওরা বেশি বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষাকে মনে রাখছে। গ্রামাঞ্চলে আমাদের ছড়িয়ে দিতে হবে এই ভালোবাসার বীজ। আমার যেটা ব্যক্তিগত অনুভূতি যে বিভিন্ন গ্রামাঞ্চলে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাংলা ভাষার প্রতি যে আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, ওইটাকে ছড়িয়ে দিতে হবে বিভিন্নভাবে, শুধু বৌদ্ধিক আলোচনার মাধ্যমে নয়, পাশাপাশি সাধারণ মানুষ যে ভাষা বোঝে, সাধারণ মানুষ গানের ভাষা বোঝে, সাধারণ মানুষ নাটকের ভাষা বোঝে, সাধারণ মানুষ বুকের রক্ত বোঝে, সাধারণ মানুষ তত্ত্ব কথা বোঝে না, তাই প্রত্যেকটা মানুষের কাছে ওদের মতো করে আমাদের এগিয়ে যেতে হবে। যারা একদম কুচে কুচে শিশুরা ওদেরকে যখন আমরা ABCD শেখাই, ওদেরকে পাশাপাশি আমাদের বলতে হবে অ, পাশাপাশি শেখাতে হবে ABCD। কী করে কী হবে সেটা মঞ্চে দাঁড়িয়ে আলোচনার মাধ্যমে নয় বা শুধু মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে বছরে একদিন আমরা সবাই বাংলা ভাষার জন্য বললাম, বাংলা ভাষার জন্য কি হলো না কি হলো সেটা নয়, আমাদের গ্রাসরুট লেভেল থেকে মানে তৃণমূল স্তর থেকে আমাদের মনে হয় যে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে পরবর্তী বছরে আবার যখন আসবে 19, আশা করবো যে সেদিন 19-এর মিছিল, 19-এর আন্দোলন আমাদের এই শহরকে কাঁপাবে। এবং পাশাপাশি আরও একটি দাবি আজকে আমি শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে তুলে ধরছি যে এখনও 1961 পর থেকে এখনও পর্যন্ত শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন কিন্তু হয়নি এখনো। এটা নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে, বিভিন্ন আলোচনা চলছে, বিভিন্ন দাবি দেওয়া চলছে, তো আজকে 19-এর মঞ্চ থেকে উঠে আসুক আমাদের এই গণ দাবি যে শিলচর ভাষা স্টেশনকে অতি সত্বর আমাদের যেন ভাষা শহীদ স্টেশন নামে নামাঙ্কিত করা হয়।
1: কবি মানিক চক্রবর্তী বললেন,
3: সার্কুলারের মাধ্যমে সমস্ত আসামে একটি বিশেষ ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেছিল এবং এর প্রতিবাদ করে তখন অবিভক্ত আসামে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছিল। আমাদের এই বরাক উপত্যকায় সেই আন্দোলন, সেই প্রতিবাদ হয়েছিল তীব্র আকারে এবং আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের 19 মের পূর্ব থেকেই বিভিন্ন স্থানে পথসভা, বিভিন্ন স্থানে সভা সমিতি, বিভিন্ন স্থানে পথ চলা, শোভাযাত্রা, এসবের মধ্য দিয়ে গণচ

0: উত্তেজনা জাগিয়ে তোলা হয়েছিল এবং ১৯শে মে ছিল সর্বাত্মক হরতাল। সেদিন সমস্ত কোর্ট কাছারির সামনে পিকেটিং করা হয়েছিল। এই আমাদের হাইলাকান্দির যেটা কাছারি, আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে, হ্যাঁ, সেই কাছারির সামনে যেটা মেইন রাস্তা, মেইন রাস্তার সামনে ছেলে মেয়ের দর, কলেজের ছাত্র ছাত্রী, শহরের বিশিষ্ট নাগরিক সকলে এসে সেই রাস্তা বন্ধ করে পিকেটিংয়ে বসেছিলেন। সেখানে লাঠিচার্জ হয়েছিল। সেটা সেই লাঠিচার্জে বলতে গেলে আমিও কিছুটা আহত হয়েছিলাম সেদিন। আমার এখনো মনে পড়ে, আমার দাগও রয়ে গেছে আমার পায়ের মধ্যে সেদিনের। তো সেই দিনটিকে আমি বিশেষভাবে স্মরণ করি এবং আজও আমি সেই চেতনায় উদ্বুদ্ধ। আজকে এই যে স্মরণসভা আয়োজন করা হয়েছে হাইলাকান্দি পৌরসভা এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের দ্বারা, বিশেষ করে বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতির সংস্কৃতি সম্মেলনের একজন সদস্য হিসাবে আমি বলবো, বিগত ৫০ বছর যাবৎ এই যে চেতনা, এই যে ১৯শের চেতনাকে, যেটা আজও বরাক উপত্যকাবাসীর মধ্যে জিয়ে রেখেছে এবং জিয়ে রাখতে গিয়ে যে ভূমিকা পালন করে আসছে আমাদের এই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, শুধু সভা সমিতি এসবের মধ্যে দিয়ে নয়, বিভিন্ন রকমের কাজ করছে বরাক উপত্যকা, বরাক উপত্যকা সাহিত্য সংস্কৃতি সম্মেলন। এই চেতনাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের জাতিসত্তা, আমাদের যে মাতৃভাষার অধিকার, আমাদের বাঁচার অধিকার, আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে অধিকার, আমাদের এইসব অধিকারকে ধরার রক্ষা করার জন্য বিভিন্নভাবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাজ করে আসছে আজও আজ অবধি। তো এরই অঙ্গ হিসাবে আজকে আমরা হাইলাকান্দিতে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং আমরা শহীদদেরকে স্মরণ করে আমরা কিছুক্ষণ আগে পথ চললাম, সমস্ত তাদের যে স্মৃতি তর্পণ করলাম আজকে, তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।
1: বরাক উপত্যকার ইতিহাসে ১৯শে মে শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ভাষা, আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদ দিবস উপলক্ষে ১৯শে মে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শ্রীভূমি জেলায় নানা অনুষ্ঠান। এ উপলক্ষে জেলার সদর শহরে শম্ভুসাগর পার্কে অবস্থিত শহীদ স্মৃতি ফলকের সামনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা শহর সমিতির উদ্যোগে শহীদ স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবীণ সাংবাদিক সতু রায় বলেন,
2: আমরা তো রক্তে বিনিবে আজকে ভাষার অধিকার পেয়েছি, কিন্তু চারদিক থেকে অভিযোগ ধেয়ে আসছে আমাদের প্রতি, বাঙালিরা হুজুকে যাত, বাঙালিরা মুশড়ে পড়া জাতিতে পরিণত হচ্ছে, উল্টা ঠ্যাং লাফে বাঙালিরা আজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, বাঙালিদের কোনো ভবিষ্যৎ নেই। এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি দুর্জন্য করছে, একথা বললে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবে না। বন্ধুগণ, আমরা ভারতবর্ষ, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে অভিবাসী বাঙালি মিলিয়ে ৩০ কোটির বেশি বাঙালি। এই ৩০ কোটি বাঙালি কি আমরা সমন্বিত শক্তি হিসেবে আজও আত্মপ্রকাশ করতে পেরেছি? আসামে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমরা কি আজ পর্যন্ত একটা সমন্বিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছি? এই প্রশ্নগুলি আজ আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা রক্তের বিনিময়ে আজ ভাষার অধিকার পেয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিত্যদিন আমাদের এই ভাষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। একটা বিরাট চক্রান্ত এখনো রয়েছে, এই চক্রান্ত কখনো প্রকাশ্য পাবে, এই চক্রান্ত কখনো চূড়াগত পথে ধেয়ে চলেছে।

0: এই চক্রান্তের ঢেউয়ে ভেসে যাচ্ছে নির্মম সত্য। নির্মম সত্যটা হলো এই যে আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষাকে ভুলে যেতে বসেছি। আজ দেখুন আমার ছেলেটা বাংলা ভাষা তেমন ভালো বলতে পারে না। এই যদি আমাদের মানসিকতা হয় বাংলা হিন্দি ইংরেজি মিলিয়ে বাংলা ভাষা বলার একটা ঢং, আজকাল নব্য শিক্ষিত বাঙালি যুবকদের মধ্যে গ্রাস করেছে এসে। আজ ভাষাকে বিকৃতি করছি আমরা, নিজেরাই আমরা বাংলা ভাষাকে বেগ ফুটি ছেড়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের বাংলা এবং বাঙালি এই দুটি শব্দের অপব্যবহার আমরাই তো করেছি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট এই গানটির সুরভ্রান্তি আমরাই তো ঘটিয়েছি। এইভাবে আমরা বাঙালিরাও যদি আমাদের ভাষাকে বিকৃত করবার চেষ্টা করি, শুদ্ধভাবে বলবার চেষ্টা না করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ অনিশ্চয়তার গর্ভে নিক্ষিপ্ত হবে।
1: স্মৃতিচারণ সভায় বক্তব্য রেখে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী বললেন,
2: আমরা আমাদের নিজের ভাষাকে ভালোবাসি, সেটা তো স্বাভাবিক কথা। মাকে যদি ভালোবাসি ভাষাকেও ভালোবাসি, সেই সঙ্গে আমরা বিশ্বের যত মাতৃভাষাই আছে সবাইকে আমরা সেই ভাষাভাষী লোক সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ভাষার উপর যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার অধিকার রক্ষার এবং আমাদের আত্মপরিচয় রক্ষার সেই আন্দোলনে যদি কেউ বাহত করার চেষ্টা করে, আমরা যেন তা প্রতিহত করার জন্য সচেষ্ট থাকি সবসময়। আজকের এই বিশেষ দিনে সেই চেতনাটুকু যেন আমাদের মধ্যে আবার জাগরিত হয়। অনেক কথাই আমার পূর্ববর্তী বক্তা মাননীয় শতুদা বলে গেছেন, অনেকেরই সেই জানা, কিন্তু এই যে জানাটুকুকে সারা বৎসরই আমাদের মধ্যে একটা রিভারভেরিয়েশন অনুরোধন করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের ভাষার উপর বিভিন্নভাবে আক্রমণ আসে। আমাদের ভাষার যে একটা ঐতিহ্য আছে সেটা আমাদের সবারই মনে রাখতে হবে। বাইরে থেকে তো আন্দোলন আমাদের উপর আঘাত আসে ঠিকই, কিন্তু আমাদের ঘরেও তো সেই আন্দোলনটুকু হচ্ছে। একটু আগে মাননীয় দাদা আকার ইঙ্গিতে বলেছেন, আমরা কিন্তু আমাদের ঘরে সেই ভাষা রক্ষার জন্য সচেষ্ট নই। আমরা খুব আনন্দিত হই আমার ছেলে খুব ভালো ইংরেজি বলতে পারে, আমার ছেলে রাইমস বলতে পারে, কিন্তু আমার ছেলে ছড়া বলতে পারে না, এটা খুব গর্বের সঙ্গে বলি। এটা কি ঠিক? একটা কথা সবার স্মরণ রাখা উচিত, চরম বিদেশিয়ানা, চরম ব্রিটিশ রাজত্বে আমাদেরই দেশের মহান ব্যক্তিত্ব বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তারা ডেপুটি ম্যাজিস্ট্রেটের আসন অলঙ্কৃত করেও কিন্তু ভাষা জননীর সেবা করে গেছেন। তাই তো আজকের দিনেও আমরা তাকে সাহিত্য সম্রাট নামে অভিহিত করে আসছি, আগামী দিনেও করে যাব। সেই কথাটুকু আমাদের মনে রাখতে হবে যে আমার ছেলে বাংলা জানে না সেটা কিন্তু খুব শ্লাঘার ব্যাপার নয়। ঠিক আছে, স্কুলে হয়তো আমাদের পঠন পাঠনের জন্য ইংরেজি শিখতে হবে, সেটা তো হলো আমার কাজের ভাষা, কিন্তু হৃদয়ের ভাষা বাংলাটুকুকে যদি আমরা না শিখাই, তাদের সেই হৃদয় ভিত্তি তাদের ঠিক হবে না। কাজে এই আবেদনটুকু আমি সবার কাছে রাখছি, বাইরের যে আমাদের উপরে আঘাত প্রতিহত করার জন্য সচা সবসময় আমাদের সচেতন থাকতে হবে, সেই সঙ্গে আমাদের ঘরেও যেন আমরা সচেতন থাকি। খুবই দুঃখের ব্যাপার, আজকাল ছেলেমেয়েরা দাদা ঠাকুরের গল্পও

0: জানে না, ঠাকুর মার জড়ির খবরই জানে না, কে রবীন্দ্রনাথ হয়তো দু একজন বলতে পারে। আমি কিছুদিন আগে দুটি ছেলে আমার এখনো মনে আছে 94% পেয়েছে এসিবি আপনাদের সেন্ট্রাল স্কুলের পরীক্ষায়, তো গিয়েছিল আমার বাড়িতে। আমি বলেছিলাম আজকে তো 17 মে, 19 মে আসছে, এটা কি বলে তো দেখি, দুর্ভাগ্যের ব্যাপার। সেই ছেলে দুটোই কিন্তু 19 মে কি জানে না, তো সেটা তো আমাদের দুর্ভাগ্য, আমাদের যারা অভিভাবকরা আছি, আমরা যারা মাতা পিতা আছি, আমাদের দুর্ভাগ্য যে আমাদের ছেলে মেয়েদেরকে সেটা শিখাই না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের ব্যস্ততা ঠিক রাখার জন্য তাদেরকে মোবাইল এগিয়ে দেই, এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কাজে আমি আবেদন রেখছি এই সবার মাধ্যমে, আমরা যেন সবাই সচেষ্ট থাকি, দুটো ব্যাপারে সচেষ্ট। একটা হলো আমাদের পরোক্ষভাবে যে আমাদের ভাষারূপে আক্রমণ তা প্রতিহত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব, এবং সেই সঙ্গে আমাদের ঘরে যাতে সেই বাংলা ভাষার চলনটুকু থাকে, ছেলেমেয়েরা শিখতে পারে। কারণ একটা কথা ঠিকই, ভাষা যদি ঠিক না থাকে সাহিত্য চর্চা হবে না, ভাষা এবং সাহিত্য চর্চা না হলে আমাদের এই যে সমৃদ্ধ সংস্কৃতি তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না।
1: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর জগন্নাথ রায় চৌধুরীর প্রয়াণে শনিবার বিকেলে শিলচর বঙ্গভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বরাকবঙ্গে শিলচর জেলা সমিতির উদ্যোগে আয়োজিত দিনের স্মরণ সভায় বিভিন্ন বক্তা প্রয়াত রায় চৌধুরীর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। প্রয়াত জগন্নাথ রায় চৌধুরীর কর্মজীবনের ব্যাপারে আলোকপাত করতে গিয়ে জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর বলেন,
2: জগন্নাথ রায়চৌধুরী প্রথমত তিনি ছিলেন আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একেবারে প্রথম প্রথম পর্বের একজন সদস্য, এবং প্রথম যে অধিবেশনটা হয়েছিল ওই 1977 সালের জানুয়ারি মাসের 9 তারিখ যে প্রকাশ্য অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি প্রথম এটাকে পঞ্চম প্রস্তাবটাও কিন্তু তিনি উপস্থাপন করেছিলেন যে এই অঞ্চলের বইপত্র সৃজনশীল সাহিত্য যেন আসাম সরকার তাদের প্রকাশনা বিভাগের নজরে যেন এটা আনেন, এবং এইখান থেকে প্রকাশিত উন্নত মানের বইপত্রকে প্রকাশনার জন্য যেন সচেষ্ট হন, এটা ছিল তার প্রথম প্রস্তাব সেই সময়ের। ইনি তখন থেকেই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সবকটা সভায় তিনি যেতেন, এবং আমাদের বলতে পারা যায় যে আমাদের এই অঞ্চলের এই প্রতিষ্ঠানের একজন চিন্তাশীল ব্যক্তি। আর বরাক উপত্যকার হাজারে হাজারে ছাত্রছাত্রী যারা, তারই সৃষ্টি, বিশেষ করে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলা নিয়ে যারা উচ্চতর ডিগ্রি নিয়েছে, এদের অধিকাংশই আমরা বলতে পারি জগন্নাথ রায়চৌধুরীর ছাত্রছাত্রী। আজকের এই সভায় আমরা স্মৃতিচারণ করেছি, তবে সভায় আক্ষেপ করা হয়েছে যে তিনি 91 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু আমরা তাকে কিছু যথাযোগ্য সম্মান দিতে পেরেছি? আমরা তো তার প্রয়াণের পর আমরা বুঝতে পারছি তিনি যে এতদিন জীবিত ছিলেন, তাকে ইতিপূর্বে তার জন্য স্মৃতিগ্রন্থ প্রকাশ করা উচিত ছিল, আমাদের উচিত ছিল তার তাকে কোনো বিশেষ কোনো সম্মানে ভূষিত করা, এটা আমরা করতে পারিনি, এটা আমাদের একটা দুঃখ রয়ে গেল। জগন্নাথ রায়চৌধুরী ছিলেন ভাষার জাদুকর, এবং তার ক্লাস যারা উপস্থিত ছিলেন তার ক্লাসে, এরাই এখনো বলছেন, এবং তিনি একটা কিংবদন্তি হয়ে গেছেন যে তার পাঠ যারা নিয়েছে তার ক্লাসে, এদের আর বই পড়তে হয় না। এহেন ব্যক্তির প্রয়াণ আমাদের বাংলা ভাষা সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি করেছে, এবং তিনি বরাক উপত্যকাকে তার আপন দ্বিতীয় বাসভূমি হিসেবেই গ্রহণ করেছিলেন, এবং এই অঞ্চলের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে তিনি ঘুরেছেন, এবং সেই সূত্রে তিনি আমাদের আত্মার আত্মীয়। এই ব্যক্তির প্রয়াণ আমাদের নিশ্চিতই আমাদের একটা শূন্যতার সৃষ্টি করেছে। আমরা তার আত্মার সদ্গতি কামনা করি, এবং বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন দেরিতে হলেও তার জন্য কোনো একটা বিশেষ কোনো সম্মাননার ব্যবস্থা যদি করে সেটা খুব ভালো হবে, এবং এদিকে আমরা সচেষ্ট থাকব। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যখন আজকের জায়গাতে পৌঁছানো

জায়গা পৌঁছানোর আগেই কিন্তু তিনি চলে গেছেন। কিন্তু তিনি যে প্রথম নীতি নির্দেশিকাটা দিয়েছিলেন যে সরকারের কাছে আবেদন জানানোর প্রয়োজন, যে আমাদের এখানকার সাহিত্য কৃতি যেন সরকারের নজরে আসে, এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আমরা এই ভাবনাটা আজকে আমাদের মাথায় এসেছে, আমরা চিন্তা করব যে কিংবদন্তি স্বরূপ তার অনেক কথাবার্তা ছড়িয়ে আছে অনেক লোকের স্মৃতিতে, আজকের স্মৃতিচারণের মধ্যেও এসে গেছে। তো এটাকে আমরা ভবিষ্যতে চিন্তা করছি, আমরা একটা ছোট্ট স্মৃতিগ্রন্থ আমরা প্রকাশ করব। আমি মনে আছে আমার কোনো এক দুপুরবেলা জিসি কলেজে হল ঘরটি পড়ুয়াদের চোখের সামনে তিনি উপস্থাপন করছিলেন সেই অঞ্চলটা, এই বর্ধমান বীরভূম অঞ্চলের রুক্ষ রিক্ত মাঠের দিকে তৃষাতপ্ত দৃষ্টিতে মানুষের চাতক পাখির মতো চেয়ে থাকা সেই দৃশ্যটা। তার নিজের অভিজ্ঞতাও ছিল এরকম প্রখর তপন তাপে চলে যাওয়া, জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া মাঠে চৈত্রের দুপুর কিংবা খর বৈশাখে হঠাৎ কালো মেঘের ভ্রুকুটি, এবং এই সমস্ত কথা তিনি বলে যে আবহাওয়াটা তৈরি করেছেন একেবারে নিপুণ চিত্রকরের মতো শব্দ দিয়েই তিনি গঠন এইগুলো তৈরি করেছেন। তখন আমরা বুঝতে পারিনি যে তিনি আসলে প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমাদের পাঠ দেবেন। কি পাঠ দেবেন? তিনি রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল কবিতাটি পড়ানোর আয়োজন। এমনি করে ক্লাসরুমে বসে আমরা দৃশ্যের ছবি প্রত্যক্ষ করতাম এবং মনে মনে চলে যেতাম আমাদের নিজের নিজের গ্রাম বস্তি শহরতলি জীবনের অভিজ্ঞতায়।

আপনাদের আরো একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতি গুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগী ভৈরব রাগে এখন খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগী ভৈরব রাগে এতক্ষণ খেয়াল ও তারানা শুনলেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে অধিকার ছবি থেকে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান অনুষ্ঠানে। এবারের ছবি ধূমকেতু, শিল্পী ঈশান মিত্র।

এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশ বানিয়ে শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন শান এবং শান্তনু মৈত্রর কণ্ঠে, ছবি থ্রি ইডিয়টস।

এক খিলাড়ি এক হাসিনা ছবি থেকে গানটি শুনলেন সুজেন ডিমেলোর কণ্ঠে। আর এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন গজল শিল্পী প্রদ্যুম্ন শর্মা।

जनाब डॉक्टर बशीर बद्र की गजल पेश कर रहा हूं।

0: तरह दुनिया
1: गजल पेश कर रहा हूं जनाब मोइन नजर की।

কেবিন সর্বর কণ্ঠে শুনছেন গজল।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে প্রস্ফুট ভট্টাচার্যর নিজের কথা শুনবেন।
1: নমস্কার, আমি প্রিয়াস্মিতা ভট্টাচার্য, আমি নেহরু কলেজ কয়লাকুলে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে যুক্ত আছি। ভালোবাসা বলি, প্রিয় বলি বা শখ বলি, আমার জীবনের শখ একটাই, সেটা হচ্ছে গিয়ে পড়াশোনা করা। আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি, সেটা শুধু প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষা নয়, আমি সব ধরনের বই পড়তে ভীষণ আগ্রহী। আমি যখন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার মা আমাকে একটি কথা বলেছে যে তুমি পড়াশোনাটা করে যাও, যদি ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা কোনো সময় বন্ধ করবে না। কথাটা আমাকে খুব নাড়া দিয়েছিল। আর আমার বাবা বলেছিলেন যে বিদ্বান সর্বত্র পূজ্যতে, পৃথিবীতে একমাত্র বিদ্যা কখনো চুরি হয় না, সবকিছু চুরি হয় কিন্তু বিদ্যা কখনো চুরি হয় না। তো আমি এই কথাটা থেকে আমার ভালোবাসা, শখ যেটাই বলি না কেন, আমার হয়েছে পড়াশোনার প্রতি। আমরা মধ্যবিত্ত, আমাদের জীবনের একমাত্র হাতিয়ার এই পড়াশোনা। আমি আজীবন পড়াশোনা করতে চাই, পড়াশোনাটাকে আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যার্জন করে মানুষের, প্রতিটা মানুষের ব্যক্তিগত বোধের জায়গা, ব্যক্তিগত বোধের জায়গাটা সুচারু রূপে তৈরি হয়। আমরা যাই বলি না কেন, বিদ্যা কখনো কাউকে ভালো কাজে সহায়তা করে।

0: বিদ্যার জন্য পড়ে জীবনের বাকি পথগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। আমার শখ পড়াশোনা, শখের মাধ্যমে নিজের জীবনকে যাতে বেশি করে উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। নমস্কার।
1: শুনলেন আমার কথা, এবারে শুনলেন লোকগীতি। রেবা ভৌমিক ও মলয়নাথ ভৌমিকের পরিবেশনায়, প্রথমে রেবা ভৌমিক।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর, এবারে শুনলেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনলেন রিজন টু স্মাইল ছবি থেকে, সুনিতা রাও এর কণ্ঠে।

কৃষ্ণা কটেজ ছবি থেকে গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে, ছবি ছিচোরে।

মহালক্ষ্মী আয়ের কণ্ঠে শুনলেন সুর ছবি থেকে। এর সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘুরিতে এখন সময়। এখন শুনুন অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: শ্রোতা বোনেদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। মাতৃত্বই নারীত্বের পূর্ণতা। সেই পূর্ণতার পথে কত সময় কতই না বাধা আসে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সেই সব বাধাকে দূর করা সম্ভব হচ্ছে, তবু কোথায় যেন একটা শঙ্কা থেকেই যায়। একটা মেয়ে তো মা হওয়ার পথে পা বাড়াল, কিন্তু সুস্থ সন্তানের মা কি হতে পারবেন? এই আশঙ্কার উত্তর জানতেই গর্ভস্থ সন্তানের সুস্থতার হাল হদিশ নিয়েই আজকের আলোচনা। শুধু বিদেশ কেন, এদেশেও এখন গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে হই হই রব। এর কারণ আর্থসামাজিক পরিস্থিতি। বেশ কয়েক বছর আগে সন্তান সংখ্যা নেহাত কম ছিল না, হেসেলে ব্যস্ত মায়ের মমতা ছাড়া আলাদা করে বিশেষ নজর দেওয়ার তেমন কোনো সুযোগ ছিল না, বরং বলা যেতে পারে মায়েদের সামর্থ্যও ছিল না। জেঠিমা কাকিমা আর দাদু দিদিমার কোলে পিঠেই মানুষ হয়ে যেত, এক হাঁড়িতে ভাত খেয়েই তারা বড় হয়ে উঠত। কিন্তু এখন এখন তো একটিমাত্র সন্তান, বড় জোর মেরে কেটে দুটি। মায়েরা সচেতন, অনেকেই স্বাবলম্বী, তাই আর্থিক স্বাচ্ছন্দ্যের জোরে সন্তানকে মানুষ করে তোলার স্বপ্ন পূরণের রসদ হাজির। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের থেকেই মায়েরা সচেতন থাকেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে মেয়েদের বিয়ে হয়ে যেত 20-22 বছরের মধ্যেই, কিংবা তারও আগে। লেখাপড়ার পর্ব শেষ হওয়ার আগেই সংসারের জগতে পা ফেলত মেয়েরা, আর স্বাবলম্বী হওয়ার কথা তো ভাবাই হতো না। কিন্তু এখন পাল্টে গেছে ধ্যান ধারণা, মেয়েরা লেখাপড়া করছে, স্বনির্ভর হচ্ছে, তারপর বিয়ে, আর এরই ফলশ্রুতি হচ্ছে বয়স গড়িয়ে বিয়ে। আর তাই মাও হচ্ছেন দেরিতে। আর সমস্যা শুরুটা ঠিক এই জায়গা থেকেই, 35-অর্ধ মহিলা যখন মা হতে চলেছেন তখন গর্ভস্থ সন্তানের ত্রুটি থাকার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। শরীরে বিকলাঙ্গ কিংবা মানসিকভাবে অস্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আসলে ক্রোমোজোমের অস্বাভাবিকতাই এর জন্য দায়ী। যত দিন যাচ্ছে জটিল জীবনযাত্রায় অভ্যস্ত মহিলাদের এই ধরনের সমস্যার মাত্রাও বেড়ে চলেছে। স্বাভাবিক কারণেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চিন্তা শুধুমাত্র মা কিংবা তার পরিবারের নয়, সমগ্র চিকিৎসা জগৎ, বলা যেতে পারে গোটা সমাজেও ছড়িয়ে পড়েছে এই চিন্তার ঢেউ। যখন একটি মেয়ে শরীরে মনে মা হতে শুরু করেছে, যখন একটি মেয়ে পূর্ণতার পথে এগিয়ে চলেছে, যখন তার গর্ভস্থ সন্তানের সঙ্গে নারীর বন্ধন শুরু হয়েছে, তখন তার কাছে শারীরিক ত্রুটি সম্পন্ন কিংবা জড় বুদ্ধি সম্পন্ন সন্তান আকাঙ্ক্ষিত নয়। অথচ পরবর্তীকালে ভূমিষ্ঠ হওয়া সেই শিশু সন্তান মায়ের কাছে, গোটা পরিবারের কাছে, এমনকি বলা যেতে পারে সমাজের কাছে কিছুটা তো অন্তরায়। তাই সুস্থ সন্তান সবার কাছে বড় বেশি প্রয়োজন। তাই মায়েরা সুস্থ সন্তানের মা হয়ে উঠুন, সমাজকে দিন সুস্থ সন্তান। শ্রোতা বোনেরা, আমাদের আসরে এবারে রয়েছে একটি স্বরচিত গল্প। নিজের লেখা গল্প পাঠ করে শোনাচ্ছেন রীতা চন্দ।
1: বোকামি, তোর ইচ্ছে অনিচ্ছে কোনো দাম নেই, বাড়ির লোক জোর করলেই হলো, তুই সাফ জানিয়ে দে এই মেয়ে তোর পছন্দ নয়। সোনালি দাপটের সঙ্গে কথাগুলো বলে ধ্রুবর মুখের দিকে তাকিয়ে থাকে স্থির চোখে। ধ্রুব চোখ নামিয়ে নে, দুর্বল গলায় বলে, আমার আপত্তি কেউ শুনবে না, মেয়েটা যে চাকরি করে। সোনালি ভালো করে ওর মুখটা দেখে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তোরও তাই ইচ্ছে বলছিস না কেন? চাকরি করে তো কি হয়েছে? দেশে চাকরের মেয়ের কি অভাব আছে যে ওই নাক বোঝা দাঁত উঁচু মেয়েটাকে বিয়ে করতে হবে? তোর পাশে ওকে মানায়? সত্যি করে বলতো, শুধু টাকার জন্য ওরকম

একটা মেয়েকে সারা জীবনের সঙ্গী সুখ দুঃখের সাথে ভাবতে তোর ভালো লাগবে? বল না বল। গলাটা নরম হয়ে আসে, আন্তরিকতা ঝরে পড়ে দরদ মাখানো সুরে। ধ্রুব হঠাৎ মাথা ঝাঁকে সোজা হয়ে তাকায়। না রে, ঠিক বলেছিস তুই, এই মেয়ের সাথে আমি কিছুতেই মানিয়ে নিতে পারবো না। না, এই সম্বন্ধে এখানে ইতি, আমি আর এগোতে দিচ্ছি না। সোনালের মুখে স্বস্তির আলো খেলে উঠে নিশ্চিন্তে কথা বলতে বলতে বাসস্টপের যেদিকে পা বাড়ায়, অনিবাদীরা অনেক পেছনে গল্প করতে করতে ধীরে ধীরে হাঁটছে। ধ্রুব আর সোনালি রোজই স্কুল ছুটির পর সবার আগে একসাথে বেরিয়ে পড়ে। এই নিয়ে কে কে ভাবে বা বলে সোনালি কেয়ার করে না। বছর খানেক আগে একদিন অনিবাদী বলেছিল, জানিস মুস্তাক আলী রিক্সাওয়ালা সেদিন জিজ্ঞেস করছিল তোরা স্বামী স্ত্রী কিনা। আমি না বলেছি, কিন্তু সে বিশ্বাসই করতে চায় না। সোনালি অনিমাদিকেই দাবড়ে দিয়েছে, দিলে না কেন এক থাপ্পড় বসিয়ে, আবার আমাকে বলতে এসেছ? আরেকদিন মনোয়ারা বলে ফেলেছিল, সোনালি দি আর কবে বিয়ে করবে, এত বাছাবাছি না করে ধ্রুবদাকেই বিয়ে করে ফেলো, তোমাদের দুজনকে মানাবেও ভালো। সোনালি প্রায় খেঁকে উঠেছিল, জানো না ও আমার ছোট ভাইয়ের বন্ধু, বয়সে আমার থেকে ছোট, বন্ধুর মতো বেনামেশা করলে বিয়ে করতে হবে নাকি? সোনালি বা ধ্রুব কখনোই কারো কাছে স্বীকার করেনি যে ওদের সম্পর্কটা ভালোবাসা, কিন্তু লোকে আন্দাজ করে নিয়ে অনেক কিছুই। দুজনের মাঝে ঝগড়াও হয়, কথাও বন্ধ থাকে, আবার এরই ফাঁকে দেখা যায় কখন দুটিতে একমাথা হয়ে ফিসফাস গুজুর গুজুর চলছে। সোনালির যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের সম্বন্ধে যে এখনো আসে না তা নয়, তবে কোনো না কোনো ছুতো কাটিয়ে দেশে এটা ওটা খুঁত বের করে প্রতিটি সম্বন্ধে। শুনে শুনে অন্য টিচাররা সব ছালা পালা, অনিমাদি আড়ালে ছড়া কাটেন, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। সোনালি সত্যি এককালে দারুণ সুন্দরী ছিল, দুধে আলতা গায়ে রং, লম্বা সুস্বাস্থ্যের অধিকারিণী, এখনো কম সুন্দরী নয়। অল্প বয়সে সংসারে হাল ধরতে হয়েছিল, বাবা পক্ষাঘাতে শয্যাশায়ী, মাও খুব একটা সুস্থ নন, ছোট ভাই তখন স্কুলের ছাত্র, অনেক কাঠখড় পুড়িয়ে জোটানো তার এই মাস্টারের চাকরিতে সংসার চলে, তাই বয়স চলে যাচ্ছে দেখেও কেউ আর বিয়ের কথা তোলে না। হাসি খুশি সোনালি, পরোপকারী সোনালি, কর্তব্যের বোঝা বইতে বইতে একসময় কেমন যেন হয়ে গেল, নিজেই বুঝতে পারে না। বাবা মারা গেলেন, ছোট ভাই শিবুর চাকরি হলো, বিয়েও করল, বউ বাচ্চা নিয়ে সে তার কর্মস্থলে থাকে, মাকে নিয়ে পুরনো ছোট্ট বাড়িতে পড়ে আছে সোনালি। কম বয়সে মোটামুটি ভালো সম্বন্ধ এসেছিল কয়েকটা, কিন্তু বাড়ির কেউ আগ্রহ দেখায়নি, এখন অনেকেই সহানুভূতি দেখায়। মার কদিন একা থাকবে কি করে, বিয়েটা করে ফেলো। কিন্তু এখন যেগুলো সম্বন্ধ আসে তাদের অনেকেরই বিয়ের বয়স পেরিয়ে গেছে, কেউ সংসারে ঘানে টানতে অক্ষম, তাই রোজগেরি মেয়ে চাই, কেউ বা চায় বাচ্চার জন্য মা। সোনালির কাউকে পছন্দ হয় না, এই পরন্ত বয়সে আর স্বপ্নের রাজকুমারের দেখা পাবে না জানে, তবু কাউকেই মনে ধরে না। এদিকে মুখে স্বীকার না করলেও ধ্রুবর সঙ্গে সম্পর্কটা গড়িয়েছে অনেক দূর, অন্তর থেকে চায়নি, তবু কি যে হয়ে গেল। ছোট ভাইয়ের বন্ধু, সমাজ, লোকলজ্জা, বিবেক, তা সত্ত্বেও সোনালির এতদিনের সংযমের বাঁধ ভেঙে গেল একদিন। ধ্রুব ভাবে সে পুরুষ মানুষ, তার কিসের ভয়, সোনারাংটি মাকা হলেও দোষ নেই, তুমি বন্ধুর দিদি হয়ে নিজেকে ঠিক রাখতে পারলে না, আমি বা কেন সাধুগিরি দেখিয়ে অযথা সুযোগ নষ্ট করব। ধ্রুবর মা বোনেরা এই মেয়েকে কিছুতেই মেনে নেবে না নিশ্চিত জেনেও সোনালিকে রসাতলের পথ দেখিয়েছিল সেই নির্বান্ধব নিষ্প্রেম জীবনে বন্ধুত্বের সহানুভূতি নিয়ে এগিয়ে আসা একমাত্র পুরুষটি বয়সে ছোটই সই, একমাত্র নির্ভরতার বড় আকাঙ্ক্ষার পাত্র হয়ে উঠবে সোনালি নিজেই কি কোনোদিন ভাবতে পেরেছিল? তার ব্যর্থ যৌবন উষ্ণতায় ভরে সার্থক করে দিল ধ্রুব। ধ্রুবর বাড়িতে সোনালি সকলে চক্ষুশীল হয়ে গেল, ওরা উঠে পড়ে লাগলো সময় থাকতে ধ্রুবর ঘাড়ে লাগাম পড়াতে। ধাড়ি বস্থা মেয়ে নয়, কচি সুশীলা একটি মেয়ে, যাকে ইচ্ছে মতো গড়ে পিঠে নেওয়া যাবে, যেমন খুশি চালানো যাবে। সোনালি ভাবে, আমি তো ধ্রুবকে কোনো দায়বদ্ধতা রাখিনি, সে বিয়ে করুক না, আমার কি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ধ্রুব কোনো সম্বন্ধের কথা বলে সোনালি কোনো না কোনো বাহানায় সেগুলো বাতিল করে দিচ্ছে। সোনালি জানে না কেন যে ও কোনো পাত্রকে ধ্রুব উপযুক্ত মনে করে উঠতে পারছে না। এদিকে ধ্রুব ক্রমাগত নাকচ করা দেখে দেখে অসহ্য হয়ে উঠেছে ওর বাড়ির লোক, আর ভাবছে কি করে ওই কালনাগিনীর নাকপাশ থেকে মুক্ত করা যায় ধ্রুবকে। ধ্রুব যদি একদিন বুঝতে পারে সোনালি চায় না ওর বিয়েটা হোক, বাজে ছুতো করে অনেক ভালো ভালো সম্বন্ধ নষ্ট করেছে সোনালি, আর সেও ভেড়ার মতো সোনালির কথায় ওটবোস করেছে। সতর্ক হয়ে গেল ধ্রুব, আর কোনো কথাই শোনায় না সোনালিকে।

মধ্যে স্কুলে আসে না ধ্রুব, সোনালি জিজ্ঞেস করে করে সদুত্তর পায় না। একদিন কার মুখে যেন শুনল, ধ্রুব পাকা দেখতে গিয়েছে, বিয়ে প্রায় ঠিক। ঘুম মেরে গেল সোনালি, মুখে ভাত ওঠে না, চোখে ঘুম আসে না, স্কুলে যেতে ইচ্ছে করে না। ধ্রুব এত বড় কথা তাকে লুকোলো কেন? সে তো কখনোই বলেনি যে ধ্রুব অন্য কোথাও বিয়ে করতে পারবে না, বা করলে সে দেখে নেবে। সে তো সবাইকে বলে বেরিয়েছে ধ্রুব বিয়েতে সে বরযাত্রী যাবে, কোন শাড়ি পরবে, কি গয়না পরবে। অথচ আজ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন জীবনটা? এই অসার জীবন সে একা একা বইবে কি করে? যে ধ্রুব সোনালীর মতামত না জিজ্ঞেস করে একটাও চলত না, যার পছন্দ অপছন্দ সোনালীর রাখদর্পণে, সেই অধিকার একটা নিয়ে হঠাৎ উড়ে এসে কেড়ে নেবে এক ঝাপটায়। না, ধ্রুব শুধু তার, একান্ত শুধু তার। বিয়ে ঠিক হবার কথা কেন তাকে জানায়নি সোনালী ভেবেছিল এ নিয়ে ধ্রুবকে খুব করে বকবে, কিন্তু মুখোমুখি হলে কিছুই বলল না। শুধু ব্যাপারটা যে সত্যি তা জানার পর থেকে একেবারে শান্ত বিষণ্ণ প্রতিমা হয়ে গেল সোনালী। সহকর্মীরা নানা রকম কথা বলে খোঁচাতে চাইছে, সে শুধু বলে, ভালোই তো, ধ্রুব বিয়ে করছে, এ তো খুব ভালো কথা। ওপরে শান্ত ভাব দেখালে কি হবে, ভেতরে তার অশান্তির ঝড়। খিদি পেঁচেকে বিয়ে করা যায় চাকুরে বলে? সেও তো চাকুরে, বয়সে দু তিন বছরে বড় বলে তাকে কিছুতেই শাঁখা সিঁদুর পরিয়ে ঘরে তোলা যায় না, এতই অচ্ছুত সে। ধ্রুব চাইলে কি পারত না তার মা বোনের জেদকে তুচ্ছ করতে? বয়সে যে বড় সে কথা ভোগ করার সময় মনে হয়নি? বিয়ে করতেই যত আপত্তি, এমনটা কি আর হচ্ছে না? আট দশ বছরের বড় মেয়েকে লোকে বিয়ে করে ঘরে তুলছে ভালোবেসে, কি করে পারল ধ্রুব এত বড় নিষ্ঠুর হতে? সোনালী নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সে তো শুধুমাত্র ধ্রুবর জন্যেই। তার এই চল্লিশ বছরের জীবনে সে তো একজনকেই মন প্রাণ সঁপেছিল। স্কুলে সোনালীর চোখে চোখ রাখতে পারে না ধ্রুব, তবু তার মুখে আলোর ঝলকানি দেখে বুঝতে পারে সোনালী এই সম্বন্ধটি ধ্রুবর মনের মতোই হয়েছে। স্কুলে যেতে আর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। অন্তরে সমুদ্রের উথাল পাতাল, বুকে কাল বৈশাখের ঝড়। ও কারণ ঘরে শুয়ে বসে থাকে, ও কারণ পাশের বাড়ির নিঃসঙ্গ মাসিমার ঘরে গিয়ে কাটায় কিছু সময়। সেদিনও অনেক বেলা হয়েছে, নাওয়া খাওয়ার কোনো ইচ্ছে নেই যেন। মা ডেকে বলেন, কি রে চান করবি না, খাবি না, কত বেলা হলো, তুমি খেয়ে নাও মা, আমার দেরি হবে। নিজের হাতে ভাত বেড়ে মাকে যত্ন করে খাইয়ে দিল। মায়ের পড়া চোখে মেয়ের উচাটন আর ধরা পড়ে না, তবু তাগাদা দেন, যা এই বেলা চান করে আয়। হ্যাঁ যাই। একে রে প্রণাম করছিস কেন? না গো মা, মনে হলো যেন পা লেগেছে তোমার পায়ে। তা সে তো কপালে হাত ছোঁয়াচ দেখি সবসময়, এত ঘটা করে প্রণাম করার কি দরকার পড়ল? আহা, তোমাকে একটু ভালো করে প্রণাম করতে ইচ্ছে হলো আর কি, আশীর্বাদ করুন মা একটু বেশি করে। সে তো সবসময় করছিল মা, ভগবান কেন যে আমার কথা, অসুখ কথা থাক মা, যাই বলে আলনা থেকে শাড়ি টেনে নিয়ে চলে গেল। মা গেলেন একটু বিছানায় গড়িয়ে নিতে, মেয়ে তো আর আসে না, কোথায় গেল? ও শুনো, ভাত খাবি না নাকি? তোর আর চান শেষ হয় না মা, আরো বেলা যায় না, চান ঘড়ি নেই, পুকুর ঘাটেও নেই, খোঁজ পড়ে আশপাশের বাড়িতে, না কারো ঘড়েই নেই, উবে গেল নাকি মেয়েটা? শেষ বিকেলে খুঁজে পাওয়া গেল পেছন দিকে যে পুরনো পরিত্যক্ত ঘরটা রয়েছে সেইখানে, করিকাট থেকে ঝুলছে মেয়ে শাড়ি গলায় পেঁচিয়ে, আত্মনাদ কান্না হুলস্থুল, কত রকমের গুঞ্জন ফিসফাস, তবু সমস্ত পাড়াটা বিষণ্ণ হয়ে গেল প্রচন্ড শোকে। ও মেয়ে তোর কিসের এত দুঃখ, অমন হাসি খুশি মেয়ের হঠাৎ কি হয়ে গেল? ঝগড়া নেই, ঝাঁটে নেই কারো সাথে, এমনকি মায়ের সাথেও মন কষাকষি হয়নি, কেউ কিচ্ছুটি টের পেল না, যাই বলে চাঁদের ছুতো গিয়ে ঝুলে পড়লে সবার চোখের আড়ালে। তাই এত ঘটা করে শেষ বিদায়ে প্রণাম, বুড়ো মাটা যে তোর অসহায় হয়ে পড়ে রইল, এই কি তোর যাবার সময়? খবর পেয়ে ধ্রুব ছুটে এসেছিল, শ্মশানেও গিয়েছে। ছোট ভাই শিবু না আসা পর্যন্ত ছোট ভাইয়ের কর্তব্য করেছে, প্রতারক প্রেমিকের ছাপটা ওর পিঠে কেউ ফেলেনি। যদিও সোনালীর গোপন কথাগুলো আর গোপন থাকেনি, শুধু দু চারটি সমাবেথির বুকের ভেতর বাঁচছিল শব্দ কটি, এত ভালোবেসেছিলি তুই ওই কাপুরুষ পাষণ্ডটাকে, তুই তো নিজের পায়ের উপর দাঁড়ানো মেয়ে সোনালী, এটা তুই কি করলি?
একটা অযোগ্য পাত্রে এত ভালোবাসা।

0: দিলে, তুই জীবনটা শেষ করে দিলে এভাবে। এত বোকা মেয়ে তুই, এই কি তো শিক্ষা দেওয়া ওকে? বোকা মেয়ে, ভীষণ বোকা তুই। লাশ কাটা টেবিল থেকে শ্মশান, শ্মশান থেকে ফিরল সোনালি তার পুরনো ঘরে, ছবি হয়ে ঝুলে রইল দেয়ালে গলায় মালা নিয়ে। নাইবা বদল হলো মালা ধ্রুবর সাথে, সিঁদুরের বদলে কপালে চন্দনের ফোঁটা, কেমন হাসছে দেখো মেয়ে। কনে বউয়ের সিঁথিতে সিঁদুর পড়াতে গিয়ে একটু হাত কাঁপেনি ধ্রুবর। ওর মনের দেয়ালে ঘরের কোথাও সোনালির ছবি নেই, ওর সুখের সংসারে ভাঙন ধরাতে কোনো অশুভ ছায়ার উৎপাত নেই। কেউ হুট করে ঢুকে পড়ছে না আঙুল তুলে, অথবা কোনো প্রমাণ নিয়ে তা সুখী দাম্পত্যে। আহ কি শান্তি! ও বোকামি, তুই কি সুখী হয়েছিস? তুই কি এখন খুব সুখী? জবাবে বাতাস কাঁদে বোকামি, ঠোঁটের কোনায় বিষণ্ন হাসি, দু চারটে শুকনো ফুল যেন অশ্রু হয়ে ঝরে পড়ে।
1: নিজের লেখা গল্প শুনলাম রীতা চন্দের কাছ থেকে। আসুন আসরে এবারে রয়েছে একটি আলোচনা, রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা, এ নিয়ে বলবেন ডাক্তার দেবদত্তা চন্দ। আমরা সাধারণত জ্বর হলে পরে চট করে একটা দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিই। জ্বরটা কেন হলো, কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝতে যাই না, তার আগে চট করে ওষুধ খেয়ে ফেলি। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, জ্বর একটা লক্ষণ মাত্র, অনেক কারণেই জ্বর হতে পারে, সেজন্য আমাদের চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নেওয়া উচিত। আরেকটা জিনিস, যখন আমরা চিকিৎসকের পরামর্শ নিতে যাই তখন হয়তো ডাক্তারবাবু আমাদেরকে বলেন যে রক্ত পরীক্ষা করাতে হবে, তো সে রক্ত পরীক্ষা কেন করাতে হবে, এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। তো এ নিয়েই আমাদের আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার দেবদত্তা চন্দ, তার কাছ থেকে জেনে নেব আমরা রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: তো যে কথাটা বলছিলাম যে অনেকের মাথায় এই প্রশ্নটা আসে যে রক্ত কেন পরীক্ষা করাবো, এটার পেছনে কি কারণ থাকতে পারে?
2: রক্ত পরীক্ষা, অ্যাকচুয়ালি রক্ত পরীক্ষা বলতে সাধারণ লোকেরা যেটা বোঝে যে ডাক্তারের কাছে কোনো উপসর্গ নিয়ে গেলে ডাক্তাররা এক গাদা টেস্ট দিয়ে দিচ্ছেন আমাদেরকে, তো অনেকে ডাক্তারের কাছে যেতে চায় না, যে গেলেই তো অনেকগুলো রক্ত পরীক্ষা করতে দেবে। কিন্তু এই রক্ত পরীক্ষা করাটা রোগ নির্ণয় করার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আর আগেকার দিনে তো এত রক্ত পরীক্ষা ছিল না, এখন এত রক্ত পরীক্ষা হয়েছে, অনেক নতুন নতুন রক্ত পরীক্ষা এসছে ডাক্তারিতে, যে রক্ত পরীক্ষাগুলোর কারণে রোগ নির্ণয় করা অনেক সহজ হয়ে গেছে। আর একজন রোগীকে দেখে ডায়াগনোসিস করার থেকে রক্ত পরীক্ষা করে যদি রোগটা নির্ণয় করা হয় তাহলে সেটা আরো অনেক বেশি মূল্যবান হয় সেই ডায়াগনোসিসটা,
1: মানে সময়টাও কম লাগবে। আর একটা জিনিস কি, ধরতে ধরতে রোগ, ধরতে ধরতে রোগটা অনেকটাই বেড়ে যায়, কাজে খুব চট করে ধরে ফেলা যায়, কিংবা কেন রোগটা হয়েছে, কি কারণে হয়েছে সেটা যদি ধরে নেওয়া যায়
2: বোঝা যায়,
1: চিকিৎসাটাও তাড়াতাড়ি শুরু হয়ে যেতে পারে। আর অর্থের কথা উঠলে পরে তো অর্থ তো লাগবেই রোগ থেকে,
2: রোগ মুক্তির জন্য অর্থ তো লাগবেই,
1: বাঁচার জন্য তো কিছু করতে তো হবেই। তো এই যে রক্ত পরীক্ষা, ভয় না পেয়ে আমাদের রক্ত পরীক্ষার জন্য আমাদেরকে যেতেই হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা যদি খুব তাড়াতাড়ি আমাদের রোগ নির্ণয় করা যায় তাহলে তো সহজে আমরা সেই রোগ থেকে ভালো হয়ে যেতে পারি। তো এই মুহূর্তে যে প্রশ্নটা আমার মাথায় আসছে যে আমরা সাধারণত দেখে থাকি যে ডাক্তারবাবুর কাছে গেলে পরে প্রথমে একটা টেস্ট অনেক সময় করা হয়, সেটা হচ্ছে টিসিডিসি কিংবা ইএসআর কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এই যে ব্লাড টেস্টগুলো, এগুলো খুব কমন, তো এটা কেন করা হয়?
2: টিসিডিসি ইএসআর এগুলো যে কোনো ধরনের ইনফেকশনে এই টিসিডিসি ইএসআর এর পরিমাণটা বেশি থাকে।
1: আচ্ছা,
2: অ্যাকচুয়ালি আজকাল এটাকে বলা হয় সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। আমাদের মেডিকেল কলেজেও অটোমেটেড হেমাটো অ্যানালাইজার আছে, ফুললি অটোমেটেড, ওটাতে রক্ত পরীক্ষা করতে দিলে একসঙ্গে টিসিডিসি, হিমোগ্লোবিন আর রক্তের অন্যান্য ভ্যালু সব পাওয়া যায়। এতে লোকের শরীরে ইনফেকশন আছে কিনা, যেমন ইএসআর টিবি রোগ হলে ইএসআর এর পরিমাণটা খুব বেড়ে যায়, তো এরকম অন্যান্য অনেক ইনফেকশনই টিএলসিডিসির পরিমাণ বাড়তে থাকে, বাড়ে, ওটার একটা আইডিয়া পাওয়ার জন্য মেইনলি টিএলসিডিএলসি টা করতে দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা।
2: আর হিমোগ্লোবিনটা তো অ্যাকচুয়ালি আমাদের দেশে মহিলাদের মধ্যে বিশেষ করে রক্ত শূন্যতাটা খুবই কমন, অনেক মহিলায় দেখা যায় যে ওরা অ্যানিমিয়াতে ইয়ে করছে, ভুগছে, তো রক্ত শূন্যতা আছে কিনা জানার জন্য হিমোগ্লোবিনটা দেখতে লাগে, হিমোগ্লোবিনের পরিমাণটা টেস্ট করতে হয়।
1: মানে এতে যদি কম থাকে তাহলে তাকে অন্য কোনো ওষুধ দেওয়া হবে।

0: কিংবা কোনো কিছু খাবার কথা বলা হবে যাতে রক্তটা বাড়তে পারে,
1: ওষুধ দেওয়া হবে, কিংবা অনেক সময় অ্যানিমিয়ার কারণও থাকে, যেমন অনেক সময় পেটের রোগে পেটের কৃমি থাকলে ওটার থেকেও অ্যানিমিয়া হয়, তাহলে ওটার কৃমি ট্রিটমেন্ট করলে অ্যানিমিয়াটা অনেক সময় কমে যেতে পারে। এরকম ভাবে এই কারণে রক্ত পরীক্ষা করে তারপরেই চিকিৎসা শুরু করতে হয়।
0: মানে কি কারণে হয়েছে সেটা ধরে ফেলা যায়। একটা জিনিস বললেন যেটা সিবিসি, এটা শুধু কি মেডিকেল কলেজেই হয়?
1: মেডিকেল কলেজে হচ্ছে, আমাদের এখানে দুটো মেশিন আছে, ওখানে পুরো একদম পুরো হেমাটোগ্রামটা রক্তের পুরো মানে পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, মানে এতে করে মানে সমস্ত রোগ যেগুলো ব্লাড টেস্ট আলাদা আলাদা করে নেওয়া সেটা লাগবে না, একবারই সবগুলো হয়ে যাচ্ছে।
1: এই মেশিনটাতে আমাদের রক্তের অনেকগুলো প্যারামিটার আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি।
0: আচ্ছা, আপনি তো বললেন যে ইএসআরটাও দেখা হয় যে সংক্রমণ থাকলে শরীরে, তো তারপরে আমরা যেটা এবারে যে প্রশ্নটা আসছি সেটা হচ্ছে যে এছাড়াও অনেক ধরনের অসুখ, যেটা আমি শুরুতে বলছিলাম যে জ্বর হলে পরে সেটা কিসের জন্য জ্বর হতে পারে, সেটা টাইফয়েড থেকে হতে পারে, ম্যালেরিয়া থেকে হতে পারে, নানা কারণে হতে পারে। তো একটা টেস্ট করতে দেওয়া হয় সেটা হচ্ছে ম্যালেরিয়া টেস্ট, তো ম্যালেরিয়া টেস্টটা কি?
1: ম্যালেরিয়া আমাদের এখানে তো ম্যালেরিয়াটা খুবই কমন, খুবই দেখা যায়। যখন কোন ডাক্তার সন্দেহ করবেন যে এই রোগীর ম্যালেরিয়া হয়েছে হয়তোবা, তখন ম্যালেরিয়ার জন্য টেস্ট করতে দেওয়া হয়।
0: মানে লক্ষণ দেখে বলবেন,
1: লক্ষণ দেখে বলবেন। ম্যালেরিয়ার টেস্ট খুব সহজে করা যায়, আঙ্গুল থেকে রক্ত নিয়ে স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপের সাহায্যে দেখে ম্যালেরিয়া, এটা তো খরচও খুব কম, ম্যালেরিয়া রোগ আছে কিনা নির্ণয় করা যায়। আর আজকাল আমাদের অনেক নতুন র্যাপিড টেস্ট এসে গেছে, এই র্যাপিড টেস্ট গুলো একটু দামি ওই স্লাইডের টেস্ট থেকে, কিন্তু এগুলো খুব সহজে চট করে করা যায়। আর এগুলোর জন্য যেমন স্লাইড বানিয়ে দেখতে গেলে এক্সপার্ট টেকনিশিয়ান লাগছে, মাইক্রোস্কোপ লাগছে, র্যাপিড টেস্ট গুলোর জন্য ওটারও দরকার নেই।
0: মানে ওটা কি মেডিকেল কলেজে হচ্ছে?
1: হ্যাঁ, মেডিকেল কলেজে।
0: মানে ম্যালেরিয়া টেস্টটা সেটা স্লাইড ছাড়াই অন্য সিস্টেমে,
1: স্লাইড ছাড়া র্যাপিড টেস্ট আছে ওগুলো, মানে ওটাতে ম্যালেরিয়া রোগ আছে কিনা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, জাস্ট রক্ত পরীক্ষা করলেই হলো।
0: সেটা তো খরচ সাপেক্ষ নয় নিশ্চয়ই, সেটা তো মানে বিনি পয়সায় হতে পারে নাকি?
1: না না না, এখন মানে পয়সা দিয়ে করতে লাগে।
0: আচ্ছা,
1: খরচ তো কিছু অল্প করতেই লাগবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো গেল ম্যালেরিয়া টেস্ট। এরপরে আমি যেটা একটা আসছি যে টাইফয়েড, যেটা জ্বরের আরেকটা অন্য একটা কারণ,
1: তো সেটা টাইফয়েডের জন্য ব্লাড টেস্ট আমাদের ওখানে প্রত্যেকদিন অনেকগুলো করে হচ্ছে টেস্ট, ভাইটাল টেস্ট বলে এটাকে।
0: আচ্ছা,
1: এটাও এক ধরনের রক্ত পরীক্ষা। কাজে ওই ম্যালেরিয়া টাইফয়েড এই যে অসুখগুলো খুবই এখানে বেশি হয়, জ্বর নিয়ে আসলে এগুলোর কথাই প্রথম ভাবা হয়, তো মানে বেশি দিনের জ্বর নিয়ে আসলে তখন রক্ত পরীক্ষা করে দুটো রোগী খুব ভালোভাবে খুব চট করে নির্ণয় করা যায়।
0: আচ্ছা, তার পাশাপাশি এমন কিছু রোগ রয়েছে যে যেটার জন্য অন্য রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে, যেমন যেটা হচ্ছে একটা খুব কমন সেটা হচ্ছে যে ডায়াবেটিস, মধুমেহ, সেটার জন্য রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে, তো সেটা কিভাবে মানে করতে হয়?
1: ডায়াবেটিস অ্যাকচুয়ালি ডায়াবেটিসের সময় আমাদের রক্তে সুগারের পরিমাণ বা চিনির পরিমাণটা বেড়ে যায়, তো এটার জন্য আমাদের ফাস্টিং ব্লাড সুগার মানে যেটা খালি পেটে করতে লাগে, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার যেটা খাওয়ার পরে করতে হয়, এভাবে ব্লাড সুগার টেস্ট মানে যে রোগীর ডায়াবেটিস আছে ওগুলোকে ওকে কিছুদিন অন্তর অন্তই রেগুলার করে যেতে লাগে।
0: মানে এটা তো করতেই হবে, আমি যে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এই পরীক্ষাটারও একটা প্রয়োজনীয়তা রয়েছে।
1: হ্যাঁ, এই পরীক্ষার খুবই প্রয়োজনীয়তা আছে। অনেক সময় যেমন কোন একটা ঘা হয়েছে কারো শরীরে, শুকোচ্ছে না, অনেকদিন ধরে শুকোচ্ছে না, কেন শুকোচ্ছে না, তখন হয়তো ব্লাড টেস্ট করে দেখা গেল যে ওর ডায়াবেটিস আছে। কাজেই ব্লাড টেস্ট না করলে এটা জানা তো অসম্ভব।
0: এছাড়াও আরো আছে যেমন ইউরিক অ্যাসিড,
1: সেটাও একটা। হ্যাঁ, যখন রোগী বাতের উপসর্গ নিয়ে আসে তখন ইউরিক অ্যাসিডের টেস্ট করতে দেন অনেক সময় ডাক্তাররা। ইউরিক অ্যাসিড যেমন গাউট জাতীয় বাতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়।
0: এখানে একটা মানে কথা আমি বলছি যে ইউরিক অ্যাসিড পরীক্ষা করাতে গেলে অনেক সময় কিছুটা পয়সা তো একটু বেশি দিতেই হয়, তো এজন্য অনেকে পিছিয়ে থাকেন যে এত টাকা লাগে, পরীক্ষা না করিয়ে বাড়িতে বসে কোনো ওষুধ টোটকা ফোটকা করে একটা চেষ্টা চালান যে কোনোভাবে কমানো যায় কিনা। তো ইউরিক অ্যাসিডের যে একটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা কি মনে হয় আপনার?
1: ইউরিক অ্যাসিড করলে যেমন কারো শরীরে ব্যথা বেদনা আছে, বাত আছে, ইউরিক অ্যাসিড করলে ওটার একদম এক্সাক্ট কারণটা বোঝা যাবে, যে গাউটের জন্যই ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে যে গাউটই হয়েছে ওর, তাহলে গাউটের ট্রিটমেন্ট করলে ওই রোগী সেরে যাবে। আর নালে ব্যথার ওষুধ খেয়ে অল্প কিছুদিনের জন্য হয়তো ব্যথাটা কমে থাকবে, কিন্তু রোগ কোনোদিনই সারবে না।
0: সেই মানে মালিশ টালিশ করে হয়তো সাময়িক একটা কমবে, কিন্তু রোগটা না ধরা পড়লে সেটার রোগটা ভালো হবে না। এছাড়াও রয়েছে ব্লাড ইউরিয়া, তো এটা
1: ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন।

0: লোক কিডনির কোন প্রবলেম থাকলে, কিডনি জনিত কোন রোগের আশঙ্কা করলে ডাক্তার এগুলো পরীক্ষা করতে দেন। এছাড়াও আছে যেমন লিউকেমিয়া কিংবা ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার করতে গেলে অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সারের ডায়াগনোসিস করতে গেলে ব্লাডের পুরো পিকচারটা লাগে, তখন পুরো ব্লাড সেল কাউন্ট, কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা ওগুলো দেখতে হয়। আর এছাড়াও আমাদের অনেক কিছু কমন ইনফেকশন আছে, যেমন হেপাটাইটিস, জন্ডিস নিয়ে যখন পেশেন্ট আসে, তো জন্ডিসের মধ্যে দুরকম জন্ডিস, যেটা একটা হচ্ছে জল দিয়ে হয়, ওটা না, যে জন্ডিসটা রক্ত দ্বারা সংক্রমিত হয়, যেমন কোন রক্ত ব্লাড ট্রান্সফিউশন নিলে কিংবা কোন পেশেন্টের ইউজড সিরিঞ্জ ইউজ করলে, ওগুলা দিয়ে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলা সংক্রমিত হয়। এগুলো আমরা রক্ত পরীক্ষা করেই এগুলো রোগ নির্ণয় করতে পারি।
1: মানে জন্ডিসই হোক আর জ্বরই হোক, রক্ত পরীক্ষা সর্বাবস্থায় প্রয়োজন,
0: সর্বাবস্থায় প্রয়োজন। আর যে কোনো রোগ যেটা রক্ত দ্বারা সংক্রামিত হচ্ছে, সেটা সবসময় রক্ত পরীক্ষা দিয়ে একদম সহজেই এগুলা রোগ নির্ণয় করা যায়।
1: মানে এতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি রোগটা ধরা পড়ে তাড়াতাড়ি চিকিৎসা হয়, রোগী ভালো হয়ে যান। কাজেই রক্ত পরীক্ষার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা খুবই জরুরি, অর্থের কথা চিন্তা না করে নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি সত্যিকারের সুস্থভাবে সমাজে বাঁচতে হয়।
0: রক্ত পরীক্ষা করা ছাড়া চিকিৎসা, পরিপূর্ণভাবে চিকিৎসা করা অসম্ভব। এছাড়া আমাদের যেমন কোন সময় হরমোনেরও অনেক সময় অনেক রকম অসুখ হয়, হরমোনের পরিমাণ জানতে গেলেও, হরমোনের আমাদের দেহে কোন হরমোন কম বেশি আছে,
1: মানে কেউ হঠাৎ করে রোগা হয়ে গেল, কেউ হঠাৎ করে মোটা হয়ে গেল, তখন তাকে থাইরয়েড টেস্ট করতে হচ্ছে।
0: যেমন থাইরয়েড টেস্ট খুব কমন, কিন্তু এটা অনেকেরই হচ্ছে, কাজে ওই থাইরয়েড টেস্ট এগুলো আসলে সব রক্ত পরীক্ষাই, তো ওইগুলো জানতে গেলেও রক্ত পরীক্ষা তো করতেই লাগবে
1: নিশ্চয়ই। আর আমরা আজকের আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে, আপনার আলোচনা থেকে এটা বিশেষ করে বুঝতে পারলাম যে রক্ত পরীক্ষা করলে একজন চিকিৎসকের খুব সুবিধা হয় কিংবা রোগীর পক্ষেও মঙ্গল। কাজেই যে কোনো অবস্থায়, সেটাই আমরা জানলাম যে যে কোনো অবস্থায় রোগীর রক্ত পরীক্ষা খুবই প্রয়োজন। স্টুডিওতে এসেছেন আপনি দেবদত্তা চন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা এ নিয়ে বললেন ডাক্তার দেবদত্তা চন্দ। শ্রোতাবনীরা, আমাদের হাতে সময় শেষ হয়ে এলো আজ, তাই এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, আর আগামী দিনের অনুষ্ঠান শুনতে একদম ভুলবেন না।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনলেন আধুনিক গান, শিল্পী উজ্জ্বল নন্দী

আধুনিকের শুনলেন উজ্জ্বল নন্দীর কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:29:55। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোন চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের এনটিএ বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোন চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোন চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूँ, यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। यूसीसी से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব।

আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ দুজনকে পদ্মবিভূষণ, ছজনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পিএস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রূপ এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিমোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাখস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

এতক্ষণ শুনলেন লোকগীতি পরেশচন্দ্র দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ভজন

0: এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সে দোপহর সমাচার কে সাথ মে কনকলতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শাম রাষ্ট্রপতি ভবন মে পদ্ম পুরস্কার প্রদান করেঙ্গি। সর্বোচ্চ ন্যায়ালয় নে নিট ইউজি পরীক্ষা পেপার লিক মামলে মে কেন্দ্র এনটিএ ও সিবিআই সে জবাব মাঙ্গা। কহা এজেন্সিও নে পহলে কে পেপার লিক মামলো সে আব তক কোই সবক নহিঁ সিখা। আসাম মে বিধানসভা মে সমান নাগরিক সংহিতা বিধেয়ক পেশ কিয়া গিয়া। মৌসম বিভাগ নে আগলে তিন দিন কে লিয়ে দিল্লি মে গরমি কা ইয়েলো অলার্ট জারি কিয়া। হরিয়ানা, বিহার, মধ্য

পরপর তিনখানি অতুল প্রসাদই শুনলেন শৈবাল মজুমদারের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শুনলেন নজরুলগীতি, গিয়েছেন অনন্দিতা চক্রবর্তী।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি অনিন্দিতা চক্রবর্তীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।
1: सुरीली धड़कन कार्यक्रम सखी सहेली प्रस्तुत होगा बस थोड़ी ही देर के बाद।

সংগীত মন্ডল সৈসাপসিংগে আপন খন্থকতা বি জয়ন্ত কুমার শর্মানে সেরেংবাবিক্রে মাথংদা মুকলান্তকচারী খুন্ট্রাকপম কুঞ্জবিহারীগে খন্থকতা শরৎ আরামবম সেরেংবা মতমিসে আমগমুক তাবিরসি

আকাশবাণী শিলচর ওহিঙ্গম সমরজিন পও বাজারে নশি নিউ দিল্লি লাইব রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুনা পদ্ম অ্যাওয়ার্ড লিসিংনি কুন্তরুক লাইবাককে তোমান তোমান মফমসিংদিকে খনগতলব হেন্দোক্তৈদোক্ত মিওইসিংদ খুশিনক্রে রাষ্ট্রপতি নিংসি পদ্ম বিভূষণ পদ্ম ভূষণ আমসুং পদ্মশ্রী অ্যাওয়ার্ড সিং খুশিনকি সহি এসে লাইবাক আসে তোমান তোমান হিরমসিং থৈদক হেন্দোক মতিক মগুন লাইব মিওই চামগ কুন্থ্রামাথৈদ হাইব পদ্ম মনা আসে পিদুনা ইকাই খুমনকি মাসিকি মানুন্দ মিওই মঙ্গান পদ্ম বিভূষণ মিওই তরাহুন্দোইনা পদ্ম ভূষণ আমাদি মিওই সুবন চামগ তরাহুন্দোইদনা পদ্মশ্রী মনা পিকি পদ্মশ্রী মনা ফংক্রবসিংগি মানুন্দ শিলচরগি হানে এমপি ওইরম্ব লাইখিদ্রব কবীন্দ্র পুরকাশতগি মিংসু ইয়াওরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাকলিব মেগি তারিখ কুন্থ্রামাথৈ নোমাইজিং নুমিত আয়ুক পুং তরামাথৈ তাব মতমদ আকাশবাণীগি চাং নাইনা পুথোকপ মন কি বাত থৌরমদ লাইবাক মিয়ামগি ওইব ওয়াফং পিরগনি হদকি আসি থৌরম আসিগি চামগ কুন্থ্রামৈ সুব তাংকাকনি লাইবাক মিয়ামনা টোল ফ্রি নম্বর আমা নিপান শূন্য শূন্য আমা আমা তরেত নিপান শূন্য শূন্যদ ফোন তৌদনা লানাই ওয়াখলুন ফোংদোরকনব খাঙালি মাসিতসু নতন মিয়ামনা নমো অ্যাপ নত্রগ মাই গপ ওপেন ফোরামগি খুতাংদসু লাগলিব এপ্রিলগি তারিখ কুনমাপন ফাওবগি মানুংদ পাও ফাওনবা ইয়াবগি খুদংসাওয়া পিরি হাইরিব মন কি বাত থৌরম আসি আকাশবাণী আমাদি দূরদর্শনগি নেটওয়ার্ক খুদিংমক্ত সৈদন সন্দোকনি মাসিতসু নতন আকাশবাণীগি ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ প্রাইম মিনিস্টার অফিস ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং লৈসংগি লোনা আকাশবাণী আমি দূরদর্শন ইউটুব চ্যানেল থৌরম আসে তাব ফি আকাশবাণী থৌরম সন্দোকিব হেক লোক লম লম লোন হানোক সন্দোকনি মতংগী জুন তারিখ আমাথকাবুগি মনিপুরি থৌরম মন কি বাত থৌরম মনিপুরি হানোকপ সামলপ ওয়ারোল তাব ফি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিউ দিল্লি কেন্দ্র হাউসিং এন্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কি ডিরেক্টর সঞ্জয় কুনশেষ্ঠ উনদুনা আসাম হোজিক লোসিনামদিব মরি লাইন প্রজেক্ট আথুব কোপন সানক্রে

এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায় সিনে সাইন্সি নিজনি প্রোগ্রাম জেন বা লুগু লুগু হামজমা খাসমা খানা রিহি প্রোগ্রাম জেন দু মিডিয়াম রিমু মিটার রোজা থাম বিশা থাম মাগনি ফোন মাক থাম মাগনি গ্রাউডে রোজা যাই মা খুন যাই খিলো হারসা ওদে এফ এম রোজা আসি মাগনি ফোন মাক থাম মেগা হারসা দিনিসিমবাড়ি বসান মে বাদাইনি সাইন খুন গুয়া ইংরেজি মাইথে নিরজিঙ্গিনি মাইথে খুন্দো জেনি ডিমাসা প্রোগ্রাম হা দিনি খারি নাম স্কান্ত হওয়া রেজাব থাই হাকজার হা রেজাব হাগো ওদে সাইনসিনি গ্রাউ জমা রাজকান্ত হওয়া রেজাব থাই ইবুহা দিনি রেজায়া সায়া রানী ব্রহ্মনি খুরাঙা রেজাব থাই খানালাই নাম

0: রাজায়া সায়া বিরানী বর্মনি খুরং হা রাজাথাই থাইতাম খানালেখা দোয়া রাজায়া মাইসনিদি বর্মনি খুরং হা রাজা ভাগং খানালেনা
1: ক্রাইডে কাউফেন হে ফাইব।

আকাশবাণী শিলচর রওজানা ফুরিডু সুরজালি পরমন আসাম বিধানসভা দিনী গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য নি বাসন রিবাহা থেংস রিয়াবানি হাবাহা গ্রাউ সাইলেনা অদেহে মন্ত্রী হজর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইবু গ্রাউনি রিপ্লাইনাম সরকার ডাকনা বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বিলকে খাইকোনাম অদেহে মেল খামিয়াবাহা বিল হাবা বু সাইনিলেনাম জিডোবা আসাম বিধানসভা সেশন কে সাইনসি বাংডাউরিখা বিধানসভা স্পিকার রঞ্জিত কুমার দাস নাইসয়াবা বিজনেস এডভাইজার কমিটি মিটিং হা মাগনি অপোজিশন পার্টি এমএলএ জংক্রাউ শিজাহি বিধানসভা নিখলাইহি সাইনসি বাংডাউরিমা গ্রাউ মাথাওলাইখা এবু সেশন বাদাইনি সাইনখনসনি হা জামিনা শিবুমি জিলাহা ঈদ উল আদা হামশিখলাহি মানিলাইমানিখলাহি জিলাহা 24 আওয়ার্স কন্ট্রোল রুম খুরুহি ডোমনাং বুনি 24 নম্বর দে 8099662275 এবহাটো হা এডিশনাল কমিশনার মারিয়া তানিম নাইসয়াবা হা মেল জায়াবা হা পাবলিক হাতানি হা খুরবানি ডাকলাইমানি সাইনথি লাংবা বুকে হাইগের হি খুরবানি নি হাগলাইয়াবা কে হামশিখলাহি ফিবমানি অদেহে হামসি জারনি বিসিংহা রনলাই মানে সানি লাংবা মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়াহা আগাশি এইচইউডিসিও গ্রাউডে হাউসিং এন্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নি চেয়ারম্যান সঞ্জয় কুশিত জাং গ্রনবা বুহা রাজি নি বাংসাসা দুহা ডাং ফালাংয়া বা প্রজেক্ট কে মাইফাই গ্রাউ সানি লাইকা ইবু ডাং সোবলাইয়া বা প্রজেক্ট বুটু জামখাদে আসাম রাজি নি পাবলিক সার্ভিস নোলেম বুটু যাদব ফালাংনাং নি ব্লাম কবাং নু হামদ ফালাংনাং থি মন্ত্রী হজার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানি খানি গ্রাউ সাইনসিবা অকালি প্রংহা মন্ত্রী হজার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি নি এস পি মার্কা ডাঙিয়াবা গদাই আসাম ভবন নি খুশি বিসলি জাখা জায়া নাইমান থাংবা বুকে গাহিব লাইলাংয়াবা শিংশ্রী খালি মন্ত্রী হজার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রনি ফাইন্যান্স মন্ত্রী নির্মলা সীতারামন জং নিউ দিল্লি হা গ্রহি ফাইগিনিয়াবা বুবলি হা রাজি খে বিদেহে খ্লাইহি হামশি দেরহি হামদারি লংমানি ব্লাম হা সানি লাইবা মন্ত্রী

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী শুনবেন সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে। সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে বিভিন্ন ধরনের গয়না তৈরি, এ নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত স্বরোজগার প্রশিক্ষণার্থী রুবি রানী সূত্রধর, ময়ূরী দেবনাথ, আয়ুশ্রী মালাকার, সুনীতি দাস ও রিন্টি দেবরায়ের সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। হিন্দি ছবির গান শুনবেন রাত ৭টা বেজে ১৫ মিনিটে। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত ৮টায়। লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮টা বেজে ৩০ মিনিটে হামির রাগে পণ্ডিত ভিজি যোগের বেহালা বাদন শুনবেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত ৯টা বেজে ১৫ মিনিটে। রাত ৯:৩০টায় শুনবেন নাটক। খুঁজে বেড়াই তাকে। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল ৬টা বেজে ১০ মিনিটে। খেতে খামারে শুনবেন সকাল ৬:৩০টায়। মিতা পুরকায়স্থের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ৬টা বেজে ৩৫ মিনিট ও বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। স্বর্ণালী আচার্যের পরিবেশনায় ভজন শুনবেন বেলা ১১টা বেজে ৩০ মিনিট ও দুপুর ১টা বেজে ৪০ মিনিটে। লোকগীতির শিল্পী অলোক রায়। সুপ্রভাত সকাল ৭টা বেজে ৫ মিনিটে। সকাল ৭টা বেজে ২০ মিনিটে শুনবেন দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী

সৌরিন ঘোষাল, সকাল 7:40, বেলা 12:30 শুনবেন সুরের ভেলা অনুষ্ঠান। এতে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফোন ইন অনুষ্ঠানে। মৌটুসী সাহারায়ের পরিবেশনায় শুনবেন নজরুল গীতি সকাল 8:40, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। ভজন সাপুরীর সন্তুর বাদন শুনবেন, হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:15 শুনবেন শ্রাবন্তী মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার কথা অনুষ্ঠানটি শুনবেন বেলা 11:30। এতে শুনবেন অঞ্জলি বর্মনের নিজের কথা। দুপুর 2:00 ও রাত 8:15 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের পরিবেশনায় ইলেকট্রিক গিটার বাদন শুনবেন। সুনীল দাসের কণ্ঠে ভজন শুনবেন দুপুর 2:30। পিঙ্কি পালের পরিবেশনায় গীত শুনবেন দুপুর 2:45। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনবেন যথারীতি বিকেল 5:35। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। হিন্দি অনুষ্ঠান শুনবেন রাত 8:00। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 সঙ্গীতালেখ্য ঋতুর ছন্দে তুলি আনন্দে। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি এবং এরপর শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

নমস্কার বন্ধুরা, যুববাণীর অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। নানা ভাষা, নানা জাতি, নানা সংস্কৃতি, শিল্পকলা নিয়ে পরিপূর্ণ আমাদের এই ভারতবর্ষ। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সুপ্রাচীন এবং এর সাথে খেলাধুলার সম্পর্ক বহু শতাব্দীর। যোগব্যায়াম, কুস্তি এবং দাবা থেকে শুরু করে কাবাডি এবং খোখোর মতো ঐতিহ্যবাহী খেলাগুলো ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য। সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে যোগব্যায়াম হাজার বছর আগে ভারতে উৎপত্তি হওয়া এই শরীর ও মনের চর্চা এখন প্রায় বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। তাছাড়া মার্শাল আর্ট এবং ক্রিকেট, আধুনিক ভারতের ক্রিকেট কেবল একটি খেলাই নয়, এটি একটি আবেগের জায়গা,

0: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর মতো টুর্নামেন্টগুলো একে বিপুল জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধিতে আকাশবাণীর ভূমিকা। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে আজ যুবা বন্ধু মৃণালিকা দেবনাথ। চলো শুনে নিই কি বলল। নমস্কার, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আজ যুববাণীর অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমন্ত্রিত যুবা বন্ধু রয়েছেন মৃণালিকা দেবনাথ।
1: নমস্কার।
0: আজকে আমরা যুবা বন্ধুর সঙ্গে কথা বলব ভারতের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে জনপ্রিয় করে তোলায় রেডিওর ভূমিকা। আমি সরাসরি তোমাকে প্রথম প্রশ্নটি করছি, সাক্ষরতার হার কম থাকলেও রেডিও কিভাবে প্রধান মাধ্যম হলো?
1: রেডিওর মাধ্যমে যে মানুষরা লেখাপড়া এবং কাগজে কলমে কম অনুভূতি রাখে তারাও প্রয়োজনের প্রত্যেকটি খবর পেত। আকাশবাণী নিজের মাধ্যমে তাদেরকে প্রচণ্ড সাহায্য করত।
0: হ্যাঁ, তোমার কথা একদম ঠিক। তো আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রশ্নটি করছি, আকাশবাণী নামকরণটি কতটা সার্থক বলে তুমি মনে করো?
1: আকাশবাণী মানে সাউন্ড অফ স্কাই, আকাশের বাণী। এর মানে হচ্ছে রেডিও ওয়েভস আকাশ থেকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায় আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে নিজের একটা ছাপ ছেড়ে যায়। তার কারণে আকাশবাণী নামটি পুরোপুরি সার্থক।
0: আমরা বিষয়টি যদিও আমাদের জনপ্রিয়তা নিয়ে কথা বলছি, কিন্তু যে কোনো বিষয়ের একদম গোড়া থেকে না শুরু করলে তো একটা গল্পের মাঝখানে এসে পৌঁছানো যায় না। যাই হোক, তুমি একদম শুরু থেকেই কথাগুলো বলছো। তো পুরনো দিনের কালেকটিভ ইনস্টলিং অর্থাৎ সামাজিক বন্ধন কিভাবে দৃঢ় করত?
1: আগের সময় যখন মানুষদের কাছে টেলিভিশন মোবাইল ফোন থাকতো না, তখন আকাশবাণীর রোজের কার্যক্রমের মাধ্যমে তারা এক জায়গায় একজোট হতেন। তারা সকলে একটি ট্রানজিস্টার রেডিওর আশেপাশে বসে একসাথে রেডিওর কথাগুলো শুনতেন। এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে মিত্রতা এবং একজন আরেকজনের প্রতি ভালোবাসা দৃঢ় হতো। এইরকমই আকাশবাণী নিজের মাধ্যমে মানুষের মধ্যে এক দুজনের প্রতি এক দুজনের ভালোবাসা এবং দায়িত্বকে সবার মধ্যে ধরে তুলেছে।
0: হ্যাঁ, কথাটি একদম সত্য। আকাশবাণী সেই দায়িত্বটুকু পালন করেই চলেছে। যাই হোক, পরবর্তী প্রশ্নটি করছি তোমাকে, সীমান্ত বা পার্বত্য অঞ্চলে রেডিওর ভূমিকা কী ছিল?
1: সীমান্ত বা পার্বত্য অঞ্চলে যখন টেলিভিশন বা মোবাইল ফোনের সিগন্যালস পৌঁছতে পারত না, তখন রেডিও ওয়েভসকে কেউ আটকাতে পারত না। ওইটাই ছিল মানুষের জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম। তার জন্যই মানুষরা রেডিওকে প্রচণ্ড পছন্দ করত আর তার জন্যই এইগুলো জায়গার মধ্যে রেডিওর মহত্ত্বটা অনেকটাই বেশি।
0: কমেন্টাররা ছিলেন দেশের চোখ তখন সময়, এই উক্তিটি বর্ণনা করো।
1: তখনের সময়ে যে কোনো খেলার কমেন্টেটররা মানুষের জন্য অনেক বেশি অবদান দিয়েছেন। তারা নিজের কণ্ঠের কথা দিয়ে মানুষদের চোখের সামনে প্রত্যেকটি খেলাকে ধরে তুলেছেন। যদিও মানুষরা মাঠে গিয়ে বা স্টেডিয়ামে গিয়ে খেলা না দেখতে পারত, কিন্তু কমেন্টেটরদের কথা শুনে তাদের সামনে পুরো মাঠটা, খেলাটা, প্রত্যেকটা খেলাড়ির একদম এক একটা চাল উঠে আসত। তার জন্যই রেডিও তখন মানুষের কাছে অনেকটা বড় কাজ করত আর কমেন্টেটরদের এক একটা বাণী মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।
0: হ্যাঁ, রেডিও সেই কাজটি এখনো করে চলেছে। সত্যি, আমরা তখন আগেকার দিনে যদিও টেলিভিশন ছিল না, কিন্তু রেডিও আমাদের সকলের কাছে খেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান আরও নানান খবর একদম সঠিকভাবে পৌঁছে দিতেন। যাই হোক, টিভি আর রেডিওতে ম্যাচ

0: শোনার মধ্যে পার্থক্যটা কি?
1: টিভি আর রেডিওর মধ্যে পার্থক্যটা সবাই আমরা বুঝতে পারবো, কারণ টিভির মধ্যে ম্যাচটা পুরোই রেডিমেড। এখানে মানুষদের কল্পনা করার শক্তিটার পরীক্ষা করা হয় না। রেডিওর মাধ্যমে যখন মানুষদের কাছে ছোটর থেকে ছোটর ছোট জিনিসের ব্যাপারে খবর আসে, তখন মানুষরা বিবশ হয় যে তাদের কল্পনা শক্তির ব্যবহার করে তারা প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিজের মাথায় কল্পনা করবে এবং পুরো খেলাটাকে নিজের চোখের সামনে ধরে তুলবে।
0: হ্যাঁ, তোমার কথা একদমই ঠিক। আচ্ছা, আঞ্চলিক ভাষায় কমেন্ট্রি শুরু হওয়ার ফলে কি বদলে গেল?
1: হিন্দি, বাংলা, মালয়ালম আলাদা আলাদা ভাষার মধ্যে যখন কমেন্টেটররা কমেন্ট্রি শুরু করলেন, তখন এটার ফলে গ্রাম অঞ্চলের মানুষরা বা যে মানুষরা প্রত্যেক ভাষা বুঝতে পারেন না, কোনো একটাই ভাষার মাধ্যমে তাদের জীবন চলে আসছে, তারাও রেডিওর প্রত্যেকটা খবরের মজা নিতে পারল এবং খেলার খবর, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর, প্রত্যেকটা খবর তারা মনোযোগ দিয়ে শুনতে পারল।
0: 1983 সালের ওয়ার্ল্ড কাপ জয়ে রেডিও কিভাবে জাতীয় উৎসব তৈরি করেছিল?
1: 1983 সালে যখন ওয়ার্ল্ড কাপ জয় হয়, তখন রেডিও মানে আকাশবাণী সবার মধ্যে তালা দেয়, উল্লাস জাগিয়ে তুলল। রেডিওর মাধ্যমে মানুষরা এই জয়টাকে উপভোগ করতে পারল, সবাই নিজের ঘরের মধ্যে হই উল্লাস, যারা রাস্তায় ছিলেন, যারা পথে ছিলেন, তারাও নিজের গাড়ি থামিয়ে সব কিছু ছেড়ে ওই খুশিটাকে উপভোগ করল। এইরকমই রেডিও ওয়ার্ল্ড কাপ জয়ের পুরো এই দারুণ খবরটা সবার মধ্যে বিতরণ করলো আর মানুষরা এর উপভোগ করল।
0: আচ্ছা, ক্রিকেটকে ধর্মের জায়গায় নিয়ে যেতে রেডিওর অবদান কি?
1: রেডিও ক্রিকেটকে প্রত্যেকটি ঘরের সব থেকে দেখবার মতন খেলা বানিয়ে তুলেছিল। বল বাই বল ক্রিকেটের নিয়মকে প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়ার মধ্যে রেডিওর একটা প্রধান হাত ছিল। এইরকমই ক্রিকেটকে রেডিও সবার ঘরের মধ্যে নিয়ে গেছে এবং এটা জনপ্রিয় হয়ে উঠেছে।
0: হকির সোনালি অধ্যায় পৌঁছে দিতে রেডিওর কি অবদান ছিল?
1: হকি আমাদের দেশের জাতীয় খেলা। হকিকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে রেডিওর প্রমুখ হাত ছিল। হকির প্রত্যেকটি খেলোয়াড়ের ব্যাপারে, তাদের চালের ব্যাপারে রেডিওর কমেন্টেটররা এমনভাবে মানুষকে বলতেন নিজের কণ্ঠের স্বর দিয়ে, যে মানুষরা হকির প্রতি আরও বেশি ভালোবাসা দেখানো শুরু করল। এইরকমই হকিকে মানুষদের মধ্যে ওদের জনপ্রিয় খেলা বানিয়ে তুলতে রেডিওর একটা প্রমুখ হাত ছিল।
0: আচ্ছা, 1982 সালে দিল্লি এশিয়ান গেমস রেডিও ব্রডকাস্টিং এ কি নতুন দিগন্ত খুলেছিল?
1: 1982 সালে রেডিও দিল্লি এশিয়ান গেমসে প্রত্যেকটি অ্যাথলিটের ইন্টারভিউ নিয়েছিল এবং ওপেনিং সেরিমনি থেকে ক্লোজিং সেরিমনি অবধি প্রত্যেকটি ছোট থেকে ছোট জিনিস কভার করেছিল। আর প্রত্যেকটি আঞ্চলিক ভাষার মধ্যে রেডিও ব্রডকাস্টিং হয়েছিল। এর কারণে মানুষদের মধ্যে এর প্রতি ভালোবাসা আরও বেশি বেড়ে গেছিল।
0: আচ্ছা, অলিম্পিক মেডেল জেতার পর রেডিও আপডেট কিভাবে একতা জাগাত?
1: পিভি সিন্ধু, নীরজ চোপড়া তাদের খেলার খবরটি স্পেশাল বুলেটাইনে প্রচার করা হতো। দেশের যে যেখানেই থাকুক না কেন, সবাই উল্লাসের সাথে তাদের মেডেল পাওয়ার খুশিকে সেলিব্রেট করত। সবাই উৎসাহের সাথে, পুরো একতার সাথে এই দেশের মেয়েদের বা ছেলেদের এই জিতটাকে অনুপ্রেরণা দিত।
0: আচ্ছা, কাবাডি বা খোখো মতো দেশীয় খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে রেডিওর কি ভূমিকা ছিল?
1: কাবাডি বা খোখোর মতন দেশের খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে রেডিওর একটা অনেক মহত্বপূর্ণ জায়গা ছিল। রেডিও অনেক জাতীয় খেলাড়িদের খেলার ব্যাপারে মানুষদেরকে অনেক কিছু জানিয়েছে। প্রত্যেকটি খেলা যেমন কাবাডি, এগুলোর ব্যাপারে মানুষদেরকে আরো বেশি ইনফরমেশন দিয়েছে। প্রত্যেকটি নিয়মের ব্যাপারে মানুষদেরকে জানিয়েছে, যার কারণে মানুষরা এটার

0: প্রতি আরো বেশি আগ্রহ দেখিয়েছে।
1: হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ তো আমরা খেলা নিয়ে কথা বললাম, মানে রেডিও কতটা খেলা বিষয়ক খবরগুলো আমাদের জনতার কাছে ছড়াতে পেরেছে। এবারে সংস্কৃতি, মানে আমাদের কালচারের দিকটায় আসি, লোকসংস্কৃতি এবং শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে রেডিও কিভাবে সাহায্য করেছে?
0: ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে রেডিওতে গ্রামের বাউল বা লোকশিল্পীদের ডেকে তাদের গান প্রচার করা হতো, যার ফলে অনেক রকমের ট্যালেন্টরা প্ল্যাটফর্ম পেয়েছেন এবং আমাদের ঐতিহ্য রক্ষা পেয়েছে।
1: আচ্ছা, এখান থেকে একটি কথা বলছি, যখন আমাদের শিল্প সংস্কৃতির কথা চলছে, যদিও এখন এই কথাটা বলার সময় নয়, তুমিও নিশ্চয়ই শোনো প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ, যেটা আমাদের সবার বাঙালির কাছে জনপ্রিয়। তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া ব্রডকাস্ট কিভাবে ঐতিহ্যবাহী হয়ে উঠেছে?
0: দুর্গাপুজোর সময় ভোরবেলা মহিষাসুরমর্দিনী শোনা বাঙালিদের সংস্কৃতিতে একটি অনুভূতি। রেডিওর সাউন্ড মডিউলেশনের বীরেন্দ্রবাবুর কণ্ঠ ছাড়া শারদীয় উৎসব বাঙালিদের জন্য কমপ্লিট হতেই পারে না। এর জন্য বীরেন্দ্রবাবুর মহালয়া ব্রডকাস্ট অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ, ওনার চণ্ডী পাঠ বিভিন্ন দেশের বাঙালিরা জানে এবং আমাদের কাছে এটি একটি আলাদা ভালোবাসা এবং অনুভূতির জায়গা বলা চলে। যাই হোক, বিভিদের মাঝে দেখো মিলন মহান একটা কথাই আছে, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। এই ইউনিটি ইন ডাইভার্সিটি গড়ে তুলতে রেডিওর ভূমিকা কী ছিল?
0: ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটা সব জায়গায় প্রচলিত। এক জায়গার মানুষ আরেক জায়গার কালচারের ব্যাপারে জানতে পারবে, এটাই তো রেডিওর কাজ ছিল। রেডিওর মাধ্যমে বেঙ্গলের মানুষ সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল সং শুনত, আবার টিম ইন্ডিয়া জেতার পর পুরো দেশই হই হুল্লোড় করত। খেলা মিলে ভারতকে এক সূত্রে বেঁধে তুলত, গান আর খেলা সবার জন্যই এক ছিল।
1: আচ্ছা, একটা প্রশ্ন করছি, প্রাকৃতিক দুর্যোগ বা ইমার্জেন্সির সময় রেডিও আজও কেন সর্বশ্রেষ্ঠ?
0: যখন এরকম কোনো বিপদের সময় এসে পড়ে, তখন মোবাইল বা টিভি এগুলোর সিগন্যালস অনেক সময় কাজ করে না। যে মানুষগুলো বিপদে ফেঁসে রয়েছে তাদের প্রতি আমাদের গভর্নমেন্টের যেগুলো গুরুত্বপূর্ণ কথা থাকে বা যে মানুষগুলো বিপদে ফেঁসে রয়েছে তারা ওই সময়টা কিভাবে লড়াই করবে, এগুলোর খবর খালি রেডিওই তাদের অবধি পৌঁছাতে পারে। এর জন্য বিপদের সময় বন্ধু হয়ে ওঠে রেডিও।
1: আচ্ছা, তুমি তো এখনকার সময়ের একদম তরুণ প্রজন্মের, তাই তোমাকে একটি প্রশ্ন করছি, এই ডিজিটাল যুগেও আকাশবাণী কিভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে?
0: আকাশবাণী এখন ডিজিটালাইজ হয়েছে। FM চ্যানেলস যেমন গোল্ড এবং রেইনবো, নিউজ অন এয়ার অ্যাপ এবং ইন্টারনেট ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তারা নতুন প্রজন্মদের মধ্যেও পপুলার হয়ে উঠেছে। এরকমই আকাশবাণী নিজেকে আপগ্রেড করেছে।
1: আচ্ছা, তোমাকে একটি প্রশ্ন করছি, তুমি তরুণ প্রজন্মের এখনকার সময়, তো নিশ্চয়ই তুমি শুনেছ আমাদের বরাক উপত্যকায় 1961 সালে শিলচর রেলওয়ে স্টেশনের মধ্যে একটি ঘটনা হয়েছিল যা 11 জন শহীদ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই সময় রেডিও কিভাবে জনসাধারণের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছিল বা রেডিওর ভূমিকা কী ছিল?
0: হ্যাঁ, আমি এটার ব্যাপারে শুনেছি, যেমন কালকেই 19শে মে ছিল। আমি আমার মা আমার বাবা সবার কাছেই শুনেছি যে 1961 সালে বরাক উপত্যকায় শিলচর রেলওয়ে স্টেশনে 11 জন মানুষ গুলি খেয়েছিলেন খালি নিজের ভাষা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তখন

0: রেডিওর মাধ্যমে প্রত্যেকের ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে এই ঘটনার ব্যাপারে খবর পৌঁছেছিল। আমার বয়সী ছেলেমেয়েরা তখন রেডিওর খবরগুলো শুনে অনুপ্রেরণা পেয়েছিল আর পথে নেমে এসেছিল নিজের যোগদান দেওয়ার জন্য। এইভাবেই রেডিও প্রত্যেকটি ব্যাপারে মানুষদের কাছে খবর পৌঁছে দেয়।
1: হ্যাঁ, আচ্ছা, তোমাকে আরেকটি প্রশ্ন করছি, তুমি রেডিও কি শোনো?
0: এখনকার দিনে তো রেডিওর জিনিসটা আমরা অনেক অ্যাপের থ্রু দিয়ে বা টেলিভিশনের মধ্যে এরকম চ্যানেল থাকে যেটার থ্রু দিয়ে আমরা রেডিও শুনতে পারি। হ্যাঁ, বিশেষ কোনো অকেশনে, যখন আমরা যেমন মহালয়া, যেটা আমি আগেও বলেছি, তখন রেডিও শোনা হয়, বা এরকম কোনো ঘটনা যখন আমরা টিভি সিগন্যাল বা কিছু পাই না, যখন মানুষদের ঘরে রেডিওটা রাখা থাকে, তখন বিশেষ করে রেডিওটা শোনা হয়।
1: আচ্ছা, তোমার কি মনে হয় যে এখনকার সময়ের তরুণ প্রজন্ম সেই রেডিও শোনার যে ধারা ধরে রাখতে পারবে, বা আমরা জনসাধারণরাই ধরে রাখতে পারবো?
0: হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। কারণ এখনের যে মানুষরা, তারা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অনেকটা বেশি ইনফরমেশন রাখতে পছন্দ করে। তো ইনফরমেশনের সোর্স যে কোনো কিছুই হতে পারে। আমরা যারা এখনের বাচ্চারা, তারাও রেডিওর প্রতি ইন্টারেস্ট নিশ্চয়ই দেখাবে, কারণ আমরাও নিজের ইমাজিনারি স্কিলস ডেভেলপ করতে চাই, আর রেডিওর থ্রু দিয়ে ওইটা আমাদের অনেক কাজে আসে। যেমন কিছু জিনিস যেটা টেলিভিশন আর ফোনের থ্রু দিয়ে আমরা পাই না, ওইটা রেডিওর থ্রু দিয়ে পাওয়া যায়। সবসময় ভিজুয়ালসগুলোই তো আর ইম্পর্টেন্ট হয় না।
1: একদম একদম, তোমার কথা ঠিক। দেখা জিনিসও কখনো ভুল হয়, কিন্তু রেডিও একদম শোনা, যেটি আমাদেরকে শোনা শুনিয়ে থাকে, সেই রেডিও সেই কাজটি করে চলেছে আর করবেও। আচ্ছা, মন কি বাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান, যেটি 2024 সালের 3 অক্টোবর বিজয়া দশমীর দিন এই অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয়।

0: সমস্যা বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করা হয়, খেলাধুলো এবং আমাদের বয়সী যে বাচ্চাদেরকে আমাদের বয়সী বাচ্চাদেরকে যে কথাগুলো অনুপ্রেরণা দিতে পারবে ওইগুলোর ব্যাপারেও চর্চা করা হয়।
1: হ্যাঁ, তোমার কথা সুন্দর শুনলাম। আচ্ছা, অনুষ্ঠানটি কিভাবে শোনা যায়?
0: এই অনুষ্ঠানটি আকাশবাণী বা দূরদর্শনের মাধ্যমে শোনা যায়। এটার পোর্টাল নাম্বার থাকে বা টিভির মধ্যেও প্রত্যেক রবিবারে 11টার সময় এটার ব্রডকাস্টিং হয়। আকাশবাণী এটার প্রচার করে আর এটি একটি খুবই ভালো অনুষ্ঠান যেটা প্রত্যেকে শোনা উচিত।
1: হ্যাঁ, একদমই। আচ্ছা, শ্রোতারা কি তাদের মতামত জানাতে পারেন?
0: হ্যাঁ, শ্রোতারা নিজের অপিনিয়ন বা যে কোনো ব্যাপারে কথা বলার জন্য ওইখানের মানুষদের সাথে যোগাযোগ করতে পারে মাই গভ পোর্টালের থ্রু দিয়ে, বা ওইটার একটা টোল ফ্রি নাম্বারও থাকে যেটার মাধ্যমে মানুষরা যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, অনুষ্ঠানটি কি শুধু রেডিওতেই সম্প্রচারিত হয়?
0: হ্যাঁ, রেডিও ছাড়াও এই অনুষ্ঠানটার ব্যাপারে মানুষরা জানতে পারে এবং এটাকে শুনতে পারে। যেমন প্রসার ভারতী একটি ইউটিউব চ্যানেল আছে, ওইটার থ্রু দিয়ে মানুষরা এটাকে শুনতে পারে।
1: আচ্ছা, তোমার কথা বুঝলাম। তো মানে বোঝা যাচ্ছে রেডিও প্রতিটি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের প্রত্যেকের জীবনে রেডিওর গুরুত্ব অপরিসীম, তাই তো? তুমি খুব সুন্দর করে বললে, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: সত্যি আমাদের ভারতবর্ষে খেলাধুলো, সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে আকাশবাণীর ভূমিকা তখনও, আজও এবং চলবে, তার ভূমিকা অপরিসীম। খুব সুন্দর করে বলল আমাদের যুবা বন্ধু। এখন শুনবেন সুধীর নেপালের কণ্ঠে একখানি নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন সুদেষ্ণা পালের কণ্ঠে, এখানে নজরুলগীতি। সত্যি মনটি ভরে গেল। এবারে আমাদের যাবার পালা, আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে। তোমরা সবাই ভালো থেকো।

এতক্ষণ শুনলেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পৌলমী শীল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আমরা শুনব বিভিন্ন ধরনের গয়না তৈরি, এই বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত কয়েকজন প্রশিক্ষণার্থী ময়ূরী দেবনাথ, আয়ুষী মালাকার, রুবি রানী সূত্রধর, সুমিতি দাস এবং রিন্টি দেবরার সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে গৃহীত। তাহলে আসুন বন্ধুরা অনুষ্ঠানটি শোনা যাক।
1: বিভিন্ন ধরনের গয়না তৈরি নিয়ে কথা বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত কয়েকজন প্রশিক্ষার্থীর সাথে। আপনার নাম কি?
2: নমস্কার, আমি ময়ূরী দেবনাথ। আমি কাটলিচড়া ব্লকের থেকে আইসি।
1: মানে আপনি কাটলিচড়া থেকে এসছেন, তো এখানে থাকেন?
2: হ্যাঁ, এখানে থাকি।
1: এখানে থেকে আপনি কতদিনের প্রশিক্ষণ নিচ্ছেন?
2: আজকে 13 নম্বর দিন চলছে, কালকে ফাইনাল এক্সাম।
1: তো আপনারা কি ধরনের গয়না তৈরি করেন?
2: আমরা তো কাস্টম জুয়েলারি, মানে ক্রিয়েটিভ জুয়েলারি যেটাকে বলে, তো ওইটার মধ্যে আমাদের লেদার ইউজ হয়, কড়ি ইউজ হয়, স্টোন, টেরাকোটা মাটি, তারপরে এমনি ক্লে, তারপরে ফেব্রিক পেন্ট, তারপরে উড জুয়েলারি, তারপরে সিডস আছে, ওইসব।
1: তো এই যে গয়নাগুলো তৈরি করছেন বা এই গয়না তৈরি করার জন্য, মানে আপনারা যে এখানে এসছেন প্রশিক্ষণ নিচ্ছেন, মানে মানে কী উদ্দেশ্য আপনাদের যে এই গয়নাগুলি তৈরি করে বা বিক্রি করলে বা এটার কোনো দোকান দিলে আপনারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন?
2: হ্যাঁ, অবশ্যই পারব। ঘরে গিয়ে এই কাজটা শুরু করব, সেল দিব মার্কেটে, তারপর অনলাইন পোর্টাল তো অনেকেই আছে, অনলাইন পোর্টালে যখন সেল দিব তারপর অ্যাডভার্টাইজমেন্ট করব, তো আশা করি স্বাবলম্বী হব।
1: আচ্ছা, এটার কি বাজারে চাহিদা আছে?
2: হ্যাঁ, খুব বেশি।
1: আজকাল কি অন্য কোনো গয়না তুলনায় এই গয়নাগুলো কি বেশি মানে লোকে চায়?
2: হ্যাঁ হ্যাঁ, কেননা ওইসব জুয়েলারি মানে মানুষের খুব বেশি ডিমান্ডেড, ড্রেসের সঙ্গে ম্যাচিং হবে, তারপর কোনো অকেশনালি পড়বে, তারপর কোনো পূজা, এরকম সব ধরনের বিয়া ফাংশন অ্যাটেন্ড করার জন্য ওইসব জুয়েলারি মানুষের খুব বেশি চাহিদা।
1: আপনার নাম কি?
3: নমস্কার, আমার নাম রবি রানী সূত্রধর, আমি কাটলিচড়া ব্লক থেকে
1: এসেছি। আপনিও কাটলিচড়া থেকে এসেছেন? তো এই যে জুয়েলারি তৈরি করতে এসছেন বা শিক্ষা নিতে এসছেন, তো মানে এটার প্রতি আগ্রহ কেন?
3: এটার প্রতি আগ্রহ এটার জন্য যে মার্কেটে বা অনেক লোকের শরীরে বা গলায় দেখেছি আমি যে এটা ট্রেন্ডে চলে, এটা জুয়েলারিটা খুব ট্রেন্ডে, মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যখন পরে খুব সুন্দর লাগে দেখতে, এই জন্য এটার প্রতি আমি আগ্রহী হয়েছি।
1: তো এই এই যে গয়নাগুলো আপনারা তো প্রায় 15 দিনের ট্রেনিং, তো 14 দিন না 13 দিন হয়ে গেছে, আপনারা তো অনেক কিছু শিখেছেন, তো কিসের উপর কীভাবে এগুলো তৈরি করেন একটু যদি বলেন?
3: এটা প্রথমত ফেব্রিক জুয়েলারি আমরা শিখেছি, যে কার্ডবোর্ড আছে না, যে কাপড় কার্ডবোর্ড থাকে, কার্ডবোর্ডের শেপ করিয়া কাটিয়া এটার পরে কাপড় বসাইয়া, তারপরে কড়ি বিটস যা যা আছে সব ডিজাইন করিয়া লাসি সুতো দিয়া বান্ধিয়া জুয়েলারি তৈরি করিয়া কানের দুল রেডি করিয়া বানানো হয়।
1: তো আপনার মানে এগুলো কে শিখ, মানে এখানে যে যিনি আপনাদেরকে শেখাচ্ছেন কে শেখাচ্ছেন?
3: আমাদেরকে এখানে বেবি ম্যাম,

0: এগুলো
1: শিখে
0: যান। তো এই 13 দিনে আপনারা কী কী শিখতে পেরেছেন, মানে কী সে শুধু কি কানে না কানের ছাড়া অন্য কিছু?
1: গলার আছে, কানের আছে, তারপরে হলদি জুয়েলের বিয়েতে পড়ে না, এটাও আমরা শিখিয়েছি। কাপড় কাটিয়ে ফুল বানিয়ে, ফুল কীভাবে জোড়া লাগিয়ে হলদি জুয়েলারি বানাতে হয় এটাও শিখেছি, নানান ধরনের বিভিন্ন ধরনের শিখেছি।
0: আপনার নাম কি?
2: আমার নাম রিন্টি দেবরায়, আমি শিলচর আসন রোডে থাকি।
0: মানে আপনি শিলচর ব্লকের?
2: হ্যাঁ, শিলচর ব্লকের, শিলচর ব্লকে।
0: তো আপনার এই বিষয়ে আগ্রহের কারণ কি?
2: এটা অনেক শিলচর তো অনেকেই চলে এইসব, আর সবাই তো পড়ে, আর এইগুলা জিনিসের মানে ডিমান্ড বেশি, খুব বেশি, তো তার জন্য আমি এসেছি শেখার জন্য।
0: তো আপনি কি আগে কিছু করেছেন, মানে এই বিষয়ে কিছু পড়া জানা আছে আপনার?
2: বেশি কিছু না, অল্প অল্প জানা ছিল, তার জন্য আমি এখানে এসেছি শেখার জন্য।
0: তো আপনি কী করে জানলেন যে এখানে এ ধরনের একটা প্রশিক্ষণ হচ্ছে?
2: আমার মা এখান থেকে ট্রেনিং করায়, তো তার জন্য আমি মানে জানতে পারছি, মার জন্য, মাই নাম দিয়েছে এখানে করার।
0: মানে আপনার মাও এখানে ট্রেনিং আগে নিয়েছেন বা এখনও এখন ট্রেনিং দেন?
2: ট্রেনিং।
0: আপনি স্বাবলম্বী হতে চান, মানে শুধু এই ব্যবসাটাই করতে চান?
2: এই ব্যবসাটাই করতে চাই আমি, টেরাকোটা ব্যবসাটা, ওই যে জুয়েলারি ব্যবসাটাই আমি করতে চাই।
0: তো এটার জন্য কী কী জিনিসের বাকি কী কাঁচামালের প্রয়োজন আছে?
2: এখানে জিনিসের প্রয়োজন ক্লে লাগে, তারপর টেরাকোটা মাটি লাগে, এটা আমরা অনলাইনেই পেয়ে যাব, আর খাদির জুট লাগে, জুটের দড়ি যে এইগুলো লাগে, শেল লাগে মানে কড়ি, এইসব লাগে, লেদার কাপড়টা লাগে, তারপরে নানান ধরনের কাপড় লাগে, কালারিং করি, সব কিছু দিয়ে শেখানো হয়েছিল।
0: আপনার নাম কি?
3: নমস্কার, আমার নাম সুনীতি দাস, আমি শিলচর তারাপুর থেকে এসেছি।
0: মানে আপনি শিলচর ব্লক?
3: হ্যাঁ, আমি শিলচর ব্লকের।
0: আপনি কী কী শিখেছেন এখান থেকে?
3: আমি তো এখানে এসে টেরাকোটা দিয়ে মাটি দিয়ে কীভাবে গয়না তৈরি করতে এইগুলো শিখেছি, ক্লে দিয়ে কীভাবে বানাতে হয়, এরপর কড়ি আছে। নমস্কার, আমার নাম সুনীতি দাস, আমি শিলচর তারাপুর থেকে এসেছি।
0: তো আপনি শিলচর ব্লকের, তো এখানে যে এই কাজটা শিখতে এসছেন, তো কীভাবে আপনি জানলেন যে এই ট্রেনিংটা হচ্ছে বা এই কাজটা আপনার আপনার মানে এই কাজটা করার আপনার যে আগ্রহ কেন?
3: আগে আমি একটা হ্যান্ড এমব্রয়ডারি শিখেছি এক ম্যাডামের কাছে, উনি আমাদের এখানে এসে এনে দিয়েছেন।
0: মানে আপনার আগ্রহের কারণ কি? একটা আছে না, সবাই তো সব কিছু ভালোবাসেন না, আপনি এটা ভালোবাসেন কেন?
3: আমি তো খুব হাতের কাজ খুব ভালোবাসি, হ্যান্ড এমব্রয়ডারি করেছি, এখন তো এই যে কস্টিউম জুয়েলারিটা যেটা হাতের বানানো, যেটা লেদার দিয়ে বানানো হয়, কড়ি দিয়ে বানানো হয়, মাটি দিয়ে হয়, যেটা টেরাকোটা করি, এসে সিলভার আছে, ফেব্রিক জুয়েলারি, এগুলো আমি নিজে বিক্রি করি আর না করি নিজে বানিয়ে নিজে লাগানোর জন্য খুব একটা আমি ভালোবাসি।
0: মানে আপনি যদি বিজনেস নাও করেন হয়তো নিজেই নিজের জন্যই নিজে করতে চান?
3: নিজের জন্যই নিজে করতে চান, নিজের আত্মীয় স্বজন আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, ওদেরকেও দিতে চাই আমি।
0: আপনার নাম কি?
4: আমার নাম আয়েশ্রী মালাকার, আমি তারাপুর স্টেশন রোড যে বান্দারগল্লি থেকে আইসি, আর এখানের ব্যাপারে যে আমার আগে আমি হ্যান্ড এমব্রয়ডারি করছিলাম ওইখানে শিবানী ম্যাডাম, আমরা এইখানে পাঠাইছি। তো এখানে আওয়ার পরের দিকে যে কোর্সটা আমরা করতেছি এটা মানে ক্রিয়েটিভ মেকিং জুয়েলারি, মানে নতুনভাবে কী কী জিনিস আমরা জুয়েলারি, দেখুন জুয়েলারি তো মার্কেটে অনেক রকমেরই আছে, ঠিক আছে, কিন্তু সব জুয়েলারি মানে আমরা কী খেয়াল রাখতে লাগে, ট্রেন্ডে কী চলতেছে, তখন দেখতে যাইতেছে যে ট্রেন্ডে চলতেছে মানে পয়লা বৈশাখ আইলে পরে দিকে, মানে আমরা যে ট্রেডিশনের সঙ্গে মানাইয়া ওই যে কস্টিউম জুয়েলারি বা ক্রিয়েটিভ জুয়েলারিটা মানে খুব ট্রেন্ডে চলতেছে। তারপর আমরা যে দুর্গাপূজা সপ্তমী অষ্টমী নবমী আমরা দশমী আমরা যখন অঞ্জলি দিতে যাই, মায়ের দর্শন করতে যাই, তখন মানে আমরা প্রত্যেকটা শাড়ি বা ড্রেসের সঙ্গে ম্যাচ করিয়া ওই ক্রিয়েটিভ মেকিং জুয়েলারিগুলাই মানে আমরা ট্রেন্ডের সঙ্গে স্যুট করতেছে বা মানে ডিমান্ড আইতেছে। তো এইগুলো রিজন আছে, আর আমি এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আরও বেশি ইন্টারেস্ট কেতে লেগে যে আমি নিজে শিখবো, এটা তো ঠিক আছে আমার জানার, তাছাড়া আমি শেখার পাশাপাশি আমার রিলেটিভরার মধ্যে দিয়ে আমি এই নলেজটাও দিতে পারি আর কেউ গিফটও করতে পারি। আর এছাড়া বিজনেসের যে পারপাস আছে, আমি বিজনেস তো 100% করতে পারবো যে

0: ভাই আমরারে পিএনবি আরসিটি সেন্টারে আমরারে ট্রেনিংটা দিছইন, ওই কারণে মানে বিজনেসের পাশাপাশি তাছাড়া এখান থেকে আমরা যেটা শিখতে পারছি যে শিকাটা শেষ যে আমরা এখানে তার উদ্দেশ্য না, শিকার পাশাপাশি আমরা বিজনেসটা মার্কেটে কীভাবে গিয়া ডেভেলপ করতে পারবো, তার জন্য আমাদের কীরকম ক্যাপিটাল দরকার, স্পেস দরকার, কাস্টমার ভিজিট কীভাবে করবো, কাস্টমারের কাছ থেকে আমরা কীভাবে তার সঙ্গে লিঙ্কে থাকবো, অ্যাটাচমেন্টে থাকবো, সব কিছু ডিটেলস আমরা এখানে পিএনবি আরসিটি সেন্টার থেকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই নলেজটা পাইছি, যেটা আমরা একটা মানে কই না যে শিকার পাশাপাশি একবারে পুরা পুরোভাবে গড়িয়ে দেওয়া যেটা আর কি পিএনবি আরসিটি সেন্টার থেকে আমরা পুরাভাবে গড়িয়া দেওয়া যেটা মার্কেটের লেগে উপযুক্ত বানাইয়া দেওয়া, এটা এখান থেকে আমরা পাই
1: একজন বিজনেসম্যান হিসাবে।
0: হ্যাঁ, একজন বিজনেসম্যান হিসাবে অ্যাকচুয়ালি দেখুন আমরা যেটা মার্কেটিং মানে বলতে আমরা যেটা বুঝি যে বেচা আর কেনা, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং বেচা কেনাটা করতে গেলে তার মধ্যে কিন্তু অনেক রকমের টেকনিক যেটা থাকা দরকার যেটা আমরা হয়তো জানি না, তো কাস্টমারের সঙ্গে কীভাবে কী বিহেভ করা দরকার, যার কারণে মার্কেটে বিজনেস করতে গেলে কম্পিটিশন আছে, তো ওই কম্পিটিশনটা ফেস করতে গেলে কারণ আমি একলা দোকানের সঙ্গে আরও দশটা দোকান থাকবো, কিন্তু কাস্টমার আমার কাছে কীভাবে অ্যাট্রাক্টিভ হইব বা কী কারণে আমার কাছে দশটা কাস্টমার বেশি এইব, তার মধ্যে আমার মধ্যে কী ম্যানার্স, কীভাবে আমার মধ্যে বিহেভিয়ার থাকা লাগবো, সব কিছু আমরা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে স্যার ম্যাডামে আমরারে বুঝাইয়া দিয়া দিছেন। আর শিকার পাশাপাশি আমরা কীভাবে প্যাকেজিং করবো বা অনলাইনে আমরা আমরা বিজনেসটারে কীভাবে গ্রো আপ করতে পারবো, বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেরকম মিশো আছে, ফ্লিপকার্ট আছে, এইভাবে অ্যাকাউন্টে ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমরা অ্যাডভার্টাইজের মাধ্যমে বা কাস্টমার ফিডব্যাক নেওয়া সব কিছু আমরা এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা পাইছি। তো আমি আমি সত্যি মানে পিএনবি আরসিটিআর থ্যাংকস জানাইমু যে এত সুন্দরভাবে আমরারে প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি আমরারে যে থিওরি বা এত কিছু দিয়া এতভাবে নলেজ দেওয়ার লেগে আমি মানে থ্যাংকস পিএনবি আরসিটিআই সেন্টারে, সঙ্গে আমার এখানের ইনফরমেশন যে দিয়া দিছেন ম্যাডাম শিবানী ম্যাডামরেও থ্যাংকস, আর আমরা যে বেবিদাস ম্যাডাম আমরারে খুব ভালোভাবে যে কাজ শিখাইছেন ওটার লেগে ম্যামরেও আমি থ্যাংকস জানাইতে চাই। আর এছাড়াও যে আউটসাইডের যেরকম এখানে আমরা যে রুলস রেগুলেশনগুলো খুব সুন্দর আমরা যেরকম এন্ট্রি করতে বায়োমেট্রিক দিয়ে আমরা করতে লাগে, বা লাঞ্চ টাইমে যে আমরা যে খাওয়া দাওয়ার যে ফ্যাসিলিটিটা মানে সকালে একটা ব্রেকফাস্টের মধ্যে চাটা খাওয়ানিও, দুপুরবেলা যে মাসি আমরারে যে খাওয়ার বানাইয়া খাওয়ান, এগুলো এত সুন্দর ফ্যাসিলিটি পিএনবি আরসিটি সেন্টারে প্রোভাইড করছেন মানে ভাবলে সত্যি ভালো লাগে। আর আমি চাই যে এই মেসেজটা পাইয়া যারা মানে দেখুন সবই শিখতে চায় কিন্তু ফিনান্সিয়াল এফোর্টটা সবে করতে পারে না, আজকে আমরা যে নর্মাল সাধারণ যে ঘর থেকে আমরা বিলং করি যে ফ্যামিলির থেকে সবে শিখতে চায় জানতে চায় ফ্যাসিলিটি পাইতেছে না, ফ্যাসিলিটি পাইতেছে না, বা সবের একটা যে থাকা খাওয়ার সুবিধা, ট্রান্সফরমেশন যে একটা ভাড়া টাড়া গাড়ি ভাড়া এগুলো সবে অ্যাফোর্ড করতে পারছে না, তো পিএনবি আর সিটি সেন্টার কী করতেছে আমরা এই সুবিধাটাও দিতেছে, কেউ যদি গাড়ি ভাড়ার কারণ থাকা খাওয়ার কারণ এখানে থাকিয়া স্টুডেন্ট গাড়ি ভাড়াও লাগে না, থাকা খাওয়া করিয়া প্লাস সেফ সাইড সব কিছু সিকিউরিটি মাধ্যমে আমরা পিএনবি আরসিটিআর থেকে আমরা এইগুলো ফ্যাসিলিটি পাইতেছি। তো খাজে খাজে পিএনবি আরসিটিআই সেন্টারে প্রথমে আমার টাকার প্রবলেমের টেনশন নাই, গাড়ি ভাড়ার টেনশন নাই, থাকা খাওয়ার তো টেনশন নাই, প্লাস আমরা একজন পারফেক্টভাবে বিজনেসম্যান কীভাবে, আর বাকি তো দেখুন কে কীরকম কোন জিনিসটারে নিব তার উপরে ডিপেন্ড করে, ঠিক না? আজকে সব জায়গাতেই নানান রকমের স্কুল আছে কিন্তু কে কারে কীভাবে কোন নজরে নিব এটা হলো নিজের উপরে। তো আমি যেটা আমি ভাবছি যে আমার লেগে পিএনবি আরসিটি সেন্টার, বা আমি ভাবমু যে কোনো জিনিসের আমরা নেগেটিভ সাইড দেখার আমরা কোনো দরকার নেই, আমরা পজিটিভটারে সবসময় নিতাম, যেরকম ফিল্টারে ভালো জিনিসটারে ফিল্টার করে খারাপটারে উঠাইয়া রাখে দেয় না, তো সেম একটা সেন্টারে এলে পরে ভালো খারাপ সব কিছু থাকবো কিন্তু আমরা ভালোটারে নিতাম, এটাই আমরার মধ্যে মানে উদ্দেশ্যটা থাকা দরকার।
1: তো আপনারা শুধু মানে বিজনেস করার জন্য মানে এই প্রশিক্ষণটা নিচ্ছেন, মেইন উদ্দেশ্যটা কি?
2: নিজেরাও ঘরের মধ্যে বিজনেস করতে চাই এটা নিয়ে আছে না, সবই হাজব্যান্ডের কাছে, বিবাহিত মহিলার হাজব্যান্ডের কাছে হাত পাততে লাগে, তো নিজে নিজে একটা বিজনেস করতে পারলে হাজব্যান্ডের কাছে হাত পাত, বাচ্চার পড়াশোনা করছেন নিজেই দিতে পারবো, ঘরেরও টুকটাক আছে না হাজব্যান্ডকে হেল্প করতে পারবো।
1: মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একা একা একটা সংসার চালানো অনেক কঠিন, মানে দুজনের যদি কিছুটা উপার্জন থাকে তাহলে খুব ভালো করে সংসার চলে,
2: দুজনের ইনকাম থাকলে তো খুব ভালো করে সংসার।

0: আসলে বাচ্চার পড়াশোনা খরচ, একদিকে হাজবেন্ডের সব কিছু ম্যানেজ করা তো সম্ভব একা না, আমারও খরচ, মানে ওয়াইফেরও খরচ দিতে লাগে, বাচ্চারও খরচ দিতে লাগে, স্কুল খরচ, নানান খরচ আছে, এগুলো হাজবেন্ড একা চালাতে লাগে। তো একটা যদি নিজে একটা বিজনেস করতে পারি তো নিজে কি হাজবেন্ডের হেল্প হয়, অনেকগুলো হেল্প হয়। তো এই দিন পিএনবিতে আমরা আইসি, এটার মধ্যে আয়াম অনেক কিছু শিখি, আমরা মানে খুব লাভ হয়েছে সত্যি কথা যেটা।
1: আচ্ছা, আপনারা কি এই মুহূর্তে বিজনেসটা শুরু করবেন না কিছু লোন নেওয়ার কোনো উদ্দেশ্য আছে বা অন্য কিছু?
2: হ্যাঁ, আশা করছি তো ঘরে গিয়ে একটি লোন নিয়ে বিজনেসটা স্টার্ট করে দেব।
1: কি দিয়ে প্রথমে শুরু করবেন, যেটা যেগুলো শিখছেন?
2: হ্যাঁ, যেগুলো শিখেছি ওইগুলো দিয়ে শুরু করব। যেমন যে যে ডিজাইনেবল এখন মার্কেটে চলছে, যে কাস্টমারের চাহিদা যেগুলো, ওইগুলো মার্কেট সার্ভে করে ওইটা দিয়ে শুরু করব।
1: এই ব্যাপারে আপনি বলবেন কিছু?
3: আমি বলবো, বিজনেস তো একটা মহিলা যদি বিজনেস শুরু করে তো নিজে নিজে ওটা স্বাবলম্বী হইলো। মানে আমাদের সমাজে মহিলার তো কোনো অস্তিত্বই নাই, মহিলারা টাকা ইনকাম করে না বা কোনো ইনকাম করে না দেখেই পরিবারের মাঝে মহিলার তো কোনো অস্তিত্বই থাকে না, মহিলার কোনো সম্মানই থাকে না। যদি নিজে একটা ব্যবসা করে বা নিজে টাকা ইনকাম করে তো মহিলারা সম্মান আইব। ঘরের মধ্যে বহুত পরিবারে আছে যে মহিলাদের কেউ সম্মান দেয় না, টাকা ইনকাম করে না, দেখে নিজের প্রায় পরিবারে আছে হাজবেন্ডেও সম্মান দেয় না। এটার লাগে মেয়েরা লাগে বিজনেস করা বা মোটামুটি একটা নিজের খরচ, বাচ্চা টুকটাক খরচ চালানোর লাগে টুকটাক কিছু করা ভালো, বিজনেস করাটা বেস্ট বেস্ট একটা মহিলার লাগে যতটুকুই পারে।
1: ঘরে বসেও এটা বিজনেস, যে কাজটা করতে পারবেন ঘরে বসেও আপনি করতে পারবেন,
3: ঘরে বসেও করতে পারবো এটা। এটা করার লাগে মার্কেটেও যেতে হবে না, টুকটাক মার্কেটে গেলেও হবে, বা আমাদের ব্লকে বা অন্য ব্লকে, যে এখন তো আরও সুবিধা হয়েছে এসএসজি গ্রুপ আছে, এসএসজি গ্রুপে তো মহিলাদের অভাব নেই, এনার সঙ্গে কথা বললে বিজনেস মোটামুটি স্টার্ট হয়ে যাবে, পরিচিত হয়ে গেলে বিজনেসটাও গ্রোথ করবে, মানুষের সঙ্গে পরিচিত হলে বিজনেস গ্রোথ অটোমেটিকলি হবে।
1: তো এই বিজনেসের ব্যাপারে, মানে আপনাদের এই যে কাস্টম জুয়েলারি বিজনেসের ব্যাপারে আপনার মত কি?
0: আমি তো কিছু করতে চাই, কিছু করব এটা নিয়ে, আমি তো শুরু করব, এখান থেকে যাওয়ার পর আমি এই কামটাই শুরু করব।
1: মানে এখনো আপনি কিছু করছেন না, করাটা শুরু করবেন?
0: আমি তো এমনি তো মানে টেলারিংটা তো করি, ঘরেই করি, আর জুয়েলারিটাই আমি ঘর থেকেই শুরু করব। আর এখন তো অনলাইন বিজনেস হয়, আমি অনলাইনেই মানে শুরু করব এইসব।
1: আর যেখানে আপনার মা আছেন সেখানে তো আপনার কোনো অসুবিধা নেই, মানে আপনি তো করতেই পারেন বা আপনার অনেক কিছু জানা আছে?
0: আর তা হয়তো সেল করার জন্য তো এনজিও আছে, দেখবে ওরা, ওরাই দেখেছে, বলছে যে বানাও, আমরা তো আছি, আমরা তো নিয়েই যাবো, আর কাস্টমারের চিন্তা করবে না, কাস্টমার তো পেয়েই যাবে। আমি যা করবো ঘর থেকেই করবো, এখন তো বাইরে তো পারবো না, বাচ্চাটা ছোটো, ঘর থেকেই করবো।
3: তারপর আরেকটা বেনিফিট আছে, আর সেটি 2 বছর পর্যন্ত আমাদেরকে পুরো খেয়াল দেবে, খেয়াল রাখবে,
1: তার মানে
3: আমরা কি কাজ করছি কি না করছি আর সেটিটা পুরো সিকিউরিটি দেবে, মানে খেয়াল করবে।
1: আপনারা যদি কাজটা শুরু করেন তাহলে 2 বছর পর্যন্ত আরসিটি আপনাদেরকে সাহায্য করবে,
3: সাহায্য করবে, বা কোনো লোন নিতে চাইলে ওনাদের কাছে লোন নিতে পারবো, বা তুমি প্রোডাক্ট বানাইছো এটা নিয়েও পুরো খেয়াল দেবে আরসিটি, যেটা আমরা ট্রেনিংয়ে আমরা স্যার তারা বলেছি।
1: আচ্ছা, আমরা তো প্রত্যেক বছরই দেখি, মানে শুধু ওই যে আপনারা একটা ব্যাচ না, অনেকগুলো ব্যাচ, আপনারা যাবেন তারপর আবার আসবে, আবার আসবে, এরকম অনেক মহিলারা আমাদের হাইলাকান্দি, শিলচর, হাইলাকান্দি সব অনেক মহিলারা এভাবেই ট্রেনিং নেন, কিছু না কিছু করেন। তো মহিলাদের মধ্যে যে আমরা এটাই দেখতে পাই যে মহিলাদের মধ্যে প্রচুর একটা মানে মনোবল আছে, শক্তি আছে, তো চাইলে মনে কিছু করতে পারে না, মানে অনেকেই তো ঘরে বসে আছেন কিছুই করছেন না, আবার দেখা যায় যে কোনো একটা যেমন এই একটা হায়ার সিটি থেকে একটা কিছু ট্রেনিং নেওয়ার সুযোগ পেলে তারা আসেন, এবং আসার পরে দেখা যায় মানে ওনাদের মধ্যে একটা যেমন মনোভাবটাই চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন?
3: আসলে মেয়েরা, দেখুন আমি যেটা বলতে চাই, মেয়েরা হলেন যে দেবীরই এক রূপ না, যেরকম যে আমরা যখন টাকার প্রয়োজন হয় আমরা মা লক্ষ্মীর পুজো করি, সরস্বতী মানে বিদ্যার যখন প্রয়োজন হয় আমরা মা সরস্বতীর পূজা করি, যখন আমাদের শক্তির প্রয়োজন হয় আমরা মা দুর্গার পূজা করি, আর যখন খারাপ কিছু নাশ করার হয় আমরা মা কালীর পূজা করি। তো ঠিক সেইভাবে কিন্তু দেব মানে দেবদেবীদের মধ্যে যখনও কিছু না কোনো কিছুর প্রয়োজন পড়েছে আমরা ওই আমরা ঠিক মহিলারাও কিন্তু সেই দেবীর এই এক অংশ। আমরা তো
0: সেইভাবে আমাদের মেয়েদের মধ্যে সেই যোগ্যতা আছে, আমরা কিছু করতে পারি।

আমরা পড়াশোনা করার পাশাপাশি আমরা চাকরিও করতে পারি, বিয়ে হওয়ার পর সংসার সামলানোর পাশাপাশি বাচ্চাদের খেয়াল রাখার পাশাপাশি স্বামীর সাহায্যের জন্য আমরা এক্সট্রা কিছু করতে পারি। তাছাড়া দেখুন, মানে নানানভাবে যারাই যাদের মধ্যেই যে নলেজ আছে সেটাকে যদি ওই যে ফ্রি টাইমে সন্ধ্যার পর যে একটা সময় থাকে, যে সময়টা সবই নিজের মনের মনোরঞ্জনের জন্য, যেমন সিরিয়াল দেখে সময়টার মানে ইয়ে করে, ওই সময়টাকেই কিন্তু কাজে লাগিয়ে আমরা চাইলে আমরা একটা মানে ফ্যামিলিতে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারি কিন্তু। আর এইটা করার প্রত্যেক মহিলারা যে শিখে যায়, যাওয়ার পর কিন্তু আমাদের সেই মানসিকতাটা থাকতে হবে যে আমরা যা শিখেছি তাকে আমরা কাজে লাগাবো। সেই মানসিকতাটাও যদি থাকে আমাদের মধ্যে, বা বিজনেসে দেখুন অনেক রকমের প্রবলেম আসবে, সেইগুলো ফেস করার টেন্ডেন্সিটা থাকতে হবে আমাদের মধ্যে, যে না ভালো খারাপ সব কিছুতে আছে। ওই যে বলে না একটা, ওই যে আমাদের বাসায় লাগিয়া থাকলে মাগিয়া হইতে লাগে না, যে সয় সে রয়ে, তো ওই টেন মানে জিনিসটা যদি মাথার মধ্যে সেভ করা থাকে তাইলে আমরা বিজনেসটারে মানে ছোটো হোক না কেন, যে ছোটো বিজনেসটারে আমরা আগামী দিনে একটা ট্রেডমার্কে নিয়ে পৌঁছাইতে আমরা সময় লাগতো না। তো এছাড়াও দেখুন আমরা যেটা হইল গিয়া শিকার পাশাপাশি অনেক আছে শিখিয়া অন্য কেউ যখন তার কাছে হেল্প চায় বা জানতে চায় শিখতে চায়, প্রত্যেকটা মানুষের কিন্তু মানে 10টা থেকে 5টা পর্যন্ত দেখুন অনেক মানুষ আছে যারা এই টাইমটা দেওয়া সম্ভব হয় না, তারপরে কিছু কিছু মানুষ তাকে ইন্টারেস্ট শিখতে চায়। তো আমরা কি মানে মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে না আমি জানি আমি অন্যের এই জিনিসটা দিতাম না, আমি শিখাইতাম না, কিন্তু আমরা মধ্যে যদি এই মানে মানসিকতাটা থাকে যে আমি যে জিনিসটা জানি আমি আরও 5টা মানুষকে এই জিনিসটা যদি শিখাই বা আমার শিখানোর পরে তারা আমাদের সঙ্গে যাতে বিজনেস পার্টনার হিসাবে করি, আগামী দিনে আমি একটা বিজনেস খোলার পর আমি সেল করতাম, আমি যদি একলা জিনিসটা বানাই মার্কেটে যখন কাস্টমার ডিমান্ড রাখবো আমার প্রবলেম ঘরে প্রবলেম থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, আমি জিনিসটা কি করতে পারি না বানাইতে পারি না, কিন্তু আমি আরও 5 জনরে শিখাইছি, এই 5 জনে কিন্তু তখন আমারে হেল্প করবো যে দিদি আমরা বানাইছি তুমি সেল করো, তুমি কাস্টমাররে যাতে নষ্ট হয় না এইরকম। তো আমরা এই মন মানসিকতাটাও থাকতে লাগবো যে

0: তুমি কাস্টমারে যাতে নষ্ট হয় না এরকম। তো আমরা এই মন মানসিকতাটাও থাকতে লাগবো যে আমরা শিখছি, লগে আরো পাঁচজনরে শিখাইতাম। আর সত্যি কথা বলতে কি ম্যাডাম, মানে আমি তো এই মানে আমার তো নিজের শিকার পাশাপাশি আমার রিলেটিভরা এইগুলা বানাইয়া গিফট করার পাশাপাশি আমার ছোটো ভাই বোনরা শিখানোর পাশাপাশি এছাড়াও যারা অনেক মানুষ আছে যে কিছু সময় লেগে টাইম বার করিয়া শিখতে চাই, তারা আমার শিখানি মানে যে আগ্রহী থাকবো তার আমি শিখাইতে আমার কোনো অসুবিধা নাই। আর আমারও মানে শিবানী ম্যাডাম, বেবি ম্যাডাম বা আরও যে ট্রেইনাররা আছে তারারে দেখিয়া আমি নিজে নিজের মধ্যে মানে ইন্সপায়ার বা মোটিভেট, কাশ আমিও যদি তারার মতো একদিন মানে কোনো ট্রেইনার হইতে পারি যদি, বা কোনো মানে স্টুডেন্টের শিখাইতে পারি যাতে, মানে আমারও উদ্দেশ্য যেটা যে আমি যে নলেজটা আমার মধ্যে আছে আমি সবরে এই নলেজটা বিলে মানে দেওয়া যাইতে পারি যদি, তাই আমার লাইফটা সার্থক আমার কাছে মনে হইব।
1: আমি তো প্রথম শিবানী ম্যাডামের যে সময় আমরা সার্টিফিকেট দিছিল তখন ম্যাডামে আমরা দুজনকে ফোন করিয়া কইছে যে এখানে আওয়ার লাগি, প্রথমত আমি না করছি, একদম রাজি হয়েছি না, ম্যাডামে বহুত জোর করিয়া ফাটাইছে, তবুও আমি মানে না করছি, ফর্ম জমা দিয়ে গেছি তবুও আওয়ার ইচ্ছা নাই, এটা সেটা দিদি জানে। এরপরে একদিন দুই দিন আগে ফোন গেছে আমার কাছে যে আরসিটি ট্রেনিং আছে 12 তারিখ থেকে আপনারা আই যাইবেন, আমি আইতাম না। তো আমার ছোটো বাচ্চা আছে, বিশেষ করে আমার বাচ্চাটা ফেলাইয়া আবার খুব একটা মানে ইচ্ছা নাই, সারাদিন বাচ্চাটা থাকতে পারতো না তো একলা একলা এটা লাগে, কিন্তু আমার হাজবেন্ডও খুব জোর করিয়া পাঠাইছে না যাও আমি রাখবো, হ্যাঁ ডিউটি বন্ধ করে আমার বাচ্চারা রাখের এটা লাগে। আমার আরও শিবানী ম্যাডাম রকম আর বেবি ম্যাডামে তো খুব ভালো করে শিখাইছে, আর সিটির আর আমার হাজবেন্ডে তারার আমি অনেক ধন্যবাদ জানাই, তারার খুব মানে জোর করেই তারা আমার করার।
2: মানে আপনার কাছ থেকে যেটা বোঝা গেল যে শুধু নিজের ইচ্ছার সঙ্গে সঙ্গে আমাদের মানে ফ্যামিলির সাপোর্টটা প্রয়োজন।
1: আমার ফ্যামিলির মধ্যে আমার হাজবেন্ডই আছে, আমার মা বাবা তো আছে কিন্তু আমার শ্বশুর ভাই তার কেউ নাই, কিন্তু আমার হাজবেন্ডে খুব সাপোর্ট করে, এই যে হ্যান্ড এমব্রয়ডারি শিখছি শিবানী ম্যাডাম আছে তার সাপোর্টেই, আর এখানেও আইসি অ্যাকচুয়ালি তার সাপোর্টে আর শিবানী ম্যাডামে, আর এখানে তো আয়া বেবি ম্যাডামের কাছে আয়া মানে নাইতাম যদি মনে জানতেই পারলাম না, অত ভালো শিখায় জিনিসটা।
2: আপনাদের সাথে আলোচনা করে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, আশা করি আমাদের আলোচনা যারা শুনবেন তারাও আগ্রহী হয়ে মানে এটা এগুলো শেখার জন্য মানে কীভাবে আরসিটিতে আসবেন সেই মানে চিন্তা করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন ধরনের গয়না তৈরি, এই বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত কয়েকজন প্রশিক্ষণার্থী ময়ূরী দেবনাথ, আয়শ্রী মালাকার, রুবি রানী সূত্রধর, সুমিতি দাস ও রিন্টি দেবরায়ের সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে গৃহীত। তো বন্ধুরা, আমাদের ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হবে। আগামী পর্বে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান আজ এখানে শেষ করছি।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন কলা বাজার ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মাসুম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন গুরু ছবি থেকে হরিহরণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনলেন দুলহন ওয়াহি, যো পিয়া মন ভাই ছবি থেকে, যশুদাস, হেমলতা এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:45। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ, এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজনকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএকে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের

0: নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনোঁ মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনোঁ মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকার নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তরমন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী

দল এআইএডিএমকের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা এসপি ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর তিনজন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রি কাজাকাম টিডিকেতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান। বরাক উপত্যকা থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তরভাবে পদ্মশ্রী পুরস্কার প্রদান। আসাম বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল উত্থাপন। বিধানসভায় মন্ত্রী অজন্তা নিয়োগের মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার জন্য সংকল্প প্রস্তাব উত্থাপন এবং রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে 2027 বর্ষের লোক গণনা ও গৃহ গণনার সঙ্গে জড়িত প্রধান লোক গণনা আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ ও 58টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য, 2026 সালের জন্য 5 জনকে পদ্মবিভূষণ, 13 জনকে পদ্মভূষণ ও 113 জনকে পদ্মশ্রী পুরস্কার সহ মোট 131 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। বাকি থাকা ব্যক্তিদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে পদ্ম পুরস্কারগুলি প্রদান করা হবে। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কারগুলি ঘোষণা করা হয়। বরাক উপত্যকার কবীন্দ্র পুরকায়স্থ সহ আসামের 5 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে সমাজসেবায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তরভাবে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া কলাক্ষেত্রে হরিচরণ শইকিয়া, পখিলা লেকথেপি ও নুরুদ্দিন আহমেদ এবং কৃষিক্ষেত্রে যোগেশ দেউরিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের আজ তৃতীয় দিন অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল উত্থাপন করা হয়েছে। এই বিলের মাধ্যমে বহু বিবাহ নিষিদ্ধ করা সহ লিভ ইন সম্পর্কে থাকা লোকেদের ক্ষেত্রে পঞ্জীয়ন বাধ্যতামূলক করতে চাওয়া হয়েছে। তবে রাজ্যে বসবাসকারী অনুসূচিত জনজাতির লোকেদের এই বিলে অন্তর্ভুক্ত করা হবে না। বিবাহের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর নির্ধারণ করা সহ বহু বিবাহ নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে। এদিকে আইনি অধিকারের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই বিলে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের পঞ্জীয়ন বাধ্যতামূলক করতেও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার হয়ে মন্ত্রী অতুল বরা এই বিল উত্থাপন করেন। এর মাধ্যমে আসাম উত্তর পূর্বের রাজ্যসমূহের মধ্যে এই বিল উত্থাপন করা প্রথম ও দেশের মধ্যে তৃতীয় বিজেপি শাসিত রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। এই বিল

0: সম্পর্কে মন্ত্রী অতুল বরা বলেন,
1: মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় গুৱাহাটী কার্যকালত এই বিধানসভার মজিয়াত তেখেতে ঘোষণা করেছিল যে পুনের যদি সরকার আহে তেখেত যদি মুখ্যমন্ত্রী হয় তেতিয়াহলে প্রথম সেশনতেই ইউসিসি আনিব। তো প্রথমতে কাম সেইমতে আজি ইয়াত ইউসিসি অনা হয়েছে। আর আপনাদের জানেই যে 102 আসনে বিজেপির নেতৃত্বত রাজ্যখনতে এনডিএ সরকার আছে, অনা আছে পাস হব।
0: উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রচারিত সংকল্পপত্রে বিজেপি আসামের অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। গত 13 মে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলটিতে অনুমোদন জানানো হয়েছিল। অন্যদিকে বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের প্রতি ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ সহ বেশ কয়েকজন বিধায়ক রাজ্যপালের ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। বিধানসভায় মন্ত্রী অজন্তা নিয়োগ, মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার জন্য সংকল্প প্রস্তাব উত্থাপন করেন। শ্রীমতী নিয়োগ বলেন যে দেশের মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্য সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। মহিলাদের অধিকার সুরক্ষিত করার জন্য এই সংরক্ষণ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শ্রীমতী নিয়োগ বলেন,
2: আজি অসমতো যদি আমি জনসংখ্যা চাও তেতিয়াহলে প্রায় 50% আমার মহিলা। গতিকে এই মহিলাসকলক আমি সকলো দিশেরে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, শৈক্ষিকভাবে আগবঢ়াই লৈ যোৱাটো রাষ্ট্রের একটা কর্তব্য। কিন্তু অধ্যক্ষ মহোদয়, আমি দুখেরে দেখিছো যে নারীর যেটো আমার রাজনৈতিক পরিক্রমা, সেই পরিক্রমা আমি শক্তিশালী রূপত হয়তো আমি দেখিব পৰা নাই। এই কথাটো কবেল আমার রাজ্যের মাজতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই বা আমার রাষ্ট্রের মাজতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই। আপনি যদি চাই দেখিব যে গোটেই বিশ্বতে আমার নারীর যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার পুরুষসকলের সমানে সমানে আমি আজিলৈকেও যাব পৰা নাই।
0: উল্লেখ্য, 27 মে বিধানসভার অধিবেশনের সমাপ্তি হবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা প্রতিলিপি ডাউনলোড করার সময়সীমা আরও একদিন অর্থাৎ আজকের দিন পর্যন্ত বৃদ্ধি করেছে। পর্ষদ বলেছে যে ছাত্রছাত্রীরা উত্তরপত্রের প্রতিলিপি সংগ্রহ করার জন্য যাতে পর্যাপ্ত সময় লাভ করে তার প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণের দিন শীঘ্র প্রকাশ করা হবে বলেও পর্ষদ জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন সুনিশ্চিত করার উদ্দেশ্যে সিবিএসইকে সহায়তা করতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ ও কানপুরের অধ্যাপক তথা প্রযুক্তি বিশেষজ্ঞের একটি দলকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল সম্পর্কিত পোর্টালে শিক্ষার্থী তথা অভিভাবকদের উত্থাপিত বিভিন্ন আপত্তি তথা সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 28 মে অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষা সিইউইটি ইউজি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ ঈদ উদ জোহার বন্ধের দিন পরিবর্তন হবার পরিপ্রেক্ষিতে একথা ঘোষণা করেছে। সংশোধিত পরীক্ষার দিন শীঘ্রই ঘোষণা করা হবে বলে সংস্থাটি প্রকাশ করেছে। পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিয়মিতভাবে সংস্থার ওয়েবসাইট দেখতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো তথ্যের জন্য ছাত্রছাত্রীরা এনটিএ এর হেল্পলাইন নম্বর 01140759000 যোগাযোগ করতে বলা হয়েছে অথবা সিইউটির ugiinta.ac.in এ লগ ইন করতে বলা হয়েছে। গৌহাটি হাইকোর্ট জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলার অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের রায় আগামী 29 মে প্রদান করবে। আজ অভিযুক্তের পক্ষ এবং আসাম সরকারের পক্ষের যুক্তি শোনার শেষে হাইকোর্টের বিচারপতি মিতালী ঠাকুরিয়ার একজনের বিচারপীঠ অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের রায় প্রদানের জন্য 29 মের দিনটি ধার্য করে। উল্লেখ্য, গত 22 মে অভিযুক্ত মহন্তকে নির্দোষ আখ্যা দিয়ে প্রবীণ অধিবক্তা প্রাণ বড়া জামিনের সপক্ষে যুক্তি প্রদর্শন করেছিলেন। আজ আসাম সরকারের মহাধিবক্তা দেবজিৎ শৈকিয়া অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের তীব্র বিরোধিতা করেন। কি কারণে জামিন হবে না তা ব্যাখ্যা করে মহাধিবক্তা শৈকিয়া অভিযুক্ত মহন্তের জামিন হলে পুনরায় পালিয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে আদালতকে অবগত করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের রায় প্রদানের জন্য 29 মে দিনটি ধার্য করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটার পৌরোহিত্যে আজ গুয়াহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে 2027 সালের লোকগণনা ও গৃহ গণনা সঙ্গে জড়িত প্রধান লোকগণনা আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসাম লোকগণনা সঞ্চালকালয়ের

0: সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের মহাপঞ্জীয়ক ও লোকগণনা আয়ুক্ত, মুখ্য লোকগণনা আধিকারিক, রাজ্য নোডাল আধিকারিক, সব জেলার জেলা আয়ুক্ত সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2027 সালের লোকগণনা প্রথমবারের জন্য ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। গৃহতালিকা, গৃহগণনা ও জনসংখ্যা গণনা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। লোকগণনার প্রথম পর্যায়ে গৃহ ও পরিবারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। প্রথম পর্যায়ের মাধ্যমে সংগৃহীত তথ্যই সমগ্র দেশসহ আসামের গ্রামাঞ্চল, নগরাঞ্চল, গৃহ নির্মাণ, পরিকাঠামো ও মৌলিক সেবা প্রদানের জন্য পরিকল্পনা করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সহায়তা করবে। রাজ্য সরকার লোকগণনার প্রথম পর্যায়ের জন্য জাতীয় সময়সূচি 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। আসামে প্রথম পর্যায়ের জন্য স্বগণনা 2 অক্টোবর থেকে 16 আগস্ট পর্যন্ত সরকারি পোর্টালের মাধ্যমে জানা যাবে। দেশের অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল সহ আসামেও 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনসংখ্যা গণনা করা হবে। ছাত্র সংগঠন এআইইউডিএসের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে 3 দফা দাবির সমর্থনে আজ শিলচরে বিদ্যালয়সমূহের পরিদর্শকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। স্মারকপত্রে রাজ্যের মাতৃভাষার মাধ্যমে বিদ্যালয়গুলি চালু রাখা, শিক্ষকের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রতিটি ছাত্রছাত্রীর উচ্চশিক্ষায় ভর্তি সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বরাক উপত্যকায় গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি জেলার লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন যে আজ বিকেল 4টায় চাঁদখিরায় লঙ্গাই নদী বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে এবং আনিপুরে সিংলা নদী বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তবে বরাক, কুশিয়ারা সহ অন্যান্য নদীর জল এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলেও আমাদের সংবাদদাতা জানিয়েছেন। জেলা প্রশাসন থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শ্রীভূমি শহরে দীর্ঘদিন থেকে জমা জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ শ্রীভূমি শহরের মহিলাদের পক্ষ থেকে শহরের নীলমণি রোডে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়া সহ নিকাশী ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান। বরাক উপত্যকা থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তরভাবে পদ্মশ্রী পুরস্কার প্রদান। আসাম বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল উত্থাপন। বিধানসভায় মন্ত্রী অজন্তা নিয়োগের মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার জন্য সংকল্প প্রস্তাব উত্থাপন এবং রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে 2027 বর্ষের লোকগণনা ও গৃহগণনার সঙ্গে জড়িত প্রধান লোকগণনা আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: आकाशवाणी शिलचर এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। সকাল 6:30 শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। মিতা পুরকায়স্থের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও বেলা 11:30। স্বর্ণালী আচার্যের পরিবেশনায় শুনবেন বেলা 11:30 ও দুপুর 1:40 লোকগীতের শিল্পী অলোক রায়। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 শুনবেন দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সৌরিন ঘোষাল সকাল 7:40। বেলা 12:30 সুরের ভেলায় শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত ফোন ইন অনু।

অনুষ্ঠানে। মৌটুসী সাহা রায়ের পরিবেশনায় শুনবেন নজরুল গীতি সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 এবং সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভজন সাপুরীর সন্তুর বাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:15 শিল্পী শ্রাবন্তী মজুমদার আমার কথা অনুষ্ঠানটি শুনবেন বেলা 11:30। এতে শুনবেন অঞ্জলি বর্মনের নিজের কথা। দুপুর 2:00 ও রাত 8:15 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের পরিবেশনায় ইলেকট্রিক গিটার বাদন শুনবেন। সুধীন দাসের কণ্ঠে ভজন শুনবেন দুপুর 2:30। পিঙ্কি পালের পরিবেশনায় গীত শুনবেন দুপুর 2:45। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনবেন যথারীতি বিকেল 5:35। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। রাত 8:00 শুনবেন হিন্দি অনুষ্ঠান। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন সঙ্গীতালেখ্য ঋতুর ছন্দে দুলি আনন্দে। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত রাজন মিশ্র এবং সাজন মিশ্র। শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর। একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6ই জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। যোগাযোগের নম্বরটি আরেকবার জানিয়ে দিচ্ছি, 262-779 এই নম্বরে যোগাযোগ করবেন। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম শিল্পী বিজয়া চৌধুরী।

গানখানি শুনলেন জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর কণ্ঠে। বাংলা গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

গানখানি শুনলেন ভোলানাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন গোলাচাঁদ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ বাংলা গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন হামির রাগে পণ্ডিত ভি জি যোগের বেহালাবাদন শুনবেন।

লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ হামির রাগে পণ্ডিত ভি জি যোগের বেহালা বাদন শুনলেন।

0: আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন নাটক খুঁজে বেড়াই তাকে।
3: আকাশবাণী শিলচর আজকের নাটক খুঁজে বেড়াই তাকে, রচনা সুব্রত কাঞ্জিলাল, পরিবেশনায় পূবালি শিলচর, পরিচালনা শান্তনু সেনগুপ্ত, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী। নাটক খুঁজে বেড়াই তাকে।

0: সাগর, এই সাগর কোথায় গেলি তুই? আরে সাড়া দিচ্ছিস না কেন? কি হলো, কোথায় তুই সাগর?
1: কি হয়েছে রে দিদি?
0: তুই চলে এলি যে মিঠু। আচ্ছা, তুই যখন সকালে টিউশন পড়তে গেলি তখন কি সাগরকে ঘরে দেখেছিলি?
1: না তো, আমার তো 6:30 মধ্যে বেরিয়ে যাবার কথা, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তো, তাই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিলাম।
0: তখন তো সাগর বাগানে বসে থাকে, দেখতে পেলি না কেন?
1: দাদা তখন বাগানে ঘুরে বেড়ায়, মেডিটেশন করে, পাখিদের খাবারও দেয়, কোনো কোনো দিন বাইকে আমাকে চাপিয়ে পৌঁছেও দিয়ে আসে, কিন্তু আজকে তো ছিল না।
0: আজ তাহলে কি হলো, কোথায় গেল ছেলেটা? 9টা বেজে গেছে, বাড়ি ফিরছে না এখনো। আচ্ছা, তুই ওরকম হাঁপাচ্ছিস কেন রে, কি হয়েছে তোর?
1: আরে বলিস না, আমি তো তখন একটা রিক্সা ধরে বেরিয়ে গিয়েছিলাম, স্টেশনে লেভেল ক্রসিং এর কাছাকাছি আসতে আমাদের মুকুলদার সঙ্গে দেখা, সাইকেল করে বাজার যাচ্ছিল হয়তো। আমার রিক্সাটা থামিয়ে আমার কাছে এসে বলল, মিঠু, তোর দাদা সাগরকে দেখলাম রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছে। আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু আমার কথা হয়তো শুনতেই পেল না।
0: সে কি কথা, কি বলছিস তুই?
1: হে রে, আমি রিক্সা থেকে নেমে লেভেল ক্রসিং এর ওদিকে গিয়ে খোঁজাখুঁজিও করলাম, দেখতে পেলাম না। তারপর যখন আবার রিক্সায় চেপে আমাদের স্যারের বাড়ির সামনে এসে নামলাম, তখন আমাদের এক বন্ধু অতনু আমাকে দেখে বলল, দাদাকে নাকি গঙ্গার ঘাটে বসে থাকতে দেখেছিল।
0: গঙ্গার ঘাটে? কখন গেল?
1: অতনু তো রোজ ভোরবেলা যায় গঙ্গার ঘাটে চান করতে, দাদাকে দেখে জানতে চেয়েছিল ও তো ভোরে ওখানে কি করছে। দাদা নাকি বলেছে, কখনো তো গঙ্গায় চান করিনি, তাই চান করতে এসেছি।
0: সর্বনাশ, হে কি বলছিস তুই, একে গেছে গঙ্গা চান করতে? ও তো সাঁতারও জানে না ভালো করে, একটা কিছু হয়ে গেলে বেশ কিছু কয়েকদিন ধরে এরকম করছে, মাথায় যে কি ভূত চেপেছে।
1: আমি সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে গঙ্গার ঘাটে ছুটেছিলাম, তন্ন তন্ন করে খুঁজেও দাদাকে পেলাম না। টিউশন পড়া তো মাথায় উঠল, যে ছেলেটা রাস্তাঘাট চেনে না সে কখন যে বেরিয়ে এলো, আর কেনই বা বেরিয়ে এলো।

0: আচ্ছা রে দিদি, তোর সঙ্গে কি কিছু হয়েছে?
1: কি যাতা বলছিস? হ্যাঁ, আমার সঙ্গে আবার কি হতে যাবে? আমি কি কখনো ওকে বকাঝকা করি, রাগারাগি করি বল তুই?
0: তাহলে কি জামাইবাবুর সঙ্গে?
2: অনিমা, অনিমা, বাড়ি আছিস?
1: হ্যাঁ মামা।
0: মামা, তুমি এই সময়?
2: ওই বাজার করে বাড়ি ফিরছি। আচ্ছা রে, সাগরের কি হয়েছে রে? ওকে একবার ডেকে দে তো, ওর মাথায় কি আবার পোকা নড়েছে? আরে হা করে কি দেখছিস? ডেকে দে ছেলেটাকে, দুটো কথা বলেই চলে যাব।
1: সাগর তো বাড়িতে নেই।
0: সে যে কখন কোন ভোরে বেরিয়ে গেছে মামা, আমরা কেউ কিচ্ছু জানি না।
2: বেরিয়ে গেছে মানে? হ্যাঁ, গতকাল অবশ্য আমার কাছে গেছিল সকালের দিকে। ওর মামি বলল পায়েস রান্না করেছে খেয়ে যেতে, আর তোদের জন্য নিয়ে আসতে। বোম্বে থেকে তোর বর্দা তোদের দুই বোনের জন্য কিসব নিয়ে এসছে, সেগুলোও নিয়ে যেতে। সাগর বলল ও নাকি চাকরি খুঁজতে বেরিয়েছে, বাড়ি ফিরতে রাত হবে, খিদে নেই, কিছুই খাবে না, এই বলে ধুম করে বেরিয়ে এলো।
0: চাকরি খুঁজতে তোমার কাছে গিয়েছিল মামা?
2: হ্যাঁ।
1: তোমার কাছে যে গিয়েছিল কই, আমাকে তো কিছু বলেনি।
2: আমি বললাম তুই চাকরি করবি মানে, আর যদিই বা করিস তাহলে আমার কাছে এসেছিস কেন? তোর জামাইবাবুকে বললেই তো হতো, তাছাড়া তোর চাকরির দরকারটা কি? তখন বললো দরকার আছে মামা, নিজের পায়ে দাঁড়াতে চাই।
1: তাই?
2: হ্যাঁ রে, আমাকে বললো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে।
0: আরে ঠিক এই রকম কথা গতকাল আমাকেও বলেছে।
2: ও,
0: ওকে নাকি নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য একটা চাকরির দরকার।
1: হ্যাঁ, গতকাল রাতে আমাকেও বলছিল।
0: আমি ওকে বলেছিলাম তোর কি এই বাড়িতে খাওয়া পড়ার অভাব ঘটেছে? তাছাড়া তুই তো কখনো টাকা পয়সা দিদি জামাইবাবুর কাছে চাইলে পাবি না, এমনও তো নয়।
2: হ্যাঁ ঠিক,
0: ওরা তো তোকে যে টাকা সব দেয় সব তো তুই খরচও করিস না। ও তখন বলল আমার নিজের জন্য না রে, আমি টাকা রোজগার করতে চাই, দিদিকে, তোকে, জামাইবাবুকে, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে সেই জন্য।
2: একই কথা আমাকেও বলেছে, বড় হয়েছি মামা, নিজের পায়ে দাঁড়াতে হবে না, দিদি জামাইবাবুরা আমার জন্য এত করছি, ওদের টাকা দিয়ে ওদের জন্য কিছু কিনবো, এতে মন সায় দে না। আর কি বলিস জানিস?
1: কি মামা?
2: আমি তোমাকেও কিছু দিতে চাই, মামিকেও দিতে চাই, পর্দাকেও, বৌদিকেও, সেটা তো নিজের রোজগারের টাকায় দিয়ে দিতে হবে।
1: ওর মাথায় চাকরির ভূত কে ঢুকালো মামা?
2: সেটা তো আমারও প্রশ্ন।
0: আমিও কি বলেছিলাম দাদা তোকে কে চাকরি দেবে রে, আর কি কাজে বা তুই করবি? শোন, লাখ লাখ লেখাপড়া জানা ছেলেমেয়েরা বিএ এমএ পাশ করে বেকার বসে আছে। ও তখন বলল কোনো পাশ টাস করিনি ঠিকই, কিন্তু অনেক বই টই পড়েছি রে, তাছাড়া বাইক চালাতে জানি, ডেলিভারি বয়দের কাজটাও তো করতে পারি।
2: এইসব কথা আমাকেও বলেছে। আমি যখন বললাম তোর দিদিকে বল তোকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করে আসবে, তখন বলে জামাইবাবু কত কষ্ট করে টাকা রোজগার করছে, আর সেই কষ্টের টাকা আমি এভাবে নষ্ট করতে যাব কেন?
1: আমার মাথায় তো কিছু আসছে না মামা, এভাবে কোনোদিন তো আমাকে না বলে কোথাও যায় না, আমার না আমার বাঁ চোখটা নাচছে, কি যে হবে।
2: আরে বাবা, বেরিয়েছে তো কি হয়েছে, বয়স হয়েছে, এখনো কি তোর আঁচল ধরা হয়ে বাড়িতে বসে থাকবে?
1: তুমি বুঝতে পারছো না মামা,
2: মানে
1: রাস্তাঘাট কিছুই চেনে না, পথ ভুল করে যদি হারিয়ে যায় তখন? সেবারের কথা মনে নেই, পুলিশ পর্যন্ত খবর দিতে হয়েছিল, ভাগ্যিস ওর জামাইবাবুর এক বন্ধুর চোখে ধরা পড়ে গেল।
2: ভুল করতে করতেই মানুষ পথ চিনতে শিখে রে, এত চিন্তা করে মাথা খারাপ করিস না তো, ঠিক ফিরে আসবে, তোদের ছেড়ে এক রাত্রিও কোথাও থাকতে পারবি না দেখে নিস। এবার ওকে তোরা ওর নিজের পায়ে দাঁড়াতে দে, আমি চলি, বাজারটা দিয়ে আবার অফিসে যেতে হবে। শোন, সাগর বাড়ি ফিরলে আমাকে একটা ফোন করিস, আমি চলে আসবো, যাই।
1: মামা তো বলেই খালাস, আমার দুশ্চিন্তা কিভাবে যে হচ্ছে কাউকে বোঝাবার নয়, হঠাৎ করে ওর মধ্যে এরকম পরিবর্তন এলো কিভাবে? আরে বাবা, ও যে ওর নিজের পায়ে দাঁড়িয়ে নেই, এই কথাটাই ওকে কে বলেছে, আর কেনই বা বলল? আমার বাবা আমাদের তিন ভাই বোনের জন্য যা রেখে গেছেন তারপর চাকরি করার কি দরকার? মিঠু, তোর কি মনে হয় বাইরের কেউ ওর কানে মন্ত্র দিচ্ছে?
0: বাইরের কেউ ওকে এসব কেন বলবে, আর দাদা তো তেমন কারোর সঙ্গে মেলামেশাও করে না।
1: তাহলে কি তোর জামাইবাবু? না না না, তাই বা হবে কি করে, সাগরকে সে তো তার নিজের ছেলের মতো ভালোবাসে।

0: সাগরের ভবিষ্যৎ নিয়ে অনবরত চিন্তা করে। কদিন আগেও বলছিল আমাদের অফিসে ওকে সঙ্গে নিয়ে যেতে হবে, কাজ শেখাতে হবে। আমি তখন বাধা দিয়ে বলছিলাম অফিসের কাজ ও পারবে না।
1: অনিমা, অনিমা, এই যে অনিমা, শোনো, আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম।
0: ও মা, এর মধ্যে বেরিয়ে পড়লে খেয়ে যাবে না?
1: অনেক দেরি হয়ে গেছে, আজ অফিসে জরুরি মিটিং আছে।
0: আমাকে তো ডাকতে পারতে, ডাইনিং টেবিলে চা রেখে এসেছি, জল খাবারও তৈরি। প্লিজ তুমি একটু বসো।
2: জামাইবাবু, শুনেছেন দাদাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।
1: মানে?
0: ভোরবেলা কখন যে বেরিয়ে গেছে আমরা কেউ কিচ্ছু জানি না, সেজন্যই তো তোমার জল খাবার দিতে একটু দেরি হয়ে গেল। প্লিজ তুমি একটু বসো, আমি এক্ষুনি জল খাবার নিয়ে আসছি।
2: হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, আপনি অফিসে ফোন করে বলে দিন আপনার দেরি হবে, দাদা ফিরে না আসা পর্যন্ত কিন্তু দিদিকে সামলানো যাবে না। আপনি তো জানেন দিদির কাছে দাদা কতটা।
1: জানি বলি সাগরকে বলেছিলাম নিজের পায়ে দাঁড়াতে।
2: ও, আপনি বলেছিলেন?
1: হ্যাঁ, আমি বলেছিলাম, কথাটা তোমার দিদির বলা উচিত, কিন্তু ও কখনো বলবে না। ওই যে একটা কথা আছে না, সপ্তকোটি সন্তানেরে রেখেছ বাঙালি করে মানুষ করুনি, তোমার দিদি হচ্ছে সে যুগের সন্তানের মায়েদের মতো। এসব নিয়ে তোমার দিদির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, ওকে আমি বুঝাতে পারিনি যে কিভাবে সাগরের সর্বনাশ করছে।
2: কিন্তু জামাইবাবু, ডাক্তারবাবুরা যে অন্য কথা বলে, আপনি তো জানেন জন্মের পর দাদা প্রায় 5 বছর অবধি কথা বলতে পারত না, বোকার মতো ফেলফেল করে তাকিয়ে থাকত, সবাই তো আমরা ভেবেই নিয়েছিলাম।
1: ডাক্তারবাবুদের আমি একদম বিশ্বাস করি না, ওরা পেশেন্টকে পেশেন্ট পার্টিকে ভয় পাইয়ে দিয়ে ওষুধের ব্যবসাটা করে, কিছুতেই পেশেন্টকে হাতছাড়া করতে চায় না। অবশ্য সবাই নয়।
2: আপনি কি এর মধ্যে আরো কোনো ভালো ডাক্তারকে দেখিয়েছিলেন?
1: হ্যাঁ, সাগরের কেস হিস্ট্রি নিয়ে একজন ভারত বিখ্যাত ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, একদিন তার কাছে সাগরকে নিয়েও গিয়েছিলাম। সব জানে তোমার দিদি। ডাক্তারবাবু খুব ভালোভাবে সাগরকে অবজার্ভ করে পরিষ্কার বলেছিলেন, ওকে আর 5 জন স্বাভাবিক মানুষের মতো বাঁচতে দিন, ওর মনের মধ্যে কখনো এই কথাটা ঢুকানো যাবে না যে ওর সবার মতো স্বাভাবিক নয়। তাছাড়া আমরা যাকে স্বাভাবিক বলি সেটাই তো অস্বাভাবিক।
2: কিন্তু এটা কি করে সম্ভব জামাইবাবু? ও তো এখনো একেবারে বাচ্চাদের মতো, এমন সব কথা বলে আমাকে একদিন বলেছিল ও নাকি বাড়ি থেকে বেরোতে চায় না।
1: কেন?
2: তার কারণ নাকি মেয়েরা।
1: মেয়েরা মানে?
2: মেয়েরা নাকি ওকে দেখলে প্রেম নিবেদন করে, ও নাকি এসব একদম ভালো লাগে না।
1: আমাদের সাগর খুব কল্পনা প্রবণ, সাধারণ ঘটনাতে রিয়্যাক্ট করে ফেলে, ওর সব কথা আমরা বুঝতে পারি না, ওকে তাই আমরা অস্বাভাবিক বলে মনে করি।
2: সেটাই তো দুশ্চিন্তার জামাইবাবু।
0: এই যে শুনছো, এই নাও তোমার জল খাবার। আরে এত কথা না বলে ছেলেটা কোথায় গেল, খুঁজবে তো নাকি?
1: অনিমা, ফুটপাতে জন্মানো শিশুদের দেখেছ? কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতে অভ্যস্ত হয়, তারপরেও লড়াই করে, একটা সময় পর্যন্ত তাদের মায়েরা পাশে থাকে, তারপর নিজের খাবার নিজেকেই জুটিয়ে নিতে হয়, এটাই হলো জীবনের লক্ষণ।
0: ও, তার মানে তুমি ওকে বলেছো একটা চাকরি খুঁজে নিতে, নিজের পায়ে দাঁড়াতে, তাই তো?
1: হ্যাঁ বলেছি, ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই বলেছি।
0: ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমার বাবা সব ব্যবস্থা করে গেছেন, তোমার সঙ্গে আমার বিয়ের শর্তের মধ্যে সেটা ছিল। তুমি ওর গার্জিয়ান হবে, আজীবন ওকে রক্ষা করবে।
1: তাই তো করছি অনিমা। তোমার বাবা যে বিপুল অঙ্কের টাকা এবং একটা ফ্যাক্টরি রক্ষণাবেক্ষণ করবার সঙ্গে সঙ্গে তোমাদের 3 ভাই বোনকেও প্রতিপালন করবার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, সেখান থেকে তো আমি বিচ্যুত হইনি। আমি মনে করি আমি তোমাদের বাড়ির, ফ্যাক্টরির আর তোমাদের কেয়ারটেকার।
2: ছি ছি জামাইবাবু, এসব আপনি কি বলছেন? বাবা আপনাকে নিজের ছেলের মতো দেখতেন, সম্ভবত বাবাও বুঝতে পেরেছিলেন আমাদের 3 ভাই বোনের দায়িত্ব বলুন, বোঝা বলুন, এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের দায়িত্বই বলুন একমাত্র আপনার হাতেই তুলে দেওয়া যায়, আর এটা ভেবেই তিনি যা কিছু

0: করেছেন? আচ্ছা, আপনি কি কাউকে ফোন করছেন?
1: হ্যাঁ, দেখছি জানাশোনা জায়গায় ফোন করে, সাগরে কোনো খোঁজ পাই কিনা। আর মিঠু, তুমি যা বলছো আমি সেসব ভালো জানি, এবং জানি বলেই তোমার বাবা আমাকে বলেছিলেন সম্পত্তির অর্ধাংশ আমার নামে লিখে দেবেন। আমি রাজি হইনি।
2: তোমার বোঝা উচিত, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন মিঠু আর সাগরের বয়স কতই বা হবে, ওই 10-12 বছর। ওরা দুজন পিঠু পিঠি, আমি ওদের নিজের সন্তানের মতো বড় করেছি, আমি নিজে পর্যন্ত মা হতে চাইনি।
0: দিদি, তোর কিন্তু এখানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদের মুখের দিকে তাকিয়ে তুই মা হতে চাসনি ঠিক আছে, তবে জামাই বাবুর কথাটাও তো তোর মাথায় রাখা উচিত ছিল।
1: এ ব্যাপারে আমি তো অনিমাকে কখনো জোর করিনি, স্বামীর অধিকার ফলাতে চাইনি।
0: না না জামাই বাবু, আপনার প্রতি আমাদের পরিপূর্ণ ভরসা রয়েছে, আর দাদাও তো আপনাকে নিজের দাদার মতোই ভালোবাসে, শ্রদ্ধা করে।
1: সেটাই তো আমার ভাবনা, আমারও তো শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় কে দেখবে তোমাদের? তাছাড়া সাগরের অনন্ত জীবন পড়ে রয়েছে সামনে, তোমার দিদি যেভাবে ওকে বুকের মধ্যে আগলে রেখেছে তাতে করে ছেলেটার ক্ষতি হচ্ছে।
2: তোমরা কি খালি কথা কাটাকাটি করবে, না থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করবে? আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, সাগর ফিরে না আসা পর্যন্ত আমি জলস্পর্শ করব না।
0: মিসিং ডায়েরি? তুই এভাবে ভাবছিস কেন রে দিদি?
1: শোনো, খুন হয়ে গেলেও পুলিশ আসে না, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গা দেখে। আর তোমার কি এক ভাই, তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট তাকে খুঁজে আনবার জন্য বেরিয়ে পড়বে, কি যে কথা বলো না।
2: তাহলে কি তোমরা হাত পা গুটিয়ে বসে থাকবে?
1: আরে বাবা, আমি তো কয়েকটা জায়গায় ফোন করলাম, যেখানে যেখানে ও যেতে পারে, একটু ধৈর্য ধরো।
3: মামা, আপনি?
4: হ্যাঁ, পাওয়া গেছে, পাওয়া গেছে। সাগরকে পাওয়া গেছে রে অনিমা, মিঠু, বাবা শুভঙ্কর, পাওয়া গেছে।
2: পাওয়া গেছে? কোথায় মামা, কোথায় আছে সে? তুমি ধরে আনলে না কেন?
0: তুমি তাকে নিজে দেখেছো মামা, নাকি অন্যের মুখে শুনেছো?
4: আরে বাবা, নিজের চোখেই তো দেখে এলাম।
2: কোথায় দেখে এলে, বলছো না কেন মামা? আমাকে নিয়ে যেতে পারবে?
0: দিদি, তোকে যেতে হবে না, তুই এদিকটা দেখ, তুই বরং জামাইবাবুকে অফিসের খাবারটা দে।
4: তোদের কাউকে যেতে হবে না, ও নিজেই আসবে, আমার সঙ্গে কথা হয়েছে।
2: কি এমন রাজকার্যটা করছে সেখানে? একবারও ভাবছে না যে বাড়ি থেকে না বলে কয়ে বেরিয়ে গিয়ে আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে?
4: আমাদের বাড়িতে যাবার গলির মুখটাতে ভিড় দেখে কেন জানি না আমিও এগিয়ে গেলাম। গিয়ে দেখি কি জানিস,
0: কি
4: ফুটপাতে আমাদের সাগর একটা উঁচু টুলে বসে গান গাইছে, আর সেই গান শুনবার জন্য কি ভিড়, কি ভিড়।
2: কি বললে? সাগর রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে, মানে ভিক্ষে করছে?
4: কি যে বলিস না, যে সে গান না রে, খোদ হেমন্ত মুখার্জির গান, সেই যে উত্তম সুচিত্রার সিনেমা সাপমোচন, সেই ছবির গান। গান শুনতে শুনতে আমিও নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কথা বলে ছুটতে ছুটতে এখানে চলে এলাম। ছেলেটা ভালো গান গায় জানি, তাই বলে এত ভালো। আমি কিন্তু আবার আসবো, ওর গান শুনতে আবার আসবো, আমি চলি চলি।
2: শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে
0: ভিক্ষে করছে?
1: ওটা কি ভিক্ষে করা বলছো কেন, গান শুনিয়ে শ্রোতার মনোরঞ্জন করছে।
2: এই তুমি থামবে, ছি ছি ছি ছি ছি, শিশু তোকে টাকার জন্য
0: ছি ছি করছিস কেন রে দিদি? গান গিয়ে কেউ রোজগার করে না বুঝি? এই যে রেকর্ডিং, সিনেমা, ফাংশনে যারা গান গায়, তাহলে তো তারাও এ করতে ভিকিরি।
2: তুইও দেখছি তোর জামাইবাবুর মতন কুযুক্তি খাড়া করছিস, ও তো আমাদের বংশের মান মর্যাদা ডুবিয়ে দিচ্ছে, সমাজে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, সবাই যখন বলবে তোমরা কি ছোট ভাইকে খেতে পড়তে দিচ্ছ না, ইস, ছি ছি ছি ছি ছি। হ্যাঁ, তুই কি করছিস সাগর?
1: আমার তো মনে হয় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, গুড সাইন। ডাক্তার মুখার্জি এটাই চাইছিলেন, নিজের পায়ে দাঁড়ানোর কথাটা ও যেদিন বুঝতে পারবে।
2: ও তাহলে তোমার কাছে সেই আশকারা পাচ্ছে?
1: আশকারা নয় অনিমা, আশকারা নয়, বলো পেরু না, আমি চললাম। আরে সাগর, বাড়িতে কাউকে না বলে বেরিয়ে গেলি কেন? জানিস না সবাই দুশ্চিন্তা করে, যা ভেতরে যা, ওরা তোর জন্য অপেক্ষা করছে।
5: তুমি কোথায় যাচ্ছ জামাইবাবু?
1: অফিস, তোকে

0: আমার সঙ্গে কাল থেকে বেরোতে হবে।
1: তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু অনেক কথা আছে তোমার সঙ্গে, বুঝলে জামাই বাবু? নিজের পায়ে দাঁড়াবার একটা উপায় বার করে ফেলেছি কিন্তু।
0: ঠিক আছে, এখন শিগগির ভেতরে যা, সবাই অপেক্ষা করছে।
2: কোথায় ছিলি? আহ দিদি, দাদারকে হাত তুলছিস কেন?
1: দিদি বিশ্বাস কর দিদি, বেরিয়ে যাওয়ার সময় না তোমাকে প্রণাম করা হয়নি, তখন তুমি ঘুমোচ্ছিলে তো, আর তুমি ঘুমোচ্ছিলে বলে আমি তোমার ঘুমটা ভাঙাতে চাইনি। জানো কত রাত পর্যন্ত তুমি জেগে থাকো বলো? হ্যাঁ,
2: তাই বলে আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে কাঁদাবি? আমাকে তো বলে যেতে পারতিস দাদা।
1: না না, তুইও তো ঘুমোচ্ছিলি রে, রাত জেগে পরীক্ষার পড়া করিস, তাই ভাবলাম।
2: তুই নাকি রাস্তায় দাঁড়িয়ে গান গিয়ে ভিক্ষে করছিলি?
1: ভিক্ষে করবো কেন, কি যে বলিস না, মানে আসলে আমি তো কদিন ধরেই চাকরি খুঁজে বেড়াচ্ছিলাম, লেখাপড়া জানি না, কে দেবে চাকরি বলো? তো একদিন ওই রবীন মামার বড় ছেলে আমাকে বলল, তোর তো খুব ভালো গানের গলা, তুই চাকরি করবি কেন? যারা গান গায় তাদের অনেক পয়সা। কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে না আমি চেষ্টা শুরু করলাম, আমি সেই গানটা ধরলাম।
3: শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে রীতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো।
1: বিশ্বাস কর, বিশ্বাস করো দিদি, তিন দিনে না বেশ কয়েকটা জায়গায় গান গাইলাম, আমার সামনে না টাকার বৃষ্টি শুরু হয়ে গেল, অনেকগুলো টাকা পেয়ে গেছি দিদি, এই দেখ না, এই দেখ না কত টাকা পেয়েছি। আরে আরে কাঁদছিস কেন দিদি? তুমি জানো না দিদি, জানো না 50-60 বছর আগে দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী, নির্মলানন্দ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, আরো কত বড় বড় মানুষ কলকাতার রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতেন। আমি বইতে পড়েছি দিদি, ওই যে আমেরিকান গায়ক পল রবসন আমেরিকার বিভিন্ন শহরে গান গাইতেন, সেই যুগ বিখ্যাত গানটা সবাই আমরা গাই।

0: মুরাযাত্রী একি তরুণীর সহযাত্রী একি তরুণীর মুরাযাত্রী একি তরুণীর সহযাত্রী একি তরুণীর
1: এই শোন, এসব আমার জানার দরকার নেই। আমার ভাই হয়ে তুই রাস্তায় দাঁড়িয়ে গান গাইবি না, বুঝতে পারছিস? এতটা বেলা হয়ে গেল, পেটে তো কিছু পড়েনি, চুপ করে বস, আমি আসছি।
2: শোনো না দিদি, আরো অনেক কিছু আছে জানো তো। ওই যে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে কলকাতায় এসে শরৎ পণ্ডিত, ওই দাদা ঠাকুর, মানে দাদা ঠাকুর, তিনি কলকাতায় রাস্তায় রাস্তায় গান গেয়ে নিজের বই বিক্রি করতেন। সেই গানটা কি জনপ্রিয় হয়েছিল তুমি জানো না? শোনো না সেই গানটা।
0: ও মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা, ও মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা, ও হেতায় হে হে বুদ্ধিমানে চুরি করে বুকায় পরে ধরা, মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা।
1: তুই কোন যুগে পড়ে আছিস রে দাদা?
2: কেন,
1: গঙ্গা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, যুগটাই যে অন্যরকম হয়ে গেছে রে, সব কিছু পাল্টে গেছে। এখন রাস্তায় দাঁড়িয়ে গান গাইলে সবাই বলবে ভিকিরি।
2: আরে আমাকে তো কেউ ভিকিরি বললো না, আমি তো দেখলাম আমার গান শুনবার জন্য তোদের মতো মেয়েরা, জানিস তোদের মতো অনেক মেয়েরা ভিড় করেছিল। কয়েকজন তো আমার কাছে মানে নামটা জানতে চাইলো, আমার ঠিকানা জানতে চাইলো, ফোন নাম্বারটাও চাইলো। এই তো গত রবিবার একটা টিভি চ্যানেলের লোক আমার ছবি তুললো, কেউ কেউ ভিডিও করলো।
1: মেয়েরা তোর কাছে যখন ফোন নাম্বার চাইলো, তুই দিলি?
2: কি করে দেব, আমি তো মোবাইলে ব্যবহার করি না, বললাম আমার কোনো ফোন নাম্বার টম্বার নেই। বাহ, তো টিভি চ্যানেলের লোকগুলোকে বললাম আমার তো কোনো ঠিকানাই নেই।
1: তোর ঠিকানা নেই মানে?
2: নাই তো।
1: তাহলে থাকিস কোথায়, এটা কার বাড়ি?

0: তো দিদির বাড়ি, তোদের বাড়ি, আমার তো কোনো বাড়ি ঘর নেই।
1: ও, এটা শুধু আমাদের বাড়ি?
0: হ্যাঁ।
1: দিদি শুনলে কিন্তু খুব দুঃখ পাবে। অনায়াসে এসব কথা বলতে পারলি? ও, তুই আমাদের কেউ না।
0: আরে দেখতেই, আমি তো তোদের ভাই, একেবারে মায়ের পেটের ভাই, তাই বলে এটা তো আমার ঠিকানা হতে পারে না বল।
1: এসব কি যাতা বলছিস তুই দাদা? দিদি জামাইবাবু শুনলে কিন্তু খুব রাগ করবে।
0: আরে বাবা, আমি বলতে যাব কেন? শাক্যমুনির বংশধর সিদ্ধার্থ গৌতমী এভাবেই তো বলে গেলেন, মানুষের ঠিকানাটা না কখনো একটা বাড়ি হতে পারে না, বিশেষ কোনো শহর বা দেশ হতে পারে না। তাই তো রাজপ্রাসাদ, সুন্দরী বউ আর ফুটফুটে একটা বাচ্চা ফেলে এসে মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন সিদ্ধার্থ, মানে গৌতম বুদ্ধ, মানুষের ঠিকানার সন্ধান করতে।
1: তাহলে তুইও কি আমাদের ছেড়ে পথে পথে ঘুরে বেড়াবি?
0: কিচ্ছু জানি না রে মিঠু, কিচ্ছু জানি না, কিছুই বুঝতে পারছি না। শুধু জানি আমাকে না, আমাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের পায়ে যারা দাঁড়ায় তাদের বলে প্যারাসাইট, শোষক, পরনির্ভরশীল।
2: এই নিয়ে সাগর,
0: কি
2: খাবারটা খেয়ে নে।
0: ও
2: মিঠু, তুইও তো খেয়ে নে, সকাল থেকে তো পেটে কিচ্ছু পড়েনি।
1: দেখ না দিদি, দাদা কি সব যাতা বলছে। ওর নাকি কোনো ঠিকানা নেই, এই বাড়িটা নাকি ওর না, ওকে নাকি গৌতম বুদ্ধের মতো মানুষের ঠিকানা খুঁজতে বের হতে হবে।
2: কেন পাগলের কথায় কান দিচ্ছিস মিঠু? কদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে না তোর, তাই উল্টো পাল্টা কথা বলছে। এই সাগর, এগুলো খেয়ে নে, তোর জন্য আমারও পেটে কিছু পড়েনি, মনে রাখিস।
1: দিদি রে, ও দিদি, এতদিন তুই যাকে আঁচলের তোলায় লুকিয়ে রেখেছিলি সে তোর নয়নের মনে আদরের ভাইটা রাস্তায় বেরিয়ে সুন্দরী মেয়েদের খুঁজে পেয়েছে, তারা নাকি সব ওর গান শুনে পাগল, ফোন নাম্বার চেয়েছে চ্যাটিং করবে বলে। আচ্ছা সত্যি কথা বলতো দাদা,
0: কি
1: ওইসব মেয়েগুলো দিদির থেকেও সুন্দরী?
2: আই তুই চুপ করতো মিঠু, ওকে আগে খেতে দে, তেলা পোকার পাখা গজালে নিজেকে পাখি মনে করে।
0: ওই সুন্দরী কিনা তা কি করে বুঝবো, মানুষকে উপর থেকে দেখলে কি কিছু বোঝা যায়?
1: ও, তার মানে বুঝতে পারছো দিদি, দাদা এখন সুন্দরী খুঁজে বেড়াচ্ছে, যেখানে ওর ঠিকানার সন্ধান পাবে। আমরা তো ওর কাছে পুরনো হয়ে গেছি।
0: আজ তো নতুন নয়, আমি অনেক দিন থেকে সুন্দরের ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। সুন্দর মানুষ, একটা সুন্দর দেশ, যে দেশের কোনো বেড়া থাকবে না, হিংসা থাকবে না, স্বার্থপরতা থাকবে না, গানের সুর ছন্দ আর লয়ে যাপন করবে।
1: শোনো দিদি শোনো, তোমার আদরের ভাইয়ের কথা শোনো, যার জন্য এত কিছু করছো, যাকে তুমি এখনো চোখে হারা সে কি বলছে শোনো। তবে দাদা,
0: কি
1: স্বপ্নটা ভালো কিন্তু অবাস্তব।
2: ওর কথা বাদ দে, যাকে এখনো মাঝে মাঝে খাইয়ে না দিলে খেতে পারে না, কখন খিদে পায় ঘুম পায় কিছুই বুঝতে পারে না, নিজের কথাটা নিজের হাতে কাজ করবে মুরদ নেই, তার কথা আমার শুনে লাভ কি?
1: তা ঠিক, এইসব ছেলেরা না খুব স্বার্থপর হয়, নইলে দেখো আমাদের কোনোদিন গান শোনায়? এই তো আমার বন্ধুরা কতদিন ওকে গান গাইতে বলেছিল, ও স্রেফ ডিনাই করে গেছে।
0: না মানে তখন আমার গান গাইতে ইচ্ছে করছিল না, তাই যাইনি। আরে শোন, ভেতর থেকে ইচ্ছে শক্তি জেগে না উঠে কেউ কি কিছু করতে পারে? হ্যাঁ, এই যেমন ধর, এই যেমন এখন আমার খেতে ইচ্ছে করছে না।
2: খেতে ইচ্ছে করছে না মানে?
0: করছে না তো,
2: বাইরে থেকে খেয়ে এসেছিস।
1: খেলেও কি তোমাকে বলবে দিদি, ওর এখন কত ফ্যান ফলোয়ার, ওর গান শুনতে মেয়েরা ভিড় করে গো, ফোন নাম্বার চায়, তারা কি আর দামি দামি রেস্টুরেন্টে ঢুকে খাওয়াবে না?
2: কি হলো, কথা কানে যাচ্ছে না, হাত গুটি আছিস কেন? তুই কত জ্বালাবি বলতো, দুধটা অন্তত খেয়ে নে।
0: আচ্ছা তুমি কিন্তু রেগে যাচ্ছ দিদি, ছোটদের উপর কিন্তু এতটা রেগে যাওয়া উচিত নয়, বড়দের না অনেক ধৈর্যশীল হতে হয় জানো। সেদিন জামাই বউকে আমি বলেছি, তুমি নাকি অফিসে গিয়ে রাগারাগি করো, শ্রমিকদের মাইনে বাড়াতে চাইছো না, এটা কিন্তু স্বৈরাচারী মনোভাব। শোনো দিদি শোনো, ওই শ্রমিকদের জন্যই আমরা বড় লোকের চাল দেখাতে পারি, ওরা কাজ করে আর আমাদের বড় লোক করে দেয়।
2: এই শোন, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, তোকে আমি পেটে ধরিনি ঠিকই, তার মানে এই নয় যে তুমি আমার সন্তান না, তোদের দুজনকে জন্ম দিয়ে আমাদের মা তো মারা গেলেন, সেই থেকে তোরা আমার কাছে মানুষ

0: হয়েছিস, তোদের ভালো মন্দ আমার চেয়ে কে বুঝবে বল?
1: আচ্ছা বেশ বেশ, তাহলে তাহলে বলো তো, আমি এখন কেন খেতে পাচ্ছি না, মানে হঠাৎ করে খিদেটা আমার কেন মরে গেল?
0: তোর তো পাখনা গজিয়েছে সেই জন্য।
1: না না, পাখনা গজিয়েছে কি না জানি না, তবে জানো চোখ ফুটেছে, অনেক কিছু দেখতে পেলাম, রোজই তো দেখতে পাচ্ছি। জানো দিদি, আজকে যে ওই ভোরবেলা নদীর পাড়ে গিয়েছিলাম না, তখন কি দেখলাম জানো? দেখলাম কাছে তো শ্মশান, জেলে বস্তি, হঠাৎ শুনলাম বস্তির একটা বাড়িতে একসঙ্গে বাবা মা দুই ছেলে মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ওদের তো কোনো কাজ ছিল না, রোজগার ছিল না, তাই আর কি।
0: তাই?
1: হ্যাঁ, তো খাওয়া দূর ছিল না, এইসব নিয়ে না পাড়াটায় অনেক আলোচনা চলছিল। খেতে বসে না হঠাৎ এসব কথা মনে পড়ে গেল, খাওয়ার ইচ্ছেটাই চলে গেল।
0: এসব ভেবে তুই কি করবি, আমরাই বা কি করতে পারি?
1: এই যে কিছু করতে পারবো না, সেটাই তোমার যন্ত্রণা রে দিদি।
2: না দিদি না, এই ছেলেটাকে তুমি আর বাড়িতে আটকে রাখতে পারবে না, গৌতম বুদ্ধের মতো ঠিক একদিন বেরিয়ে যাবে। তার চেয়ে বরং ওর আগে একটা বিয়ে দিয়ে দাও, এমন একটা সুন্দরী মেয়েকে আনতে হবে যাকে ছেড়ে ও পালাতেই না পারে।
0: তুই খেপে গেছিস মিঠু, ওর নারী নক্ষত্র তো আমি জানি, কোনো মেয়ের সঙ্গে ও বনবে না, কাউকে ওর পছন্দ হবে না।
1: এই ডজন ডজন সুন্দরী মেয়ে আছে দিদি, তবে আমি জানি আমার জন্যে একজন না একজন একদিন ঠিক আসবে।
2: ও বাবা, তাই নাকি? ও দিদি কি বলছে দেখো, ওর জীবনে নাকি একটা সুন্দরী মেয়ে আসবে।
1: তোর তো মাথা মোটা কেন রে মিঠু? হ্যাঁ, আমরা কি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য? আমরা তো সবার জন্য, একা যেমন বাঁচা যায় না, তেমনি আমি আর তুই দুজনে কি বাঁচতে পারি বল? আমাদের মাথার উপরে আকাশটার মতো মনের আকাশটাকে যে বড় করতে হয় রে মিঠু।
2: তুই তাই কর বাবা, আমি জানে গেলাম, আমাকে যেতে হবে, আজকে একটা ফ্যাক্টরি ভিজিট করতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস যাকে বলে।
0: আরে শোন না, এখনো তো কোনো রান্না হলো না, রান্নার মাসি কদিন আসবে না বলে দিয়েছে, তোদের জামাই বাবুই তো কিছু না খেয়ে বেরিয়ে গেল।
2: তুই চিন্তা করিস না দিদি, আমি বাইরে থেকে বরং কিছু খেয়ে নেব।
0: আরে শোন শোন, জরুরি কথা আছে।
2: এতক্ষণ বললে না কেন? আমার হাতে সময় নেই, পরে শুনবো।
0: পরে শুনলে হবে না, তোদের জামাইবাবু রাত্রিবেলা এসে জানতে চাইবে তোদের মতামত।
2: আমাদের মতামত মানে?
0: রোজই তো জামাইবাবু জানতে চাইছে, আমারই আর বলা হয়ে উঠছে না।
2: কি এমন জরুরি কথা, তাড়াতাড়ি বলো।
0: তোদের জামাইবাবু বলছিল যে বাবার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি আমাদের তিন ভাই বোনের জন্য ভাগ করে দেবে।
2: এ আবার কি কথা, আমরা তো এসব নিয়ে কখনো কিছু ভাবিনি।
0: আজ ভাবিসনি, কাল তো ভাবতে হবে, তোর বিয়ে হবে, সাগরের বিয়ে হবে, তখন নতুন মানুষ যারা আসবে তারা নিশ্চয় ভাববে, প্রশ্ন করবে।
1: কেউ আসবে কি না জানি না, কেউ কখনো যদি আসেও তাকে আমি পরিষ্কার বলে দেব, আমার কিচ্ছু নেই, মানে ঘর নেই, বাড়ি নেই, রোজগার নেই, কিচ্ছু নেই।
0: তুই কি বলবি মিঠু?
2: তুমি আর জামাইবাবু আমাকে যা বলতে বলবে সেটাই বলবো। আমি বাথরুমে ঢুকলাম, এসব আমাদের কাছে কোনো জরুরি কথা নয়, জামাইবাবুকে মাথা খারাপ করতে বারণ করে দিও।
0: তোদের জামাইবাবু ভালো মানুষ বলেই তোদের ফাঁকি দিতে চায় না, এটা কেন বুঝতে পারছিস না? সম্পত্তি বিষয় আশয় এসব নিয়েই তো যত সব গণ্ডগোল। এই যে মামা, ভালো হয়েছে তুমি এসেছো, তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলবে, তোমাদের জামাই তোমাকে তো বলেই ছিল বাবার সম্পত্তি তিনজনের মধ্যে ভাগ করে দেবার কথাটা।
3: বলেছিল, তবে এরা কি বলছে?
1: বলছি আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পত্তি রোজগার করেছে, আমরা কোন অধিকারে তার মালিক হতে চাইব?
3: খাঁটি প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন।
0: কিন্তু এটাও তো আইন মামা।
3: আইন তো বানায় মানুষ, ভগবান এসে তো কোনো আইন বানায় না। সাগর যদি তার বাপের সম্পত্তি গ্রহণ না করতে চায় তাহলে আমাদের বলবার কিছুই থাকে না, এ ব্যাপারে আমি ওর সঙ্গে একমত।
0: এইসব কথা তো তোমরা তোমাদের জামাইকে বুঝিয়ে বলো, এসবের মধ্যে আমি আর থাকতে চাই না বাবা।
3: আচ্ছা শোন, তোর মামি তোদের জন্য খাবার দাবার পাঠিয়েছে, আর তোর বড়দা বোম্বে থেকে তোদের জন্য এইসব কাপড় জামা এনেছে, এগুলো নিয়ে যা। নে,
0: তুমি আবার এগুলো নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লে কেন, আমরা এগিয়ে নিয়ে আসতাম।
3: না মানে তোর হাতে অনেকদিন কফি খাইনি, তাই খেতে এলাম, আর সাগরের সঙ্গে আমার কিছু কথা আছে।

0: বাবা, সাগর দেখছি এখন ভিআইপি হয়ে উঠছে। ঠিক আছে, আমি কফি নিয়ে আসছি, দুপুরে এখানে কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ, আমি রান্নাঘরে যাচ্ছি।
1: তাহলে তোর মামিকে একটা ফোন করে দে, অফিস যখন যাওয়া হলো না সাগরের সঙ্গে একটু আড্ডা মেরে যায়।
2: আমার সঙ্গে তো কেউ কখনো আড্ডা মারে না মামা, আমার তো কোনো বন্ধুই নেই, সবাই আমাকে এড়িয়ে চলে। আমি নাকি মাথার গন্ডগোল আছে? আর তাই তো জামাই বাবু আমাকে মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যায়।
1: না না, এটা ঠিক নয়। আচ্ছা ভাগ্নে, আমি একটা সমস্যায় পড়েছি, মানে বুঝে উঠতে পারছি না কি করব।
2: আমি তোমাকে সাহায্য করতে পারবো মামা?
1: অন্তত সুপরামর্শ দিতে তো পারবি।
2: আচ্ছা আচ্ছা,
1: অন্যেরা কি ভাবছি আমি জানি না, তুই যে বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়াবার কথা ভাবছিস, তোর যে অনেক বুদ্ধি বিবেচনা বোধ রয়েছে এর প্রমাণ কিন্তু আমার কাছে আছে। মানে তুই যে আর পাঁচজনের মতো নয়, এটাই তো সবচেয়ে বড় কথা রে। হ্যাঁ, এখন আমি যেটা তোর কাছে বলতে চাইছি, সেটা শুনে তুই রাগ করবি না আমি জানি, তবে আমাকে ছোট ভাবতে পারিস হয়তো।
2: তুমি বলো না মামা, আমি তোমার কথা রাখার চেষ্টা করব।
1: মানে তুই তো জানিস,
2: হ্যাঁ,
1: আমার বড় ছেলেটা একটা গুজরাটি মেয়ে বিয়ে করে এনেছে।
2: হ্যাঁ জানি তো।
1: ওরা এখানে থাকবে না, আমাকে বলছে বাড়িটা বিক্রি করে ওর অংশের টাকা ওকে দিয়ে দিতে। আমার বড় মেয়েটাও বাড়ির ভাগ চাইছে।
2: তো দিয়ে দাও।
1: মানে
2: যুদ্ধ বা অশান্তি করে এসব সমস্যার সমাধান হয় না মামা।
1: আমার বাকি জীবনটা কিভাবে চলবে? আমি তো ভেবেছিলাম ওদের তো অনেক কিছুই আছে, তবে কেন আমার বাড়িটার উপর ওদের লোক? ওরা যদি চলে যায় তাহলে বাড়ি ভাড়া দিয়ে অন্তত চলতে পারি। এক বছরের মধ্যে রিটায়ার করতে হবে আমাকে, এমন কিছুই হাতে পাবো না। ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে, বাড়িটা করতে গিয়ে জমানো টাকার তেমন কিছুই নেই। এখন আমি বলছি কি, মানে মানে তুই যদি তোর বাপের সম্পত্তির তোর ভাগটা মানে আমাকে দিয়ে দিস।
2: মামা মানে কি হয়েছে জানো, আমার নিজের তো কিছু নেই, মানে যদি আমার নিজের কিছু থাকতো আমি সর্বস্ব দিয়ে তোমাকে মানে সাহায্য করতাম, কিন্তু আমার তো কিচ্ছু নেই মামা। বাবার জিনিস তোমাকে দেবার কোনো অধিকার আমার আছে কি? নেই মামা, নেই।
1: আমি জানতাম
2: কি
1: এই কথাই বলবি তুই, আমি তোকে অন্যরকম ভেবেছিলাম, এখন দেখছি তুই একটা অনেক বড় শয়তান, হৃদয়হীন, তুই একটা ফন্ড। আমি আমি চলি,
2: চলে যাচ্ছ মামা।
0: কি হলো সাগর?
2: হ্যাঁ
0: মামাকে কি বলেছিস? এভাবে চলে গেল কেন?
2: আমি আমি জানি না তো।
0: আমি যে মামাকে খেয়ে যেতে বললাম,
2: বোধহয় মামা খিদে হারিয়ে ফেলেছে, কিংবা কাকে বলে খিদে সেটাই হয়তো বুঝতে পারছে না।

0: কে আপনি? আপনি কে আমার সঙ্গে গান গাইলেন? মিঠু, মিঠু তো কোথায়?
1: এখানে তো কেউ নেই।
0: হ্যাঁ,
1: আচ্ছা এটা কি শুভঙ্কর সান্যালের বাড়ি?
0: হ্যাঁ, জয়বু তো ঘুমোচ্ছেন, আজ তো রবিবার, অফিস ছুটি, তাই একটু দেরি করে উঠবেন।
1: আমি পুরুলিয়া থেকে আসছি।
0: ও,
1: আমার নাম মার্গারেট ডিসুজা।
0: পুরুলিয়া? ওখানে না পাহাড় আছে, না নদী আছে, তাই না?
1: আছে তো, ফাগুন মাসে কৃষ্ণচূড়া গাছে গাছে এত এত ফুল ফোটে, চারিদিক তখন লালে লাল হয়ে যায়।
0: ও,
1: আপনি হাঁটতে হাঁটতে মহুয়ার বনও দেখতে পাবেন।
0: আচ্ছা,
1: মহুয়ার ফুলে ফুলে সমস্ত রাস্তা তখন কার্পেটের মতো মনে হবে।
0: তাহলে তাহলে আমাকে পুরুলিয়া যেতেই হবে, বুঝলেন। আচ্ছা।

0: আপনি আসছেন, আমার দিদি জামাই বউ নিশ্চয়ই জানেন।
1: হ্যাঁ, কাল রাতেও ফোনে কথা হয়েছে।
0: তাহলে আর কি, আপনি খালি বসুন। এই সময়টা না আমি বাগানে ওই গাছেদের মধ্যে ঘোরাফেরা করি, ওদের সঙ্গে কথা বলি, ওদের গান শোনাই। আপনার গান ভালো লাগে তো?
1: কার না ভালো লাগে গান বলুন তো। আপনার গলা কিন্তু অপূর্ব,
0: আপনাকে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দরী।
1: কি যে বলেন না।
0: না না, আপনাকে না আমি খুশি করার জন্য একটা কথাও বলিনি, আমার মনের কথা বললাম।

0: তেলে মাঝে মাঝে খাই, এই যেমন এখন মন চাইছে। যদি অবশ্য আপনি খান,
1: আপনি চা বানাতে পারেন?
0: না না, আমি অসুখ কিচ্ছু পারি না, আমার বোন এটা বানিয়ে রেখে গেছে, তো ওই ফ্লাক্সে আছে। আপনি একটু বসুন, আমি না এক্ষুনি নিয়ে আসছি।
1: না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি বসেছি।
0: ঠিক আছে,

0: শুনুন না, আপনাকে না এই চাটা ঢেলে নিতে হবে, আমি ততক্ষণে আপনার জন্যে একটা গন্ধরাজ ফুল নিয়ে আসি, কেমন?
1: ঠিক আছে।

0: শুনুন না, এই দুটো গন্ধরাজ ফুলের স্টিক আপনার জন্য এনেছি। এই বাগানে না আরো অনেক রকম ফুল রয়েছে জানেন, তবে না আমার গন্ধরাজ ফুল সবচেয়ে প্রিয়। আর আশ্চর্য কি জানেন,
1: কি বলুন তো,
0: ওই গাছে না অনেক দিন পর মনে হচ্ছে আপনার জন্যই না ফুলটা ফুটেছে।
1: সত্যি তাই?
0: হ্যাঁ নিশ্চয়ই, এটা না এটাই মনে প্রাণে বিশ্বাস করি।
2: আরে মার্গারেট,
3: তুমি এসে গেছো কতক্ষণ? আমাকে ডাকলে না কেন? এসো এসো, ভেতরে এসো।
1: এত সকালে আপনাকে ডিস্টার্ব করলাম।
3: আরে না না, তা কেন, অসুবিধা হয়নি তো আমার বাড়ি চিনতে?
1: না না, আজকাল গুগল ম্যাপ থাকতে অসুবিধা হবে কেন?
3: তা ঠিক, তা ঠিক, তুমি ভেতরে এসো।
0: চা ঢালা হয়ে গেছে জামাইবাবু, তো তুমি কিন্তু এখন খাবে না, সবে ঘুম থেকে উঠেছ তো, বাথরুম থেকে ঘুরে এসো, ততক্ষণে আমরা এখানে বসছি, কেমন? তুমি এসে চা খাবে।
3: তবে তাই হোক, আমি বাথরুম থেকে ঘুরে আসি।
0: এই যে ম্যাডাম, চায়ের কাপ নিয়ে না আমার সঙ্গে সঙ্গে আসুন তো, আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। আসুন আসুন আসুন, এমন জিনিস দেখাবো যা কখনো আপনি দেখেননি। চলুন না, চলুন।
1: বেশ চলুন।
0: হ্যাঁ চলুন চলুন।

0: ওই মেয়েটা এখানে কেন?
1: ও তো একটা কাজে এসেছে।
0: এ বাড়িতে কেন?
1: আমার সঙ্গে দেখা করতে এসেছে।
0: ও কি এখানে থাকবে?
1: দু একদিন থাকতেও পারে।
0: না না না না, একদিন ওর এখানে থাকা চলবে না।
1: আসতে বলো, শুনতে পাবে যে।
0: পাক শুনতে? ওকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো।
1: কি হচ্ছে অনিমা, এভাবে বলছো কেন?
0: ও যদি এ বাড়িতে থাকে আমি এই মুহূর্তে বেরিয়ে যাব বললাম।
1: ছি অনিমা, এভাবে বলো না,

0: এই ফুল এখানে?
1: হ্যাঁ,
0: এটা তো এদেশে পাওয়া যায় না, কিভাবে এলো এখানে?
1: এসেছে, এই আপনি যেমন করে এখানে এলেন ঠিক তেমনি করে এসেছে।
0: আরে বাবা, আমি তো ফুল নই, আমি একটা মানুষ। তবে কি জানেন,
1: বলুন না,
0: আমার কোনো পরিচয় নেই।
1: ও,
0: অনাথ আশ্রমে আমি বড় হয়েছি, তারপর সেখান থেকে একজন খ্রিস্টান পাদ্রি আমাকে তার কাছে নিয়ে গেছিল। তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, বাঁচতে শিখিয়েছেন, আমার একটা পরিচয় দিয়েছেন, একটা একটা আইডেন্টিটি আমার হয়েছে। আর সেই খ্রিস্টান পাদ্রির আদর্শে আমি এখন তার রেখে যাওয়া কাজ করে চলেছি।
1: কাজ? কি কি কাজ? মানে আপনি আপনি চাকরি করেন?
0: চাকরি আর কি, আদিবাসী বাচ্চাদের নিয়ে একটা স্কুল চালাই।
1: ও, তাই নাকি, দারুণ ব্যাপার তো। ও হ্যাঁ, এই ফুলটা, এই ফুলটা কিভাবে এখানে এলো তার কথা বলি।
0: হ্যাঁ বলুন।
1: হচ্ছে জানেন, ওই কয়েক বছর আগে কাশ্মীর থেকে এক পিতাপুত্রী আমাদের রাজ্যে এসেছিলেন জীবনের আর একটা ঠিকানা খুঁজে পেতে। ওদের ওখানে তো খুব গন্ডগোল চলছে, তো শাল বিক্রি করতে এসে আমার সঙ্গে না খুব ভাব হয়েছিল। তারাই এই ফুলের বীজ আমাকে দিয়ে গিয়েছিল আর বলেছিল গাছ হবে কিনা জানি না, কোনোদিন ফুল ফুটবে কিনা তাও জানি না, আর যদি ফোটে তাহলে তুমি ভাগ্যবান।

0: আজ সকালে আপনাকে দেখে আমার ওই গাছটার কথা মনে পড়লো জানেন, আর গিয়ে কি দেখলাম জানেন, ফুল ফুটেছে।
1: ও তাই?
0: হ্যাঁ, এখন আমার মনে হলো আপনার জন্যই ফুলটা ফুটেছে জানেন।
1: সেই কাশ্মীরি পিতা পুত্রী, তারা কোথায় গেল? তারা কি এখনো আসে এখানে?
0: না, কাগজের ছবি বেরিয়েছিল ওদের, ওরা না এখানে এসে খুন হয়ে গেছে।
1: হ্যাঁ, খুন হয়ে গেছে?
0: হ্যাঁ গো। কে খুন করলো, কেন করলো, সেসব নিয়ে কাগজে টিভিতে অনেক চর্চা হয়েছে। আমি ওসবের মধ্যে ঢুকতে চাই না। আমার কাছে এখনো তারা বেঁচে আছে, এই গাছটার মধ্যে, এই ফুলটার মধ্যে।
1: জানেন
0: কি,
1: আমি জানি তারা কেন খুন হলো।
0: হ্যাঁ,
1: আমার অভিজ্ঞতা আমাকে বুঝতে শিখিয়েছে ওরা কেন খুন হয়।
0: ও
1: আমার জীবনদাতা সেই খ্রিস্টান পাদ্রীও একদিন চার্চের মধ্যে খুন হয়ে গেছিলেন।
0: তাই?
1: তিনি যাজকের কাজ করলেও মানুষকে ভালোবাসতেন, ভালোবাসার মন্ত্র আমাকে শিখিয়ে গেছেন। কিন্তু আপনি আপনি আমাকে এই ফুলটা হাতে ধরে দিয়ে সমস্যায় ফেললেন জানেন।
0: কেন সমস্যা, কেন?
1: এই ফুল নিয়ে এখন আমি কি করব? তাছাড়া আপনিও এই গাছ নিয়ে ভবিষ্যতে আরো অনেক ফুলের আশা করতে পারবেন।
0: কেন পারবো না?
1: এখন মনে পড়ছে জানেন
0: কি গো,
1: ঠিক এই রকম একটা ফুল গাছ ফাদার এনেছিলেন কাশ্মীর থেকে।
0: তাই?
1: হ্যাঁ, কিন্তু তিনি বাঁচাতে পারেননি। ফাদারকে যারা খুন করেছিল তারা সেদিন চার্চে যেমন ভাঙচুর করেছিল, বাগানটাকেও তারা তছনছ করে দিয়েছিল।
0: আমাদের ভাবতে হবে জানেন, ভাবতে হবে, পথ খুঁজতে হবে, এই গাছটাকে বাঁচাতেই হবে, ফুল ফোটাতেই হবে। এর মধ্যে দু দুটো প্রাণ বেঁচে আছে, আর সেজন্যই তো নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি, আমার একটা ঠিকানা খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় একটা বাড়ি, সামান্য একটা বাড়ি, সেটাই কি একটা মানুষের ঠিকানা, বলুন না।
1: আমাদের ফাদার বলতেন
0: কি,
1: মানুষের ঠিকানা লেখা আছে পৃথিবীর পথে পথে। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, সেই কাজের মধ্যেই মানুষের যাপন নির্দিষ্ট করা আছে।
0: তাহলে আমাকে কাজ দাও মার্গারেট, তোমার পথেই লেখা হোক আমার ঠিকানা।
1: তুমি সত্যিই যাবে আমার সাথে?
0: হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। আমার যে একটা ঠিকানা চাই মার্গারেট, আমি যে নিজের পায়ে দাঁড়াতে চাই।
1: তাহলে চলো সাগর, আমার সাথে চলো।
0: হ্যাঁ চলো মার্গারেট।

0: তোমার কোনো কথা আমি শুনতে চাই না। ওকে এখান থেকে চলে যেতে বলো, নইলে আমি কিন্তু কুরুক্ষেত্র করব।
1: একটু শান্ত হয়ে আমার কথা শোনো, আমাকে কটা কথা বলতে দাও।
0: কোনো কথা আমি শুনতে চাই না। আমি বুঝতে পারছি ওই মেয়েটার সঙ্গে তুমি আমার আড়ালে যোগাযোগ রাখো, তুমি আমার সংসারে আগুন চালাতে চাইছো।
1: তুমি আমাকে ভুল বুঝছো নিমা, আমি তোমার বাবার শেষ ইচ্ছের দাম দিতে চাইছি।
0: বাবার শেষ ইচ্ছে মানে তো ওই মেয়েটার সামাজিক পরিচয় প্রকাশ করা, বাবার সম্পত্তির ভাগ বাঁটোয়ারা করতে গিয়ে ওকে যুক্ত করে নেওয়া। একটা মানুষ জীবনে অনেক ভুল করতে পারে, অনিচ্ছাকৃত পদস্খলন ঘটতে পারে, তাই বলে তার মৃত্যুর পরেও তার জের টেনে যেতে হবে?
1: মার্গারেট তোমার সংসারে আগুন জ্বালাতে আসেনি, সে একটা স্কুল চালায় পুরুলিয়ার আদিবাসীদের নিয়ে, অবৈতনিক স্কুল, আর তাই তাকে টাকা সংগ্রহ করতে মাঝে মাঝে কলকাতায় আসতে হয়। আমিও তাকে সাহায্য করি। মেয়েটা তোমার বাবা বা তোমাদের বিষয়ে কোনো কিছুই জানে না। সে আজও জানে যে তাকে জন্ম দিয়ে তার মা একটা অনাথ আশ্রমে ফেলে রেখে গিয়েছিল। মেয়েটাকে জানে না তার জন্মের জন্য তোমার বাবা দায়ী। যতদূর ওই মেয়েটাকে বুঝতে পেরেছি, আজ যদি সে কথা সে জানতে পারে তবু সে গোলমাল পাকাতে এখানে আসবে না, পিতৃপরিচয়ের দাবিও তুলবে না।
0: কিন্তু তুমি ওই মেয়েটাকে তার জন্ম পরিচয় জানাতে চাও, তাই না? বাবার সম্পত্তির ভাগ দিতে চাও।
1: এটাই তো ছিল তোমার বাবার শেষ ইচ্ছে।
0: তাহলে বাবার মৃত্যুর পর এতগুলো বছর ধরে তুমি চুপ করেছিলে কেন?
1: হঠাৎ করে আমি কিছু করতে চাইনি অনিমা, আমি তোমাদের মন বোঝার চেষ্টা করেছি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোমার

0: বাবার শেষ ইচ্ছের দাম দিতে পারব?
1: বাবা আমাদের, আমি বলছি যতদূর এগিয়েছ তার এক পাও তুমি এগোতে পারবে না। যদি তেমন কিছু মনে করো, মেয়েটাকে লাখ পাঁচেক টাকা দিয়ে বিদায় করে দাও। ও যেন এখানে আর কোনোদিন না আসে, আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই।
0: মেয়েটা ভিকিরি নয় অনিমা, নিজের জন্য কোনো কিছুই প্রত্যাশা করে না। ওর মন জুড়ে রয়েছে আদিবাসীদের নিয়ে সেই স্কুল, যা ওখানকার একটা চার্চের ফাদার ওকে দিয়ে গিয়েছে। তুমি হয়তো জানো না যে তোমার বাবা মৃত্যুর আগে তোমাদের সম্পত্তির একটা ছোট্ট অংশ ওই মেয়েটার নামে রেজিস্ট্রি করে গেছেন।
1: আশ্চর্য, এত বড় কথাটা তুমি আমাকে এতদিন জানাওনি, চেপে রেখেছিলে, আর আজ?
0: আমার বারবার মনে হয়েছিল তুমি যেমন মিঠু আর সাগরকে ভালোবাসো, সেইভাবে সেই একই রকম ভাবে ওই অভাগা মেয়েটিকেও গ্রহণ করতে পারবে।
1: না না না, আমি পারবো না। ওই দলিলটা তুমি ছেড়ে ফেলো, আমার সামনে তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে, নইলে আমি।
0: কোথায় যাচ্ছ তুমি? মেয়েটাকে কোনো রকম আঘাত করো না, বা অপমান করবার কোনো অধিকার আমাদের নেই। কেন ভুলে যাচ্ছ যে কেউ আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি না? ওই মেয়েটাও নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, ওর কোনো দোষ নেই।
1: হ্যাঁ, সব দোষ আমাদের ভাগ্যের, সব দোষ আমার বাবার। তুমি কেন বুঝতে পারছো না যে বাবার ওই কলঙ্কের কথা সাগরের কানে গেলে ওর মনটা ভেঙে যেতে পারে? ঠিক একইভাবে মিঠুর কল্পনার জগৎটা চুরমার হয়ে যেতে পারে, আর ঠিক একই কারণে
0: সব দোষ ওই মেয়েটার ঘাড়ে চাপিয়ে তুমি আমি আমরা সুখের সাগরে ভাসতে চাই। এই তো অনিমা, একবার নিজেকে মেয়েটার জায়গায় নিয়ে গিয়ে ভাববার চেষ্টা করো। ও মেয়েটা যদি জানে তার বাবা কোনো এক দুর্বল মুহূর্তে একটা ঘটনা ঘটে ফেলেছিল, কিন্তু শেষ জীবনে মৃত্যুর আগে নিজের অপরাধ স্বীকার করে মেয়েটাকে পিতৃ পরিচয় দিতে চেয়েছিল, তাতে কি মেয়েটার মধ্যে মানুষের প্রতি বিশ্বাসের সেতুটা শক্ত হতে পারে না? কেঁদো না অনিমা, আমার কথা শোনো অনিমা। অনিমা, নিজেকে স্বাভাবিক করে তোলো, চারপাশে কুয়াশা মুক্ত করতে হবে আমাদের, জীবনের নদীটা বহমান রাখতে হবে। আমার সঙ্গে বাইরে চলো, সহজ করে নাও সব কিছু, তোমার তো হারাবার কিছু নেই অনিমা। তুমি এখন দিতে এসেছো, কেড়ে নিতে নয়। পেছনে ঘটে যাওয়া অন্ধকার আলোয় ঝলমল করে উঠুক তোমার অনন্ত ভালোবাসার মধ্যে দিয়ে।
2: দিদি দিদি, এই দিদি, পেয়ে গেছি রে, এতদিন পর আজকে পেয়ে গেলাম জানিস, আমার নিজের পায়ে দাঁড়াবার শক্ত মাটি।
0: তাই নাকি? কোথায় পেলি?
2: তুমি যদি সেদিন আমাকে এভাবে না বলতে জামাই বাবু, তাহলে আমি আজও হয়তো ঘরের চার দেয়ালের মধ্যে যুবত হয়ে বসে থাকতাম।
0: ব্যাপারটা কি বল, হঠাৎ করে কিভাবে মাটি পেয়ে গেলি?
2: সে অনেক কথা জামাই বাবু, তো কদিন ধরে অনেক তো ঘুরলাম, অনেক কিছু নতুন দেখলাম, অনেক কিছু বুঝলাম, তারপর আজকে এই মেয়েটা আমাকে মাটির ঠিকানাটা বলে দিল।
0: কি ব্যাপার মার্গারেট, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমার কাছে এসেছিলে টাকার জন্য, আর কলকাতায় আরো কিসব কাজ আছে বলছিলে।
3: আপনার কাছ থেকে আর তো টাকা নিতে পারবো না আমি।
0: সে কি, কেন?
3: টাকার বদলে যাকে পেলাম তার দাম টাকা দিয়ে পরিশোধ হবে না শুভঙ্কর দা। আমার মনে হলো এই মানুষটাও আমার মতো অনেক দিন থেকে একটা কিছু খুঁজে বেড়াচ্ছিল।
2: বুঝলে জামাইবাবু, এই মেয়েটার যেমন কোনো দেশ নেই, ঘর নেই, সামাজিক পরিচয় নেই, এক অর্থে আমিও তো অনেকটা এই রকম, তাই না? আমার স্কুল লিভিং সার্টিফিকেট নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, প্যান কার্ড নেই, ঘর বাড়ি নেই।
1: ওর মতো তোর কি পিতৃ পরিচয় নেই?
2: না, ওটা তো সবারই থাকে রে দিদি, নইলে পৃথিবীতে

0: পারতাম কিভাবে বলতো? সেটা বড় কথা নয় রে দিদি, সেটা বড় কথা নয়।
1: আমার স্কুলের জন্য ঠিক এইরকম একজন মানুষকেই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে যে স্কুলের কর্মী হতে চাইবে না, সত্যিকার অর্থেই স্কুলের জন্য কাজ করবে।
2: সাগর,
0: হ্যাঁ,
2: তুই ওর সঙ্গে চলে যাবি?
0: হ্যাঁ দিদি, আমি তো তোমাদের বারবার বলেছি, নিজের পায়ে দাঁড়াতে চাই, জীবনে একটা অর্থ খুঁজে পেতে চাই। এই মেয়েটার মধ্যে বেঁচে থাকার মানেটা দেখতে পেলাম জানো।
3: মার্গারেট, তুমি যে বলেছিলে কদিন থাকবে বাড়িতে।
1: আপনার বাড়িতে তো আমি থাকবার জন্য আসিনি শুভঙ্করদা। আপনি সাগরের কথা আমাকে বহুবার বহু রকম করে বলেছিলেন, সেজন্যই তো ওকে দেখবার কৌতূহল নিয়ে এসেছিলাম। এবং দেখলাম আপনার কথা কতটা খাঁটি। সাগরের সম্পর্কে আপনি একটু অতিরঞ্জন করেননি।
3: ওর কথা আমি তোমাকে বলেছিলাম, তারও একটা কারণ আছে। আমি জানতাম সাগর যেমন নদীকে আহ্বান করে, নদীও তেমনি ভাবে সাগর সঙ্গমে গিয়ে পরিপূর্ণ হয়ে উঠে।
2: সত্যি সত্যি তোমরা চলে যাবে?
0: হ্যাঁ রে দিদি, আর যে দেরি করা যায় না, আর দেরি করলে বড় ভুল হয়ে যাবে রে।
2: কিন্তু এই মেয়েটার সঙ্গে যে আমার অনেক কথা ছিল।
1: আপনার কথা এতদিন যেমন প্রকাশ করেননি, আজও না হয় অনুক্তই থাক না দিদি। সাগরের মধ্য দিয়ে যে সত্য প্রকাশ হয়ে পড়ল, আজ না হয় আমরা সেটাকেই গ্রহণ করি দিদি।
0: তাহলে তাহলে দেরি কেন মার্গারেট, চলো আমরা পুরুলিয়ার পথে পা বাড়াই। তোমার চোখে দেখা পুরুলিয়ার রুক্ষ মাটি, সবুজ পাহাড়, গহন অরণ্য, কৃষ্ণ কালো আদিবাসীদের গ্রাম, আর ধূসর আকাশের শামিয়ানায় আমাদের ঠিকানা খুঁজে বেড়াই।
1: চলো সাগর,
0: চলো মার্গারেট, চলো।

শুনলেন নাটক খুঁজে বেড়াই তাকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাগর, শান্তনু সেনগুপ্ত, শুভঙ্কর, অসিত চক্রবর্তী, মামা প্রণব কুমার দে, অনিমা, অর্পিতা নাথ, মিঠু, বনশ্রীনাথ ও মার্গারেট দীপান্বিতা চৌধুরী। আবহ সঙ্গীত পরিকল্পনা অজয় বর্মন, প্রয়োগ প্রণব শীল, নেপথ্য সঙ্গীতে বিশ্বরাজ চক্রবর্তী ও বনশ্রীনাথ, রচনা সুব্রত কাঞ্জিলাল, পরিবেশনায় পূবালি শিলচর, পরিচালনা শান্তনু সেনগুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অভিজিৎ নাথ ও প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন নাটক খুঁজে বেড়াই তাঁকে। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।